0: শ্রী শ্রী চণ্ডিকার পুণ্যস্তব গাথা ও মহাদেবীর স্তোত্র সম্পূর্ণ হল। রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণভদ্র, সম্পাদনা সুধীর মুখোপাধ্যায়।
1: শারদ উৎসবের সূচনায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি নিবেদিত হল পিসি চন্দ্র জুয়েলার্স, শাড়িকুঠি, রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL ও মিও আমরের সৌজন্যে।

0: শাড়িকুঠি এক নম্বর নজরুল পার্ক ভিআইপি কেষ্টপুর কলকাতা 169
1: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।
2: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপ্রাইটার ননীগোপাল দাস।
3: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
4: হ্যাঁ, সঙ্গে সরকারি

0: গ্লিসারিন সাবান ত্বকে আনে রেশমের কোমলতা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: কণ্ঠসঙ্গীতে বিমল ভূষণ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়, ধীরেন বসু, অরুণ কৃষ্ণ ঘোষ, রবীন বন্দ্যোপাধ্যায়, গীতা মুখোপাধ্যায়, শিপ্রা বসু, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা সেন, উৎপলা সেন, সুপ্রীতি ঘোষ ও সন্ধ্যা মুখোপাধ্যায়। যন্ত্রসঙ্গীতে অবনী রায়চৌধুরী, দুলাল সেন, মন্টু দে, মঙ্গলচন্দ্র দাস, অমলেশ চট্টোপাধ্যায়, মদন শেঠ, রবি রায়চৌধুরী, অজিত বন্দ্যোপাধ্যায়, মণি চট্টোপাধ্যায়, এন সি বড়াল, নির্মল বিশ্বাস, রাধাকান্ত নন্দী, দীনেশ চন্দ্র চন্দ্র, উৎপল দে, অমর দত্ত, রবীন গঙ্গোপাধ্যায়, অ্যান্টো মেনেজিস, এস কে মিত্র, বুলবুল বড়াল, দুর্গা বড়াল, শৈলেশ্বর চট্টোপাধ্যায়, অলোকনাথ দে, আলী আহমেদ হোসেন, অনিল বন্দ্যোপাধ্যায়, গোপীনাথ ভট্টাচার্য, শৈলেন দাস, সত্য মজুমদার, ভোলানাথ সাহা, শিশির শোভন ভট্টাচার্য, শ্যামল বসু, ফণীভূষণ ভট্টাচার্য, শ্যামচাঁদ সেন, বিবেকেন্দ্র দেবরায়, রবীন জর্জ, গোপাল বন্দ্যোপাধ্যায়, ডমরুপানী ভট্টাচার্য, বেঞ্জামিন গোমস, রবি সেন ও সমরেন্দ্র শিকদার। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন শুনবেন আগমনী গান। প্রথমে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, হীরেন বসুর কথায় সুরে আগমনী গান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা যখন 6টা বেজে 10 মিনিটের ঘর ছুঁয়ে যায়, তখন

শ্রীরামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার আগে আজকের এই দিনে অর্থাৎ মহালয়া তিথিতেই তিনি তর্পণ করেছিলেন, এবং এই তিথিতে তর্পণ করার মাধ্যমে তিনি তার পূর্বপুরুষদের, তার পূর্বজদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করেছিলেন। হয়তোবা সেই সময় থেকেই বা সেই রীতি মেনেই

দেবারতির সঙ্গে আপনারা শুনছেন 100.1 FM গোল্ডের প্রভাতী অনুষ্ঠান প্রভাত বীণা। আজ মহালয়ার এই পুণ্য প্রভাতে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মহালয়ার বিভিন্ন রীতিনীতি নিয়ে, এবং সেই সাথে শুধুমাত্র মহালয়ার রীতিনীতি নয়, আমাদের যে সনাতন ধর্ম বা আমাদের যে সনাতন রীতিনীতি সেই সমস্ত কিছু নিয়ে। সনাতন ধর্ম অনুসারে বছরে অন্তত পক্ষে এক

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

পড়াশুনো, চাকরি সূত্রে বা হয়তো বিবাহ সূত্রে সেই ছোট্ট মেয়েটির প্রতীক্ষাতেও তো আপনারা রয়েছেন। তার প্রতীক্ষায় এই গান সকলের জন্য।

চিঠি লিখে জানিয়েছেন শুভ মহালয়ার শুভেচ্ছা দেবারতী দিদি, উমা মায়ের ঘরে ফেরার পালা, আর আমার মেয়ে উমা বাড়ি ফিরবে, কত আয়োজন বাকি, দুর্গা হল আমার মেয়ে। আরও অনেক বন্ধুরাই মেসেজ করছেন, লিখছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, সুপ্রভাত দেবারতী দিদি ভাই, প্রভাত বিনা দারুণ ভালো লাগছে শুনতে, গানগুলো দারুণ শোনাচ্ছেন দিদি, খুব ভালো লাগছে, আপনি খুব ভালো থাকবেন দিদি ভাই, দিদি আপনিও খুব ভালো থাকবেন। কাজেই

ইন্দ্রজিৎ পাল লিখছেন, নমস্কার দিদি, শুভ সকাল, শুভ মহালয়া। সোমেন সরকার লিখেছেন, শুভ মহালয়া দিদি। এবং সেই সাথে আরও বিভিন্ন বন্ধুরা আমাদের ফেসবুক পেজে জুড়ে আছেন এমনটাই কিন্তু জানিয়েছেন। স্টুডিওর ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে মহালয়ার এই দিনে। আজ দেবারথী রয়েছে আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডির স্টুডিওতে। কথা বলছি বটে, তবে যেন বারবার মনে হচ্ছে আজ শুধুই গান শোনার দিন, আজ শুধুই আরও একটু গানের মাধ্যমে আনন্দে মেতে ওঠার দিন, দেবী দুর্গার আগমনকে আরও একটু

আমি রইল সকলের জন্য, মনের মেলোডিতে সকলে জুড়ে থাকবেন এই আশা রাখি। আপনাদের সকলের সঙ্গে কথাও হবে ঠিক যেমনটা প্রত্যেক মনের মেলোডিতে হয়ে থাকে। তাহলে আজকের মতন প্রভাত বিনা শেষ। আচ্ছা, আরও একটি মেসেজ চলে এসেছে আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে, লিখেছেন নিশাকর ধর। বেশ, তাহলে এই গান শুনতে শুনতে আজকের মতো প্রভাত বিনা অনুষ্ঠান শেষ করছি। 8:30 মিনিটে।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: এমাসে বিদ্যুতের বিলটা এত কম,
1: কমবেই তো। আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
0: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
1: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
0: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
1: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBACDCL।

অনেক কারণে হয়তো বা দিনটা একটু মন খারাপেরও বা তুলনামূলকভাবে মন খারাপের মাত্রাটা কমে গেলেও এই দিনের বিশেষ কোনো স্মৃতি আজও মনের কোণে সেই লুকিয়ে থাকা ক্ষতটাকে একটু হলেও উস্কে দেয়। তাহলে সমস্ত কথাই ভাগ করে নিতে পারেন দেবারতির সঙ্গে। আর এটা তো আমি জানি, আপনারা অনেকেই বলেন যে দেবারতির সঙ্গে কথা বললে বা দেবারতিকে মনের কথা জানালে আপনাদের মনটা সত্যি ভালো হয়ে যায়। তাই বলবো বন্ধুরা, মহালয়ের

0: 100.1 FM গোল্ডে মনের মেলোডি, মনের মেলোডি।
1: ঠিক যেমনটা বলেছিলাম, চলে এসেছি আপনাদের মেসেজ নিয়ে, এবং প্রচুর প্রচুর মেসেজ ইতিমধ্যে চলে এসেছে। দেখি কি লিখছেন আমাদের যারা শ্রোতারা রয়েছেন তারা। এই রে, নাম তো লেখেননি, আপনার পুরনো মেসেজ দেখে আপনার নাম খুঁজে বার করছি।

কেউ হয়তো কুমোরটুলির পটুয়া পাড়ার শেষ বেলার যে প্রস্তুতি ব্যস্ততা সেখানেও একবার ঢুঁ মেরে নিতে চান। এই সমস্ত কিছু মিলে আজকের সকালটা একেবারে অদ্ভুত, একেবারে অন্যরকম। ঠিক যেমনটা আমি আজ আপনাদেরকে বলছি, মহালয়াকে ঘিরে বা মহালয়ার দিনটিকে নিয়ে ছোটোবেলা ও বড়বেলার স্মৃতির পাতায় একবার চোখ রাখার কথা। ছোটোবেলার স্মৃতির পাতা উল্টালে সে তো মোটামুটি ছোট গল্প না, সেটা উপন্যাস হয়ে যাবে অন্তত আমার ক্ষেত্রে। কিন্তু আজকের এই দিনটি এতটাই বিশেষ, আজ থেকে হয়তো

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: ঠিক যেমনটা বলেছিলাম, চলে এসেছি আপনাদের মেসেজ নিয়ে। লিখছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, গুড মর্নিং উইথ শুভ মহালয়া দেবারতি দি এবং

টিউলিপ ফুলে, মায়ের পায়ে অঞ্জলি দেই নিবেদিত এই প্রাণ, মায়ের আরাধনায় আজ আগমনের গান। বেলঘরিয়া থেকে লিখেছে পায়েল ব্যানার্জি। বামুনপুকুর বটতলা দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন ভূপাল দাস। দিদিভাই, ছোটবেলায় ভোরে রেডিওতে মহালয়া শুনবো বলে রাতে ঠিকমতো ঘুম হতো না। বাবা ভোর চারটেই রেডিও চালিয়ে দিতেন খুব জোরে জোরে, তাই মন দিয়ে শুনতাম এবং সত্যিই মন আনন্দে ভরে যেত। এখন আর বাবা নেই, রেডিওটাও চালাই না, তবে নিজে চালিয়ে শুনি। খুব একটা আনন্দ হয় না, শুধু বাবার কথা মনে হয়। এমন অনুভূতি আমার, আপনার, আমাদের অনেকেরই কিন্তু রয়েছে। বলবো মন খারাপ করবেন না, বরং বাবার ভালো লাগার স্মৃতিগুলোকে ধরে বা বাবার ভালো লাগা মুহূর্তগুলোকে ধরে আপনিও ভালো থাকবেন। শ্রীধাম গঙ্গাসাগর থেকে লিখছেন পূর্ণিমা দত্ত।

প্রতিমা তৈরি করে পুজো হয় যা বুঝলাম পূর্ণিমা দত্ত দিদির বাড়িতে, এবং সেটা এবছর হবে না, এবছর সরায় পুজো হবে এবং উনি সেটা নিজে হাতে আঁকতে বসেছেন এমনটাই যতদূর আমার মনে হচ্ছে তার মেসেজ পড়ে আমি কিন্তু এমনটাই বুঝলাম। পরের মেসেজ চলে এসেছে, লিখছেন জীবন দাস জ্যোতিষপুর বাসন্তী সুন্দরবন থেকে। তিনি লিখছেন, নমস্কার সবাইকে মহালয়া ও দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মহালয়া মন ভরে যাচ্ছে, খুব ভালো সুস্থ থাকবেন আর্য দিদি ভাই। যাদবেন্দ্র পণ্ডে লিখেছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আরও দু একটি মেসেজ পড়ি, তারপর আমাদের একটা গানে চলে যাওয়ার পালা। দেখি, রমা রায় লিখছেন দাসনগর হাওড়া পাঁচ থেকে, লিখছেন নমস্কার আমার প্রিয় বান্ধবী দেবরতী দিদি ভাই, সত্যি তুমি এলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। আজ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। আজকের দিনে আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন, তখন আমরা খুবই ছোট ছিলাম, মাকে মনেও পড়ে না, তাই আজকের দিনটা আমার কাছে খুব কষ্টের। তবুও তুমি এসেছো, মনটা খুব ভালো হয়ে গেল। তুমি খুব ভালো থেকো, শরতের শিউলি ফুলের গন্ধ মাখা এক রাশ মিষ্টি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। রমা রায় লিখছেন দাসনগর ভি রোড হাওড়া পাঁচ থেকে। রমাদি আপনাকে

পরের মেসেজ করেছেন শুভ শারদীয়া দিদি, খিদিরপুর থেকে মেঘা ভান্ডারে লিখছি, অনেকদিন পর তোমায় লিখলাম, কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে সত্যি বহুদিন পর পেলাম। আমার মহালয়ার স্মৃতি বলতে মনে পড়ে আমার মা যখন বেঁচে ছিলেন, তাঁর বিনা অ্যালার্মে ঘুম থেকে ডেকে দেওয়া, মায়ের সাথে মহালয়া শোনা। লাস্ট 12 বছর ওনাকে ছাড়াই মহালয়া শুনতাম। এবছর কিন্তু

আজও যখন মহালয়া আসে মনটা উদাস হয়, শৈশবের সেই সোনার দিন আর ফিরে নাহি পায়। সময় চলে বয়স বাড়ে, বদলে যায় সব খেলা, তবু মনে অমলিন হয়ে রয় সেই ছোট্টবেলা। আজও ভোরে চণ্ডি পাঠে চোখটা ভিজে যায়, মহালয়ারের সেই স্মৃতিগুলো শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। সৌভিক লিখেছে ঢাকুরিয়া থেকে। অমিতাভ হোড় লিখছেন সুপ্রভাত দেবারতি, ছোটবেলায় ভোরবেলায়

করে দেন। ঠাকুরের মধ্যেই আমার মাকে খুঁজে পাই। বেহালা থেকে লিখছেন অনিরিনা ঘোষ। একই রকমভাবেই আমরা এই আপনার কথার সূত্র ধরে আমার বেশ কয়েক বছর আগে শোনা একটি গানের কথা মনে পড়ে যাচ্ছে। তার একটি লাইন আমার মনকে খুবই আলোড়িত করেছিল, সেটি হল প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। যদি আমরা কথাটা উল্টোভাবেও দেখি তাহলে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে।

কিন্তু রেডিওর সেই ঘর ঘর শব্দটা আর নেই, আগের মতো সেই আনন্দটাই যেন আর নেই। শারদ শুভেচ্ছা রইল, লিখছেন সোমেন যাদবপুর থেকে। সোমেনবাবু, আপনাকে বলি রেডিওর খড়খড় শব্দ এখন আর হয় না, তার কারণ আমাদের তো চলে এসেছে নিউজ অন AIR অ্যাপ, আর সেই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু শুনতেই পারেন আপনার এই মহলার অনুষ্ঠান, শুধু না আমাদের প্রত্যেকের অনুষ্ঠান, আর সেই সঙ্গে সঙ্গে স্মৃতিচারণায় ভিড় করতে পারে আপনার মনে।

হোয়াটসঅ্যাপে লিখেছেন তার মেসেজ। লিখছেন, ছোটবেলায় খুব আদর যত্ন ভালোবাসাতে ঘেরা মহালয়ার ভোরে ঘুম থেকে ওঠা, আর এই দিন থেকে আরও বেশি করে শুরু হতো পুজো আসার দিনের অপেক্ষা এবং ধীরে ধীরে পুজোর আনন্দে মেতে ওঠা। তখন ছিল না কোনো মানসিক যন্ত্রণা, ব্যথা, কষ্টের অনুভূতি, কারণ প্রিয়জনরা আছে তো তাঁরাই ঘিরে আগলে রেখেছেন। তারপর জীবনে এলো নতুন অধ্যায় প্রবেশ করলো তারপর জীবনে এলো নতুন অধ্যায় প্রবেশ করলেও অন্য মহালয়ার সকাল তার হাত ধরেই ধীরে ধীরে বয়সের সঙ্গে সেই আপনজনেরা একে একে হাত ছেড়ে চলে যেতে লাগলো। আর যে হাত ধরে নতুন অধ্যায় সূচনা, সেই হাতও একদিন আমাকে ফেলে রেখে চলে গেল। পড়ে রইল একা এই মন, যে মন খুঁজে বেড়ায় সেই প্রিয়জনদের। আজ আবার আপনাদের বন্ধু হিসেবে পেয়ে একটু হলেও ভালো লাগছে, বাঁচার তাগিদ খুঁজে পেয়েছি ভোরে উঠে মহলা শোনার ও এই আলাপ আলোচনা বার্তা বিনিময়ের মাধ্যমে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আগমনী শুভেচ্ছা।

ভাবি মা দুর্গা আসছে এবার মনে মনে থাকি। কত আনন্দ হচ্ছে আমার, কত কি মনে হয় এবার বুঝি বৃষ্টি হলে মনে থাকবে ভয়। এই সব কথা ভাবতে ভাবতে জানতে পারি স্পষ্ট পিতৃবিয়োগ হয়ে গেছে, মনেতে হয় কষ্ট। গঙ্গা চলে গঙ্গা পুজো তর্পণ করতে হয়, পুজো এলে মনটা বড় ভারাক্রান্ত রয়। বিজয়বাবুর মেসেজ পড়লাম, পরের মেসেজ নদিয়া বানপুর থেকে রজত বিশ্বাস করেছেন। ছোটবেলা মহালয়ের দিনের আনন্দ ছিল আলাদা, আগের দিন

নামে দেহ রেখেছেন মা। অমিতবাবুকেও জানাই, আমাদের জন্মদাত্রী মা যিনি হন, তিনি আজ আপনার কাছে নেই বটে, কিন্তু আপনার আরেক মা, মা দুর্গা, তিনি তো আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ, সারা পৃথিবী আনন্দে মেতে উঠেছে। সেই আনন্দে সামিল আমি, আপনি, আমরা প্রত্যেকেই। আজকের মতন মনের মেলোডি শেষ করার পালা, তবে পুজোর মরশুমে দেবারতে কিন্তু আবার

0: 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
0: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBACDCL।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লির যন্তর মন্তরে সিজিপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে মেলেনি পুলিশি অনুমোদন। বিজেপির অভিযোগ, বিদেশি শক্তির মদতে বিরোধী দলগুলি দেশকে অশান্ত করতে চাইছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজস্থানে যোধপুরে বিমান মহড়া তরঙ্গ শক্তিতে যোগ দেন। মিত্র রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। আজ মহালয়া, বিভিন্ন নদ নদী ও জলাশয়ের পিতৃপুরুষদের উদ্দেশ্যে চলেছে তর্পণ। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ায় উৎপাদিত ডিজেল আমদানির ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। আসছি বিস্তারিত সংবাদে। দিল্লির যন্তর মন্তরে সিজিপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে 10 দিন আগে আবেদনপত্র জমা দিতে হয়। সিজিপিকে এই বিক্ষোভ আন্দোলনের জন্য আগে অনুমতি দেওয়া হলেও সে সংক্রান্ত নির্দেশিকা তারা মানেনি।
1: 7 তারিখ কো ইনোনে এক অ্যাপ্লিকেশন দিয়া থা নই দিল্লি ডিস্ট্রিক্ট মে জিসমে উনোনে এক ইন্ডিমেশন দিয়া হ্যায় কি ও 10 তারিখ কো প্রদর্শন করনে আ রহে হ্যায় অ্যাকাউন্টেবিলিটি অফ সিইসি কে রিগার্ডিং। ইস ইন্টিমেশন পর গৌর কিয়া গয়া অর ইসকো কনসিডার করতে হুয়ে আগে দেখা গয়া কি নহি ইয়ে বহুত হি কম সময় মে পহলে তো প্রাপ্ত হুয়া হ্যায় জো হামারি লেট ডাউন গাইডলাইন্স হ্যায় কি হামে ধরনা কে 10 দিন পহলে সে ইয়ে চাহিয়ে হোতা হ্যায় অর ও নহি থা।
0: ইতিমধ্যেই ওই এলাকায় জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জয়েন্ট কমিশনার জানিয়েছেন। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন অভিযোগ করেছেন, বিদেশি শক্তির মদতে বিরোধী দলগুলি দেশে অস্থির অবস্থা তৈরি করতে চাইছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী, দেশের মানুষ এ ধরনের অপপ্রয়াসকে আটকাতে ঐক্যবদ্ধ হয়েছেন।
2: इसमें बेहद ही खतरनाक और गंभीर स्थिति पैदा करने का प्रयास किया जा रहा है। और ये कौन कर रहे हैं? ये दो अराजकतावादी समूह, जिसमें एक इंडी गठबंधन के नेता राहुल गांधी जी और दूसरे गुट का नेतृत्व अरविंद केजरीवाल के सहयोगी सीजेपी कर रही है। मैं इन दोनों गुटों को स्पष्ट रूप से कहना चाहता हूं कि भारत की जनता पूरी तरह से आपके इन उद्देश्यों को देख रही है। और आज जो आपका एनार्किस्ट प्रतिस्पर्धा चल रहा है कि कौन अधिक इस देश में अस्थिरता पैदा कर सकता है, ये आपके मंसूबे पूरे नहीं होंगे।
0: এদিকে নিরাপত্তার স্বার্থে রাজধানী দিল্লি জুড়ে জোরদার করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে আজ সন্ধে 6টা পর্যন্ত 45টি মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ থাকবে। সুরক্ষা সংস্থাগুলি পরিস্থিতি পর্যালোচনা করার পর এই বিষয়ে পরবর্তী নির্দেশ জারি করা হবে। পাশাপাশি দিল্লিতে সারাইকালী খাঁ থেকে নিউ অশোকনগর স্টেশনের মধ্যে নবভারত ট্রেন চলাচল আজ রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি এবং সার্বিক উন্নতির উপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল নতুন দিল্লিতে নারী ও শিশু বিকাশ মন্ত্রকের 2 দিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী জনভাগিদারী বা জনগণের অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে সামাজিক অংশগ্রহণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। নারীদের নিরাপত্তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শিশুদের জন্য বয়স উপযোগী সচেতনতামূলক পাঠ্যসূচি তৈরির পরামর্শ দেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় রেখে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রাজস্থানের যোধপুর বিমান বাহিনীর ঘাঁটিতে বিমান মহড়া তরঙ্গ শক্তি 2026 যোগ দেন। 26 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত চলা এই মহড়ার উদ্দেশ্য হল অংশগ্রহণকারী মিত্র দেশগুলির বিমান বাহিনীগুলোর মধ্যে কর্মক্ষমতা বিষয়ক সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয় জোরদার করা। ভারতীয় বিমান বাহিনীর পাশাপাশি 7টি মিত্র রাষ্ট্র অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এতে অংশ নিচ্ছে। এছাড়া আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক হিসেবে এতে যোগ দিয়েছে। এই মহড়ায় F-35 লাইটনিং 2, রাফাল এম, F-16, A-400M এবং KC-30A এর মতো বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান ও বিমান অংশ নিয়েছেন। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে নতুন দিল্লি। সরকার বলেছে যে কোনো সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রথম কমিটির বৈঠকে ভারতের স্থায়ী মিশনের সিনিয়র উপদেষ্টা আনমোল সিরজিত বেদী বলেন, সন্ত্রাসবাদী মদতদাতা এবং জঙ্গি হামলার মূল চক্রান্তকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না ভারত।

0: বাণী কুমার রচিত পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গ্রন্থনা ও স্তোত্র পাঠ আজও চিরন্তন আবেগ ও বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে।
1: ইয়া দেবী সর্বভূতেষু চেতনস্যাভিধীয়তে নমস্তস্যাই নমস্তস্যাই নমস্তস্যাই নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ শাসিতা নমস্তস্যাই নমস্তস্যাই নমস্তস্যাই নমো নমঃ।
0: আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি রাজ্যের বিভিন্ন নদ নদী ও জলাশয়ে ভোর থেকে চলেছে তর্পণ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করেছে, মোতায়েন রয়েছে কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভোর তিনটে থেকে গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে ডুবুরি, স্পিডবোট, লাইফ জ্যাকেট ও উদ্ধারকারী সরঞ্জাম প্রস্তুত রয়েছে। প্রতিটি ঘাটে নোডাল অফিসার, পর্যাপ্ত পুলিশ, মহিলা নিরাপত্তা কর্মী, পোশাক পরিবর্তনের ব্যবস্থা, বায়ো টয়লেট, পানীয় জল, ফার্স্ট এড ক্যাম্প ও অ্যাম্বুলেন্স রাখা আছে। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার সহ জেলাস্তরে কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। কাছাকাছি হাসপাতালগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। দুর্গোৎসব উপলক্ষে বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহালয়া উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় সেমিকন্ডাক্টর মিশন 2021। একটি প্রতিবেদন।
2: আধুনিক প্রযুক্তির দুনিয়ায় ভারতের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে এই মিশন, বললেন বিজ্ঞানী সৈকত বসু।
3: সারা বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতকে প্রাতিষ্ঠানিকভাবে আরো সুদৃঢ়ভাবে অবস্থান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেমিকন্ডাক্টর চিপ, মোবাইল ফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, প্রতিরক্ষা ব্যবস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে এই সেমিকন্ডাক্টর কিন্তু অপরিহার্য।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নয়ন। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার সহ নানা বিষয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর লায়েকের সঙ্গে কথা বলেছেন কাসপিন নাহার। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মার্কিন যুক্তরাষ্ট্র 2027 সালের 7 এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল ক্রয় ও আমদানির উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতরাতে মার্কিন অর্থ দপ্তর জানায় রাশিয়ার ডিজেল বিক্রি, পরিবহন ও আমদানির সঙ্গে যুক্ত লেনদেনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ার কারণে ডিজেলের দাম দ্রুত বাড়ছিল। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প জানান রাশিয়া দ্রুত 3 লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। নির্বাচনী তালিকায় নাম বাদ যাওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী দাবি ও আপত্তি জানানোর সময়সীমা কোনো ব্যক্তি সর্বাধিক 10টি ফর্ম 7 জমা দিতে পারবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরের সংবাদ শুনুন দুপুর 1টা বেজে 35 মিনিটে।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু নয় তালে তালে।

নীল আকাশ আর তার মাঝখানে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ, এই দেখলেই আমাদের মনটা কেমন উড়ু উড়ু হয়, তাই না? তাই উড়তে উড়তে, ভাসতে ভাসতে, হাঁটতে হাঁটতে, ছুটতে ছুটতে আমি সংযুক্তা চলে এসেছি আপনার কাছে। তোমায় গান শোনাবো, হ্যাঁ তোমায় গান শোনাবো, আমি না, আমি না, তোমার পছন্দের গান শোনাবো আমি, হ্যাঁ। আর তোমরা আমাদের যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে যুক্ত হয়ে থাকো, তারা প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট তো করে ফেলেছো অলরেডি। কোথায়? আমাদের ফেসবুক পেজে 100.1 FM গোল্ড কলকাতা পেজে, সেখানে প্রচুর মানুষ প্রচুর সুন্দর সুন্দর গানের অনুরোধ করেছেন। এবং একটা কথা বারবার করেই সবাই আমরা বলে দিই তোমাদের কানে কানে, সেটা হচ্ছে যে সপ্তাহের মধ্যে একদিনই তোমার পছন্দের গান আমরা শোনাতে পারবো, বাকি দিনগুলোতে অন্যান্য বন্ধুদের পছন্দ গানও তো শোনাতে হবে, তাই না? না হলে এই সময় দাঁড়িয়ে অন্য বন্ধুরা যারা আরও অনেক বেশি গান শুনতে চাইছেন তাদের নামগুলো বলা হবে না বলে তারা তো দুঃখ পাবেন। তাই আমি সংযুক্তা চেষ্টা করব এই গোটা সপ্তাহে যারা যাদের যাদের পছন্দের গান শোনানো হয়নি বা যাদের যাদের নামগুলো অন্তত পড়া হয়নি সেগুলো আজকে একটু পড়ে দেখব অবশ্যই। কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের পছন্দের গান আজ

গানটা আমার পছন্দের শুনিয়ে দিয়েছি, এরপর অবশ্যই অবশ্যই তোমাদের পছন্দের গান, তোমার পছন্দের গান, তোমাদের পছন্দের গান বলছি, কারণ হচ্ছে অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী বজবজ বাওয়ালি থেকে লিখেছেন চন্দ্রাবলী রুদ্রদত্ত বা অনুপ ঘোষালের কণ্ঠে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। হ্যাঁ, জননী তো আসছেন, তার পদধ্বনি শোনা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্যান্ডেলে, মোটামুটিভাবে অনেক জায়গাতেই একেবারে প্যান্ডেল কমপ্লিট, আবার কোথাও একেবারে শেষ মুহূর্তের উত্তেজনা, প্রস্তুতি একেবারে তুঙ্গে। কুমোরটুলিতে যারা যারা চোখ রেখেছেন বা গিয়েছেন পায়ে হেঁটে, বা সেখানকার খবরাখবর বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছেন, সেখানেও দেখছেন যে একেবারে শেষ বেলায় প্রচণ্ড ব্যস্ততা কুমোরদের। আর এই সমস্ত ব্যস্ততাকে ভুলিয়ে রাখতে তোমার সঙ্গে আমার কানেকশন গানে গানে, কারণ জননী এসেছে দ্বারে।

চন্দ্রাবলী রুদ্র দত্তর পরিবেশনায় আমরা শুনছিলাম এই গান, আর তার ফাঁকে ফাঁকে কিছু দরকারি কথাবার্তা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান এবং চলবে আগামী বছর অর্থাৎ 2027 25 অগস্ট পর্যন্ত। তাই শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলার পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আর এই সমস্ত দরকারি কাজের ফাঁকে অবশ্যই আপনাদের মনের কথা তো আমাকে বলতেই হবে, কারণ শোয়ের নাম আপনারা প্রত্যেকেই জানেন, তোমায় গান শোনাবো। আমাদের সকলের পছন্দের গান স্বাগতর কণ্ঠে এই মুহূর্তে রাখলাম আপনার জন্যে।

রূপসুন্দর ফোন করেছিলেন বর্ধমান থেকে, তার পছন্দের গান শুনিয়ে দিলাম স্বাগতদের কণ্ঠে। আর এই মুহূর্তে চলে যাব ফেসবুকের পাতায়, 100.1 FM গোল কলকাতা পেজে। আজ দ্বিতীয় যে গানটির রিকোয়েস্ট এসেছে, লিখেছেন অশেষ বন্দ্যোপাধ্যায় নিউ ব্যারাকপুর থেকে। মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্তা দিদিভাইকে এবং সেই সঙ্গে সকল শ্রোতা বন্ধুদেরও। মহালয়াকে শুভ বলা যায় কি না সেটা নিয়ে এখন তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই, শুভেচ্ছা সবসময় আমরা মাথা পেতে নেব অবশ্যই। আজ দেবীপক্ষের সূচনায় অনেকেই তাদের পছন্দের গানের অনুরোধ করে পুজোর আবহকে আরও মাতিয়ে তুলবে। গতকাল ছিল গীতিকার সুরকার সুধীন দাশগুপ্তর 98তম জন্মদিন, তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমার পছন্দের একটি গান শোনানোর অনুরোধ জানাচ্ছি। অশেষবাবু, আপনার পছন্দের যে গানটি রয়েছে হাতের কাছে এই মুহূর্তে পাইনি, কিন্তু সুধীন দাশগুপ্তর কথায় সুরে একটি গান রাখলাম আপনাদের প্রত্যেকের জন্য মান্নাদের কণ্ঠে।

সত্যি সত্যি চারপাশের আকাশটা বাতাসটা সবটাই কেমন যেন একটা অন্যরকম সাজে সেজে উঠেছে। এগুলো হয়তো আমাদের মনের সাথে ভীষণভাবে যুক্ত, আর আপনার সঙ্গে যুক্ত এই মুহূর্তে আর যে সংযুক্তা নানা মাধ্যমে, হ্যাঁ সামাজিক মাধ্যমে।

অর্থাৎ ফেসবুকে আমাদের পেজে 100.1 এফএম গোল কলকাতা পেজে অনেকেই অনেক সময় অনেক অনুরোধের কথা বলেন, খুব সুন্দর সুন্দর গানের কথা মনে করিয়ে দেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানেও অনেকে নানা অনুরোধের কথা বলছেন। আমি সেই সব একটু একটু করে নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব, যদিও 1:30 হয়ে গিয়েছে, খুব বেশি সময় তো আমাদের হাতে থাকে না, তবু ভাবছেন নিশ্চয়ই যে এত গল্প করো কেন, গানগুলোই বরং শোনাও। হ্যাঁ, 9903055992 এই নাম্বারে আপনারা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করবেন। কিছু কিছু হোয়াটসঅ্যাপ আমরা পেয়েছি, বাকিদের কথাও নিশ্চয়ই বলবো, কিন্তু অনেকক্ষণ ধরে টেলিফোনের নাম্বারটিও বলা হয়নি, 2248 8085 এই নাম্বারেও আপনারা আসতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গান শোনানোর। কিন্তু আপাতত ফেসবুকের পাতায় সকাল থেকে অনেকে অনেক কিছু লিখেছেন। ঠাকুরপুকুর কলকাতার 63 থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গানের অনুরোধ করেছেন সুজয়, সুদীপ্ত, দীপন এবং সানা মণ্ডল, কিন্তু আমার হাতের কাছে এই মুহূর্তে হেমন্ত মুখোপাধ্যায়ের ওই গানটি নেই, কিন্তু আমার পছন্দের একটি গান আপনাদের পছন্দের সঙ্গে নিশ্চয়ই মিলেমিশে যাবে, দুর্গাপুজো তো, তাই না? তো মনের ভাব আদান প্রদানের এটাও একটা ভারী চমৎকার মাধ্যম। আপনারা 100.1 এফএম গোল্ডে রয়েছেন, শুনছেন তোমায় গান শোনাবো এই মুহূর্তে হেমন্ত মুখোপাধ্যায়।

মুগ্ধতা তো সবে শুরু, তাই না? এখনো দিনগুলো একেবারে কড়া নাড়ছে আমাদের মনের মধ্যে এবং বলছে এসে গেছে সেই দিনগুলো এসে গেছে যখন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে, সমস্ত ব্যথা বেদনাকে দূরে সরিয়ে রেখে একসঙ্গে মাতৃ আরাধনা এবং প্যান্ডেল হপিং ইত্যাদি প্রভৃতি আরও নানা কিছু, মাতৃ আরাধনার থেকেও আরও অনেক বেশি কিছু আমাদের কাছে দুর্গাপুজো। আর একটা গানের অনুরোধ করেছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, সে গানটা না শুনলে না

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: জয়দীপ রায় বাঘাযতীন থেকে শুভমিতার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছিলেন, শুভমিতার গান শুনিয়ে দিয়েছি। এরপর আমরা কোথায় যাব? হ্যাঁ, একটুখানি ফুলিয়ায় ঘুরে আসি। এখন ফুলিয়া মানেই একেবারে পশরা সাজিয়ে সকলে বসে আছেন। এবার তো শুনছি অনেকেই ধনেখালি, ফুলিয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছেন এবং সেখান থেকেই মার্কেটিং করেছেন। শপিং যেটাকে আমরা বলি, একেবারে কলকাতা শহরে বিভিন্ন জায়গা থেকে জড়ো হয় সমস্ত জামাকাপড়, শাড়ি ইত্যাদি। কিন্তু এইবার একেবারে সোর্সে ফিরে গেছেন অনেকে। আমার পরিচিতদের মধ্যেও অনেকে গিয়েছেন, ফুলিয়া গিয়েছেন, শান্তিপুর গিয়েছেন। আর সেই শান্তিপুর না, ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে একটি গানের অনুরোধ করেছেন আলপনা বসাক এবং বাসুদেব বসাক। তাই সেই গানটা বরং শুনিয়েই দিই, কি বলেন? তারা গান শুনতে শুনতে আমাদের জন্য অপেক্ষা করুন, আর আমরা পশরার অপেক্ষা করি এবং হাত বাড়িয়ে দিই তাদের দিকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

লোপামুদ্রা মিত্রর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, এবং গান শুনতে শুনতে অনেক রকম গল্প হচ্ছিল জানেন তো, এখানে যারা উপস্থিত রয়েছে তার মাঝখানেই আমি টুক করে চোখ রাখছিলাম হোয়াটসঅ্যাপে 9903052992 এই নাম্বারে। অর্ঘ্য ঘোষ লিখেছেন বারাসাত থেকে। আচ্ছা, বারাসাত থেকে কি লিখেছেন? মান্নাদের কণ্ঠে তিন ভুবনের পারে ছায়াছবি থেকে হয়তো তোমারই জন্য গানটি যদি একবার আপনারা শুনিয়ে দিতেন তাহলে খুব খুব ভালো হতো। হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলেই এই গানটা শুনি। আসলে পুজো আসি আসি যখন হয় না, আমাদের ছোটবেলাটায় অন্তত এই গানগুলো একেবারে ভরেছিল, জুড়েছিল সবটা। আর আমরা কখনো মুখস্থ করিনি গানটা, কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে। চলুন আমরা মনে মনে গেয়েই ফেলি।

গান শুনতে শুনতে হঠাৎ দেখি আর 5 মিনিটও বাকি নেই, তাই বেশি কথা না বলে একটা কাজ করি। জয়পুর হাওড়া থেকে ফোন করেছিলেন শ্যাম সুন্দর, শুনতে চেয়েছিলেন।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা। হ্যাঁ, আর মহেন্দ্রক্ষণের সেই কি বলবো, সেই কণ্ঠ ধ্বনিত হয়েছে আজকে ভোরেও, আমাদের ছোটবেলা থেকে বড় হওয়ার সঙ্গী

0: শুধু একটা অনুষ্ঠান নয়, আমাদের আবেগ, মহিষাসুরমর্দিনী। তাকে নিয়ে নানা মিথ, নানা মিথ্যে, নানা গল্প, নানা গুল্প, নানা কৌতূহল, নানা জিজ্ঞাসা, এই সবটাই রয়েছে আবহমান কাল ধরে, যবে থেকে আমরা বড় হচ্ছি, আমাদের জ্ঞান চক্ষু খুলছে তখন থেকে। আর আজ কিছু কিছু প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি অবশ্যই আপনার প্রিয় 100.1 FM গোল্ডে। হ্যাঁ, বলতে যাচ্ছিলাম পর্দা, কারণ পর্দাতেও আপনারা আমাদের দেখবেন। FM গোল্ড যারা টিউন করে রয়েছেন রেডিও সেটে তারা তো রয়েছেন, আর সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক লাইভও আমরা শুরু করে দিয়েছি। 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, আর 107 FM রেনবো, এই তিনটে পেজে। আজ আমাদের মধ্যে একজন বিশিষ্ট মানুষ রয়েছেন, আমাদের প্রিয় দাদা, আমাদের প্রাক্তন বলতে ভালো লাগে না, আমাদের নক্ষত্র ঘোষক বলতে বেশি পছন্দ করি আমরা, শশাঙ্ক দা, শশাঙ্ক ঘোষ। দাদা স্বাগত।
1: হ্যাঁ, সকলকে আমার শুভেচ্ছা জানাই, কারণ ওই তুমি বলে দিলে দেবীপক্ষর সূচনা হয়েছে, যদিও এই পিতৃপক্ষ অবসান হতে কিন্তু একটু সময় লাগে, তবে গিয়ে দেবীপক্ষ আসবে। হ্যাঁ, সেটা প্রথমেই বলে রাখি। আর তুমি আজকে আমরা আলোচনা করব তো প্রধানত মহিষাসুরমর্দিনী, মানে আকাশবাণীর মহিষাসুরমর্দিনী,
0: নানা জানা অজানা গল্প,
1: অজানা গল্প। আমি আকাশবাণী বলছি, যদিও এটা তৈরি হয়েছিল কলকাতা বেতারে,
0: গাস্টিং প্লেস।
1: হ্যাঁ, আকাশবাণী তো অনেক পরে হয়েছে, 36-এ অল ইন্ডিয়া রেডিও। যাই হোক, আমার দেখো সংযুক্তা, যেটা মনে হয়, আমি ছোটবেলা থেকেই মহিষাসুরমর্দিনীর একটা হয় না, একটা অন্ধভক্ত, একটা অন্য রকমের ভক্ত হয়, সেটা শুনতাম, শুনতে শুনতে যে পুরোটা শুনতে পারতাম তা নয়, এই সত্যি কথাটা আমাকে বলতেই হবে, ঘুমিয়ে পড়তাম। কিন্তু ঘুমিয়ে পড়তাম যে জায়গাটা, সেটা আমি আমার দিদিমার কাছ থেকে জেনে নিতাম, কারণ তার খুব মুখস্থ ছিল, শাস্ত্র সম্পর্কে খুবই পরিষ্কার ধারণা ছিল, ওটুকু জেনে নিতাম। কিন্তু পরবর্তীকালে যখন বড় হয়েছি, যখন এইটার প্রতি আগ্রহ জন্মেছে, তখন থেকে কিন্তু গোটাটা শুনি। যদি এখন আবার সত্যি সত্যি বেশ কয়েক বছর শুনিনি, শুনতে পারি না, উঠতে পারি না, এটা আমার ব্যক্তিগত কারণে। কিন্তু যখন এটা নিয়ে চর্চা করেছি, ভাবতে শুরু করেছি, বিভিন্ন দিক থেকে ভেবেছি যে মহিষাসুরমর্দিনী মানুষের কাছে এত কেন প্রিয়, আমাদের বাংলায় নয়, আমি বাংলা মানে দুটো বাংলা ধরেই বলছি, ওপার বাংলা তো প্রচুর শ্রোতা আছে, আমাদের বাংলায় নয়, ভারতবর্ষে নয়, ভারতবর্ষে গণ্ডি ছেড়ে সারা পৃথিবীতে মহিষাসুরমর্দিনী এত কেন জনপ্রিয়, যেখানে বাঙালি আছে।
0: এটা শুধু অনুষ্ঠান নয়, আবেগ।
1: সেটা কেন, এটা একটা প্রথম তো প্রশ্নটা জাগে, যেটা কেন। হ্যাঁ, এমনকি আমি বলতে পারি, মানে ব্যক্তিগত স্তরে, বহু ইউরোপিয়ান তারা বাংলা বোঝে না, তারা জানে যে এই ওখানে অনেক মানে টেম্পোরারি পুজো হয়, মানে ওদের তো উইকেন্ডে পুজো হয়, ওইভাবে পুজো হয়, সেইখানে এসে জানতে চায় এবার কবে হলো ওইটা। হ্যাঁ, সে কিন্তু বুঝতে পারছে না, কিন্তু ওই যে একটা একটা একটা একটা কি বলবো ভাইবস, ওইটা ওরা নিতে পারে, এটা আমি দেখেছি। কিন্তু কেন, সেটা আমার যেটা মনে হয় আমাদের বাংলার ক্ষেত্রে পরিষ্কারভাবে বলবো, এ দেখো অনেক ধরনের আন্দোলন হয়েছে, তার মধ্যে একটি আন্দোলন তো অত্যন্ত বিখ্যাত, ভক্তি আন্দোলন। সেটা দক্ষিণ থেকে গড়িয়ে গড়িয়ে এদিক পর্যন্ত এসেছে, মধ্যযুগে সাহিত্য টাহিত্য ভক্তি আন্দোলনের ফলে অনেকটা প্রভাবিত, এবং আমরা সত্যি কথা বলতে কি চৈতন্যদেব থেকে শুরু করে বহু মানুষকে পেয়েছি ওদিক থেকে, তুকারাম, তুলসীদাস, মীরাবাই ইত্যাদি, এদিক থেকে আমরা একেবারে, আমি বিবেকানন্দ অবধি বলবো, অবশ্যই বলবো, তার মধ্যে কিন্তু মানে এও আছেন, রামকৃষ্ণদেবও আছেন, রামপ্রসাদ আছেন, চৈতন্যদেব, নিত্যানন্দ, এরা তো আছেনই। যাক, এই যে আন্দোলনটা যেটা হয়েছিল, সেটা তো একটা ভক্তিমার্গে, একটা ভক্তিমার্গে সংস্কার হয়েছিল। আমার কাছে বা অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যারা এটা নিয়ে ভীষণ চর্চা করেন, তারা কিন্তু বলতে দ্বিধা করেন না যে ভক্তি মার্গে একটা বিপ্লব আনতে পেরেছিল এই মহিষাসুর মর্দিনী।
0: ঠিকই তাই,
1: একটা বিপ্লব আনতে পেরেছিল। কেন বিপ্লবটা, সেটা কোন কোন দিকে আমরা দেখব। প্রথম কথা যে দেখো, মহিষাসুর মর্দিনী প্রথমেই যেটা করে, একটা আধ্যাত্মিক চেতনা আনে। আমি বলবো না সবার মধ্যে, এ দাবি আমি করব না, কিন্তু যারা এটা চর্চা করেন, যারা এর মধ্যে আছে, এই চৈতন্যটা তাদের জন্য একটা রিভাইভ করে, যে সত্যি তো আবার তো সেই জায়গায় আমি ফিরে যাচ্ছি, সেই তারই কথা বলা হচ্ছে, সেই পরাশক্তির কথা বলা হচ্ছে, সেই পরমা প্রকৃতির কথা বলা হচ্ছে। এই যে একটা আধ্যাত্মিক চেতনা, এটা ভীষণভাবে আকর্ষণ করে কিন্তু একজন থেকে আরেকজনকে। এবং এই যে আকর্ষণের ক্ষমতা, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তেই থাকে। এবং তুমি দেখবে যে এই আধ্যাত্মিক চৈতন্য যখন বেশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার মধ্য দিয়ে একটা সেকশন বেরিয়ে যাবে, তারা হচ্ছে শুধু বিনোদন ভালোবাসে। মহিষাসুরমর্দিনী কিন্তু একটা বিনোদনেরও অনুষ্ঠান। যারা কিছু বোঝে না, তারা শাস্ত্র বোঝে না, গানের অত কিছু বোঝে না, ভাষ্যরও অত কিছু বোঝে না, কিন্তু টোটালিটি একটা কিছু ছাপ ফেলে। মানে এটা নিয়ে আমি সাধারণ মানুষের, ধরো আমার নিজস্ব অভিজ্ঞতায়, আমি আমার রিক্সওয়ালা বন্ধুকেও দেখেছি, সে কিছু বোঝে না কিন্তু তাকে একটা ছাপ ফেলেছে। হ্যাঁ, এই যে বিনোদন, এটা মানুষের মধ্যে সঞ্চারিত হয়, তার জন্য মহিষাসুরমর্দিনী কিন্তু জনপ্রিয় হয়েছে। আর কিছু না বুঝুক, একটা দারুণ মনের দিক দিয়ে একটা আনন্দ হয়, ভাল লাগে, গানগুলো ভাল লাগে, সুরগুলো ভাল লাগে, সুরের চলনগুলো ভালো লাগে। হ্যাঁ, আর ওই যে উঠছে নাবছে বীরেনবাবুর গলা, এটা একটা কেমন যেন একটা ভেতরে আন্দোলন হয়। হ্যাঁ, এটা একটা বিনোদন, আর কিছু না, নিপাট একটা বিনোদন। আর একটা দিক আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে শাস্ত্রীয় দিক, সেটা আমি পরে বলছি। তার আগে হচ্ছে একটা সাংস্কৃতিক দিক আছে। আমার সংস্কৃতি কি, আমার রুটটা কোথায়, আমার রুটটা কোথায়, আমি আমি কেন বলছি, দেখো সত্যি কথা বলতে কি, যখন এটা 1927 সালে 26 অগস্টে হচ্ছে আমাদের আকাশ, মানে মানে কলকাতা বেতারের পত্তন, তার 5 বছর পর থেকে আমরা এই ইতিহাসটা পাচ্ছি মহিষাসুর মর্দিনী, সেই গল্পটা আমি পরে বলছি। তাহলে প্রায় শতবর্ষে মহিষাসুর মর্দিনী এসে গেছে, তাই তো? সেই অর্থে বলতে গেলে 5 বছরে ছোট বড় এরা তো। সেই সময়টাতে ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত মানুষেরা, আমি বাঙালিই ধরি প্রথমে, তারা কিন্তু যুক্তিতে আর ভক্তিতে একটা গুঁতোগুঁতি লাগিয়ে দিয়েছে। তারা বিজ্ঞান পড়ছেন, তারা ইংরেজি ভাষাটা পড়ছেন, তারা ইউরোপীয় সাহিত্য পড়ছেন, বিজ্ঞান মানে প্রযুক্তি পড়ছেন, দেখছেন, চোখের সামনে দেখছেন। এবং একেবারে জলজ্যান্ত যে জিনিসটা হলো নিউজ পেপারে, মানে ওই প্রেসের পরে একেবারে রেডিও, একটা ইলেকট্রনিক মিডিয়া, চোখের সামনে দেখছেন। ফলে ভক্তি এবং যুক্তিতে মানুষেরা কিন্তু নাজেহাল। আমাদের সংস্কৃতিটা কোথায়, আমাদের আত্মাটা কোথায়, সে আত্মাটা কোথা থেকে ধরা হয়েছে, সেটা যে একেবারে বিদ্যাপতি চণ্ডীদাস হয়ে রামপ্রসাদ হয়ে এই ইয়ে পর্যন্ত বিস্তৃত, এই আত্মাটাকে চেনার চেষ্টা করছে। এবং সেটা আস্তে আস্তে স্টেপ ব্যাক করতে করতে করতে করতে কিন্তু বৈদিক পিরিয়ডে চলে যাচ্ছে। এই যে খোঁজ, এই খোঁজ কিন্তু মানুষ ওইভাবে আসছে মহিষাসুরমর্দিনী থেকে। এখানে কিন্তু মহিষাসুরমর্দিনীর একটা বিরাট, বলবো একটা বিপ্লব ঘটিয়েছে রূপটাকে খোঁজার জন্য। আর একটা কি, আর একটা হচ্ছে মানসিক একটা দারুণভাবে আনন্দ দেয়, একটা মানসিক আনন্দ আছে। তুমি দেখো এই প্রত্যেক বছর, আমি এই জন্য বলি যে মহিষাসুরমর্দিনী হচ্ছে দেবী দুর্গা প্রিলিউড, এইটা বাজলে তবে দেবী দুর্গা আসছেন এটা বোঝা যায়। এবং তুমি দেখবে আজকে যেই এই মহিষাসুরমর্দিনী হয়ে গেছে, মানুষের কথাবার্তা একটু দেখবে চেঞ্জ হয়,
0: চেঞ্জ হয়। ঠিক,
1: আমি শহরে খুব বেশি বলতে, গ্রামে ট্রামে এখনো মানুষের মনের ভেতরে একটা পরিবর্তন হতে থাকে।

0: কারণ প্রকৃতিও তো বদলাচ্ছে, দেখো একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, কোথাও কোথাও শিউলিও একটু একটু মানে ফুটছে, কাশ কোথাও হয়তো ফুটেছে আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তো এই যে প্রকৃতির সঙ্গে মানুষের এই মানে ইগনাইট করা, জ্বালিয়ে দেওয়া, এই জ্বালিয়ে দেওয়ার কাজটা কিন্তু করে মহিষাসুর মর্দিনী।
1: ঠিকই, ওই একেবারে ভোর চারটের সময় যখন একটা তোমার কণ্ঠ আমরা এত বছর শুনেছি ওই সময়টা, একটা অ্যানাউন্সমেন্ট যেটা, তারপর সেখান থেকে শঙ্খধ্বনি, সেখানেই না পুজোর একটা আবহ তৈরি হয়ে গেল।
0: হ্যাঁ, সেটা সাইকোলজিক্যাল চেঞ্জ হচ্ছে মানুষের মনে, এবং সেটা দেখবে আচার আচরণও একটু একটু পরিবর্তন। এখন দেখো সত্যি কথা বলতে কি, প্রত্যেকের জীবন যুদ্ধটা এত বড় হয়ে দাঁড়িয়েছে এখন, সেটা খুব ফেইন্ট বোঝা যায় না, কিন্তু একটু গ্রামগঞ্জে দেখবে একটু যেন ভেতরটা একটু ফুরফুরে ভাব এই সময়টাতে,
1: বেগ এবং আবেগের ব্লেন্ডিং
0: একটা হয়
1: হয় এই সময়।
0: আর যেটা বলবো সেটা হচ্ছে শাস্ত্রীয় দিক থেকে, শাস্ত্রীয় দিক থেকে যেটা হয়েছে সেটা দেখো আমি বাণীকুমারকেই বলবো, ইতিহাসটা একটু পরে বলছি। শাস্ত্রীয়ভাবে যেভাবে দেখা হয়েছে তিনি কিন্তু একদম মানে, এটা আমি আরো কোথাও বলেছি যে কাটিংটা এডিটিংটা সেটা অসাধারণ করেছেন, একটু ফ্যাট নেই, ফ্যাট ফ্রি। উনি দেখুন ঋগ্বেদে রাত্রি সূক্ত অনেকটা আছে, দেবী সূক্ত অনেকটা, সূক্ত আমি আবার বলে দিই আমার শ্রোতাদের যারা দেখছেন তাদেরও বলি, সূক্ত মানে সু উক্ত, এটা সূক্ত টুক্ত ভাববেন না অনেক ভুলভাল বোঝে, সূক্ত কতগুলো শ্লোক নিয়ে একটা বান্ডিল হয়, মানে এক গাদা শ্লোক নিয়ে একটা সূক্ত বলা হয়। তো সেই রাত্রি সূক্ত উনি শুধু টাচ করে গেছেন, দেবী সূক্ত সেখান থেকে শুধু ওইটুকুই নিয়েছেন যেইটুকুতে বাক দেবীর অমরিন ঋষির কন্যা অমরিনী, যিনি বাক যাকে আমরা সরস্বতী বলি, তিনি নিজেকে প্রকাশ করছেন সেই জায়গাটুকু নিয়েছে। অহম রুদ্রে ভি বসুর ভি শ্চরম অহম, তারপরে আদিত্যৈরুত, তারপরে বলো বিশ্বদেবই অহম, তুমি তো আমার থেকে ভালো গাইবে, মিত্র বরুণাভ বিভরম অহম, এই যে গানটা বাগদেবী নিজেকে প্রকাশ করছেন, কি করে প্রকাশ করছেন না, আমি সব, আমি আদিত্য, আমি রুদ্র, আমি মিত্র, আমি অশ্বিনী, আমি যজ্ঞ, আমি হবি, আমি অরণী, আমি আগুন, আমি সমস্তটা। শুধু দেবী সূক্তের ওই জায়গাটুকু নিয়েছেন, তারপরে কিন্তু আর কিছু ধরলেনই না বাণীকুমার, তিনি কোনো ব্রাহ্মণ টাচ করেননি, কোন আরণ্যক টাচ করেননি, উপনিষদও টাচ করেননি, কেন কেন উপনিষদে রয়েছে দেবী দুর্গার কথা
1: আছে তো,
0: হৈমবতীর কথা রয়েছে, ব্রাহ্মণে আছে, যজুর্বেদে ব্রাহ্মণগুলোতে ঐতরীয় ব্রাহ্মণে আছে, তৈতরীয় ব্রাহ্মণে আছে, টাচ করেননি। কোথায় চলে গেলেন, সোজা শ্রী শ্রী চণ্ডী পুরাণে চলে গেলেন। এখন এই যে কাটিংটা, এটা অনেকে বলেন সময়ের জন্য করেছেন, ভালো কথা সময়ের জন্য হতে পারে, কিন্তু সেই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে সাহিত্যর দিক থেকে, যেটা ভীষণভাবে দাবি করে। ধরো একটা জিনিস শোনাতে হবে তো, এটা তো আলটিমেটলি রেডিওতে শুনবে লোকে, তাহলে শুনবে কোন পোর্শনটা যেখানে অসম্ভব ঘাত প্রতিঘাত আছে, তাই না? অর্থাৎ যাকে বলি আমরা নাট্যঘাত, নাট্যঘাত আছে, সেই জায়গাগুলো শুনবেন, তাই না? তো সেই জন্যই দেখো ওই যে বলছেন যে গর্জ্য গর্জ্য সারাংমুরা মধু ইয়াবত পিবাম মাহম, তো দাঁড়া একটু আমি মধু খেয়ে নিই তারপরে দেখাচ্ছি হতত্তৈব, হ্যাঁ গর্জিষ্যন্তা সুদেবতা, তুই যে এই যে চাঁচাচ্ছিস আমি দাঁড়া একটু মধু খেয়ে নিই, ড্রামাটা দেখো, তারপরে এখানে দেবতারা আনন্দ করবেন, আমি তোমায় হত্যা করবো, সেই পর্যন্ত অপেক্ষা করো, ততক্ষণ চেঁচাও। হ্যাঁ, এই যে জায়গাগুলো, এটা কিন্তু বাণীকুমার বারবার চেঞ্জ করে করে করে করে এই জায়গায় এনেছেন। এই নয় যে বসন্তেশ্বরী থেকে লাভ দিয়ে এইটাই তৈরি করে ফেললেন, এইটা ওইখানে ফিট করা ছিল এখানে এনে ফেললেন, তা কিন্তু একদম নয়, একদমই নয়।
1: এটাই বিস্ময়কর ব্যাপার যে একটা এমন জনপ্রিয় হয়ে উঠলো একটা প্রোডাকশন, আমি বলবো সেইটাকেও ভাঙতে ভাঙতে নিজেকেই ক্রমে উত্তরণ
0: অসংখ্য বার তিনি করেছেন,
1: অতিক্রম করেছেন।
0: ধরো এই এই উপনিষদ নিলেন না, ব্রাহ্মণ নিলেন না, আরণ্যক নিলেন না, গিয়ে পড়লেন চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডী,
1: এবং তারপর পর
0: সপ্তসতীতে
1: একটু এদিক ওদিক করে করে
0: নিলেন না মহাভারত, রামায়ণ, রামায়ণ মহাভারতে, রামায়ণ মানে আমি বলতে চাইছি বাল্মীকির রামায়ণে তো এটা নেই, সেখানে এর উল্লেখ নেই, কৃত্তিবাসী রামায়ণ বা অন্যান্য রামায়ণ অন্যান্য ভাষায় অনুবাদ করে সেই রামায়ণে এই রামের এই পুজোটা আছে। যাই হোক, তিনি নেননি, মহাভারতেও আছে, মহাভারতে দুবার আমরা দুর্গাস্তব দেখতে পাই, বিরাট পর্বে একবার দুর্গাস্তব হবে, যখন তারা অজ্ঞাতবাসে রয়েছেন, অজ্ঞাতবাসে ঢোকার আগে মানে পুরো কারা মানে এমনি বনবাসটা হয়ে গেছে, অজ্ঞাতবাসে যাওয়ার আগে যুধিষ্ঠির তিনি দেবী দুর্গা স্তব করছেন। কেন করছেন? যে আমরা যেন ধরা না পড়ে যাই, কারণ দুর্যোধনের শর্ত ছিল কি, দুর্যোধন শকুনির শর্ত ছিল যদি ধরা পড়ে যাও অজ্ঞাতবাসকালীন তাহলে কিন্তু তোমার আবার ফির ওই ১২ থেকে শুরু হবে, মানে ১২ বছর করবে আবার ১, মানে ১৩ বছর তোমার জন্যে আবার ফিক্স হয়ে যাবে। তাই দুর্গাকে বলছেন যখন স্তব করছেন যে কালী কালী মহাকালী সিধুমাংস পশুপ্রিয়ে কৃতানুযাত্রা ভূতস্থং বরদা কামচারিণী, মহাকালী বলে তাকে উল্লেখ করছেন, তিনি ভূত চড়ে ভূতের ঘাড়ে চড়ে বেড়ান, এখানে ওখানে ঘুরে বেড়ান, হ্যাঁ সেই মাকে তিনি প্রণাম জানাচ্ছেন। আবার বিশ্ব পর্বে অর্জুনকে কৃষ্ণ মা মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যুদ্ধে যাচ্ছ, তুমি রথ থেকে নেমে দেবী দুর্গার স্তব করো, সেইখানে কৃষ্ণ বলছেন কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে, হ্যাঁ তারপরে বলছেন যে এই ভদ্রকাল্যই নমস্তু, ভদ্রকাল্যই নমস্তুভ্যম মহাকালী নমস্তুতে, এই বলে ভদ্রকালীকে পুজো করছেন, ভদ্রকালী ভদ্রকালী তো কালী, দুর্গা নীল সরস্বতী, অনেক জায়গায় নীল সরস্বতী পুজো হয়, ধরেননি এখানেও, এখানেও ধরেননি, একদম গিয়ে চণ্ডীতে তিনি নিজেকে দাঁড় করালেন এবং চণ্ডীর মধ্য থেকে ক্রিম ক্রিম জায়গাগুলো বের করে নিয়ে এসছেন। সুতরাং এডিটিংটা বুঝতে পারছো, এটা কিন্তু বসন্তেশ্বরীতে ছিল না, বসন্তেশ্বরী এইটা বিষয়ই নয়, আমি সেই বিষয় আসছি একটু পরে,
1: সেটা তো সময়টাও অন্য ছিল।
0: হ্যাঁ আমি সেই কারণেই বলছি যে বিষয়টাও এটা নয়, অনেকে ভাবেন বসন্তেশ্বরী থেকে এটা এসছে অতএব বসন্তেশ্বরী কাট পেস্ট করে এখানে করেছেন, তা নয়, কিন্তু বসন্তেশ্বরীর বিষয়টাও আলাদা, বোঝাও যেত না কারণ প্রচুর সংস্কৃত শব্দ ছিল, ওটা একটা চম্পু ছিল। যাই হোক, তো এই এই এইভাবে আমি কিন্তু মহিষাসুর ও মর্দিনীকে দেখেছি, এটা অ্যানালিসিস করলে এটা এত দিক থেকে ভাবার আছে। এইবার তোমার মহিষাসুর ও মর্দিনী আমাদের কলকাতা বেতারে মহিষাসুর ও মর্দিনী তৈরির যে একটু একটু করে তৈরি হচ্ছে সেটা অনেকেই বসন্তেশ্বরীকেই দিয়ে রাখেন, আমি কিন্তু আর একটু পিছিয়ে যাব।
1: আচ্ছা শুনি,
0: এইটাই কিন্তু তোমার অজানা গল্প, বসন্তেশ্বরী অবশ্যই বসন্তেশ্বরী অবশ্যই, আমি আবারও বলে দিচ্ছি বসন্তেশ্বরী থেকেই এর কাঠামোটা তৈরি হয়েছে, কিন্তু তার আগে ওই যে বাঁশটা আনা আনতে হয় না, তবে তো কাঠামোটা তৈরি হয়, সেটা কিন্তু অনেক আগে শুরু হয়েছে, সেটা করেছেন যিনি তার নাম আজকে অনেকেই বলেন না, তিনি হচ্ছেন হীরেন কুমার বসু। এই হীরেন বসু তিনি কিন্তু একাধারে ছিলেন চলচ্চিত্র পরিচালক, লিরিসিস্ট, স্ক্রিপ্ট রাইটার, কি পারতেন, অভিনেতা, তখন তো মানে একটা লোক একটা ট্যালেন্ট নিয়ে আসেনি এই বেতারে, আকাশবাণীতে, মানে কলকাতা বেতারে কেউ একটা ট্যালেন্ট নিয়ে, সিঙ্গেল ট্যালেন্ট নিয়ে এসছে, কেউ না, কেউ না। মাল্টিটাস্কার হতে হতো, বিভিন্ন ধরনের ট্যালেন্ট। মানে আমি প্রসঙ্গ থেকে বেরিয়ে গিয়ে বলছি, ইন্দিরা দেবীর নাম আমরা সবাই জানি, ইন্দিরা দেবী কোরাসে গলা দিচ্ছেন, কেননা সঙ্গীত শিক্ষার আসলে লোক আসেনি। নীলিমা সেন, নীলিমা সান্যাল, যিনি খবর পড়তেন, তিনি গিয়ে কোরাসে গলা দিচ্ছেন। এই রকম বিচিত্র ঘটনা ঘটেছে কলকাতা বেতারে। এ তো বলতে গেলে মানে কতক্ষণ সময় যাবে কোনো ঠিক নেই। তো আমি সেই কথাই বলছি, একটা ট্যালেন্ট নিয়ে আসতেন না। হিরণ বসু একটি অসাধারণ কাজ করলেন, সেটা একটু প্রভাতি বলে একটা উনি জিনিস রেকর্ড করলেন। সে প্রভাতিতে কি ছিল, একদম ডন অ্যাটমসফিয়ার, এবং সেটা শাব্দিক সাউন্ডে, আমরা যেটা এখনকার ভাষায় বলি সাউন্ডস্কেপ, মানে শুনলেই তুমি বুঝতে পারবে একদম ভোর বেলাটা, মানে যেটাকে উষা বলে, অশ্বিনী থেকে উষা হচ্ছে সেই যে সময়টা, সেই সময়কালটাকে যেন ধরছে। এইটা যখন নেপেনদা বলতেন সবাই, নৃপেন্দ্রনাথ মজুমদার তখনকার বাংলা সেকশনটার ডিরেক্টর ছিলেন কলকাতা বেতারে, সবাই নেপেন্দা নেপেন্দা বলতেন। আমার বলা উচিত না, কিন্তু বলে দিলাম এই কারণে যে সবাই বলতেন তখনকার সময়। তো নৃপেন্দ্রনাথ মজুমদার একদিন ডেকে বললেন যে আপনার এইটা আমি শুনেছি, ভীষণ ভালো লেগেছে, আপনি কি এটা নিয়ে কিছু ভাবতে পারেন? তখন উনি বললেন যে হ্যাঁ, আপনি বললে ভাবতে পারি, হ্যাঁ একটু ভাবুন না, সকালবেলা কিছু করা যায় কিনা। ওরা না, তাহলে কিন্তু সকালবেলা আসতে হবে, সকালবেলা বললে ওরকম সকালবেলা কিছু ওরকম ভাবা যাবে না, তাহলে যন্ত্রী মানে যাকে যাকে আমার লাগবে সকালবেলা আসতে হবে। বলে আস, হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, সেরকম ব্যবস্থা করে দিয়েছে। তুমি ভাবো কলকাতা বেতার গার্সিন প্লেসে, ওখানে অ্যাকাস্টিক চেম্বার আছে, মানে আমরা যেটাকে বলি এফেক্টস ঘর। তোমরা জানো কি না জানি না, আমাদের যে মৈত্রী চ্যানেলটা যে স্টুডিও থেকে যায়, ওটা কিন্তু এফেক্টস রুম, ওটা একসময় এফেক্টস দেওয়া হতো ওখান থেকে, কারণ পাশের ঘরটাই ড্রামার, নাটকের ঘর, ওইখান থেকে এফেক্টস জল দিয়ে হাতে নেড়ে, হ্যাঁ কাজ কাজ ভেঙে যা যা এফেক্ট দরকার, ওখান থেকে ডাইরেক্ট এফেক্ট দেওয়া হতো, বালির উপরে হেঁটে, পাতার উপরে হেঁটে, হাঁটার এফেক্ট, এইগুলো তখনও হতো, অ্যাকোস্টিক্স রুম ছিল। সেইখানে উনি জল এরকম ঝর্ণা করলেন, হ্যাঁ ঝর্ণা করতে ঝাঁঝরির মধ্যে দিয়ে জল ফেলে, ঝাঁঝরি না রান্নাঘরের, ঝাঁঝরির মধ্যে দিয়ে জলের মধ্যে ওটা জল ফেলে উনি ঝর্ণা করলেন। আর মিউজিশিয়ানদের আগেই উনি নোটশিট তৈরি করে দিয়েছেন, কোন রাগটা বাজবে, কীভাবে বাজবে, সমস্ত তৈরি, ওইটা বাজছে। আর একটা কাজ উনি করলেন যেটা অদ্ভুত জিনিস, স্টুডিও থেকে তার বার করে দিলেন, স্টুডিও থেকে তার বার করে মাইক্রোফোন দিয়ে লাগিয়ে দিলেন একটা বট গাছ, ওখানে একটা বট গাছ ছিল, ওই বট গাছে ভোরবেলায় সমস্ত পাখিরা, ওই পাখির কলকাকলি, ওটা স্ট্রেট যাচ্ছে, শ্রোতারা শুনছেন, তার সঙ্গে সকালবেলার রাগ, তার সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুললিত কণ্ঠে স্তোত্র পাঠ। এটা কিন্তু আমি মহিষাসুরমর্দিনী স্তোত্র পাঠ বলছি না, তখনও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্তোত্র পাঠ করছেন, অসাধারণ জনপ্রিয় হয়ে গেল এই প্রভাতী অনুষ্ঠানটা। এবার কিন্তু আমি অনেক জায়গায় বলেওছি যে এই কিন্তু মহিষাসুরমর্দিনীর আসল বীজ এখানে পোতা হয়ে গেছে। তার কারণ বসন্তেশ্বরীতে যখন আমরা শুন মানে পরে দেখব, 1932 সালে যখন এই তোমার বাসন্তী চৈত্র মাসে হয়েছিল, বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজোর মাঝখানটায় সে বসন্তেশ্বরী তৈরি হয়েছে, যখন বাণীকুমার লিখছেন সেটা সংস্কৃত প্রধানই বেশি, কারণ চম্পু, ওটা চম্পু হচ্ছে কি, চম্পু হচ্ছে সংস্কৃতে গদ্য এবং পদ্য মিলিয়ে, আমরা যেটাকে এখনকার ভাষায় বলি আলেখ্য, এই টাইপের, এরকম বহু কিন্তু পুরনো সংস্কৃত সাহিত্যে, মানে অভিজ্ঞান শকুন্তলম থেকে শুরু করে, অভিজ্ঞান শকুন্তলমে নেই কিন্তু অন্যান্য অনেক জায়গায় এই রকম চম্পু আছে, চম্পুর ব্যবহার আছে, নাটকের পাটে আছে চম্পুর ব্যবহার। তো একটা চম্পু তৈরি করে দিলেন, এখন তার মধ্যে এত সংস্কৃত ঘেঁষা শব্দ, আমাদের মহিষাসুরমর্দিনী তো প্রথম পার্টে খুবই সংস্কৃত ঘেঁষা শব্দ, তৎসম শব্দের ব্যবহার ছিল। পরে আমরা এখন যেটা শুনি সেটা অনেক পরিমার্জিত, পরে অনেকটা ঘষা হয়েছে, তো সেইটা একটা তৈরি করে দিলেন, সেটা কিন্তু জনমানুষে দারুণ সাড়া ফেলে দিল, এবং এতটাই সাড়া ফেললো যে সব জায়গা থেকে অনুরোধ আসতে এইরকম অনুষ্ঠান কেন আরও হয় না। এইবারে আমি তোমার

0: আবার দুটোই জানেন, বিশেষ করে আমাদের আকাশবাণীর অনেকেই এটা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য দুটো ভার্সানই বলবো। একটা ভার্সান হচ্ছে সেটা বলছেন কে, সেটা হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং বাণীকুমারের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, যেটা না হলে আজকে সত্যি মহিষাসুরমর্দিনী হতোই না। তিনি হচ্ছেন পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী, বেদান্ত তীর্থ, তিনি বেদান্ত তীর্থ ছিলেন। এই অশোকনাথ শাস্ত্রী কিন্তু বাণীকুমারের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, বীরেনবাবুর বন্ধু ছিলেন, সেটা পরের পাঠে বলছি। অশোকনাথ শাস্ত্রীর ছেলে সোমনাথ ভট্টাচার্য, তিনি কিন্তু এটা একটা বলেছেন যে এর আসল গল্পটা কিন্তু তৈরি হয়েছিল আমাদের চণ্ডী মণ্ডপে, মানে দুর্গা মণ্ডপে।
1: আচ্ছা,
0: দুর্গা মণ্ডপেই এটা নিয়ে আলোচনা হয়েছে, ওদের বাড়ির দুর্গা মণ্ডপে, এবং বাবা মানে অশোকনাথ শাস্ত্রী নিজেও ছিলেন সেখানে। পরিকল্পনা করা হলো, মূল বেসিক যে পরিকল্পনা, যে এরকম করা যায় কিনা, চণ্ডী পাঠ করা হলো, মানে কত কোন কোন পাঠটা নেওয়া যাবে। হ্যাঁ, তারা তো অসম্ভব পণ্ডিত ছিলেন, এবং সেই জায়গাটাই কিন্তু ধরা হয় যেটা মূল জায়গাটা চণ্ডী মণ্ডপে, মানে দুর্গা মণ্ডপে আবার বলি, এর প্রথম ভাবনাটা হয়েছিল। কিন্তু আরেকটা ভার্সন বলছি, এটা বীরেনবাবুর ভার্সন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। সেটা হচ্ছে যে বীরেনবাবু বলছেন যে আমরা তখন কিন্তু প্রোগ্রাম মিটিং হতো কিনা আমি অন্তত কোথাও পাইনি, নিশ্চয়ই হতো, আমরা দুপুরবেলা একটা আড্ডা মারতাম। এটা একটা আমাদের আকাশবাণীর একটা বলতে পারো, এটা আমাদের না হলে হয় না, আকাশবাণীতে আড্ডা একটা ব্যাপার এবং শুরু থেকে। আর সত্যি কথা বলতে কি, সৃজনশীল কাজ করতে গেলে আড্ডা ছাড়া হয় না, সেখানে নানান ধরনের কথা আসবে, মতপার্থক্য হবে, আবার খোঁজা হবে, আবার বসা হবে, তবেই না একটা সৃষ্টি হবে। এটা কিন্তু এইরকম একটা আড্ডা যেটা মানে সকালবেলা যা যা হলো হলো হলো, দুপুরবেলাটা আড্ডা মারতেন এবং সেখানে কারা কারা থাকতেন, নলিনীকান্ত সরকার থেকে শুরু করে, নৃপেন্দ্রনাথ মজুমদার থেকে শুরু করে, বাণীকুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক, রায়চাঁদ বড়াল, এরা তো থাকতেনই, এর সঙ্গে বিজন বোস থাকতেন, এর সঙ্গে যোগেশচন্দ্র বসু থাকতেন, ইনি গল্পদাদা, প্রথম গল্পদাদা, বিজন বোস হচ্ছে প্রথম ঘোষক, অ্যানাউন্সার, এবং তোমার এও থাকতেন ওই সময়টাতে ছিলেন বিজন বসু, রাজেন সেন যিনি মোহনবাগানের হাফ ব্যাক বোধ হয় থাকতেন, যাই হোক।
2: সাথ মে মুকেশ কুমার বল। नई दिल्ली में आज जंतर मंतर पर सीजेपी के विरोध प्रदर्शन के मद्देनजर दिल्ली पुलिस ने सार्वजनिक सुरक्षा सुनिश्चित करने के लिए व्यापक और कड़े इंतजाम किए हैं। नई दिल्ली जिले में कई जांच चौकियों पर भारी संख्या में पुलिस बल तैनात किया गया है। दिल्ली पुलिस के उपायुक्त कुमार अभिषेक ने बताया कि क्षेत्र में कानून व्यवस्था बनाए रखने के लिए व्यापक व्यवस्था की गई है और सुरक्षा के लिए एहतियाती जाँच की जा रही है।
3: नई दिल्ली में आज जो प्रोटेस्ट डिक्लेयर किया गया है उसके मद्देनजर यहाँ पे प्रिवेंटिव चेकिंग लगाई गई है और यहाँ पे आप देख सकते हैं कि फीमेल स्टाफ भी है और हम लोग तमाम गाड़ियों को चेक कर रहे हैं, किसी भी तरह की शांति व्यवस्था भंग ना हो इसके लिए व्यापक इंतजाम किए गए हैं। और यहाँ से अभी कुछ देर पहले कुछ लोगों को डिटेन भी किया गया है जो कि आज के प्रदर्शन में शामिल होने वाले थे।
2: दिल्ली यातायात पुलिस के उपायुक्त विकास कुमार ने कहा है कि नई दिल्ली क्षेत्र में यातायात नियंत्रण के कारण वाहन चालकों को वैकल्पिक मार्गों से निकाला जा रहा है।
4: हमने कल शाम को एक ट्रैफिक एडवाइजरी इश्यू की थी और उसमें हमने बता दिया था कि कुछ रास्ते हैं जिन पे ट्रैफिक रेस्ट्रिक्टेड रहेगा और जो बाकी रास्ते हैं, जैसे नई दिल्ली अगर कनेक्ट कर रहा है दूसरे डिस्ट्रिक्ट्स को, तो वहां पे हम ट्रैफिक को रेगुलेट कर रहे हैं और हम पब्लिक को फैसिलिटेट कर रहे हैं ताकि जो आम नागरिक है उसको ट्रैफिक मूवमेंट में कोई बाधा ना आए।
2: राजधानी में सुरक्षा कारणों से आज शाम 6 बजे तक 45 मेट्रो स्टेशनों पर प्रवेश और निकास द्वार भी बंद रहेंगे।

0: আর্কিটেকচার, তিনি ছাড়া কিন্তু জিনিসটা দাঁড়াতোই না। শুধু এই নয়, লেখাটা এটা তা নয়, সাপোর্ট, এই যে বুক চিতিয়ে দাঁড়ানো, কেমন এই 36 তো মহিষাসুর বধ হলো, 37 তিনি বললেন যে না এটা মহালয়ার দিনই হবে, এটা মহালয়ার দিন হবে এবং এটা আর কোনোদিনও বদল হবে না।
1: কি কমান্ড না,
0: কমান্ড দেখো, আর কোনোদিনও বদল হবে না। এবং সেই 37 থেকেই এটার নাম হলো মহিষাসুর মর্দিনী। একটা কথাই হঠাৎ মনে পড়ে গেল, অনেকেরই একটা ভুল ধারণা আছে, বসন্তেশ্বরীতে যখন এই চম্পুটি তৈরি করেছেন বাণীকুমার, সেখানে কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রও ছিলেন, কিন্তু একটি স্তোত্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র উচ্চারণ করেননি, একটি স্তোত্রও নয়, অথচ প্রচুর স্তোত্র বসন্তেশ্বরীতে, সব উচ্চারণ করেছেন বাণীকুমার, সংস্কৃত পাঠটাই বাণীকুমারের। তাহলে বীরেনবাবু কি করলেন, শুনে অবাক হবেন, অনেকে জানেনই না, বীরেনবাবু গান গেয়েছেন।
1: ভাবা যায়,
0: বসন্তেশ্বরীতে বীরেনবাবুর ভূমিকা গানের, কোথাও কিন্তু মানে গ্রন্থনা করেননি, শ্লোক উচ্চারণ করেননি, কিন্তু পরবর্তী যখন মানে প্রত্যুষ প্রোগ্রামটা হলো ওই বছরই 1932 সালে, এবারে কিন্তু স্তোত্রপাঠ একদম উনি বাণীকুমার বলেই দিলেন যে যদি ওই তখন ওই যে আড্ডাটা বলছিলাম না, যেখানে প্রেমাঙ্কুর আতর্থী নলিনকান্ত সরকার টরকার সবাই ছিলেন, বলেছেন যদি আমি করাই তাহলে কিন্তু সংস্কৃত আমি কিন্তু শ্লোক কিন্তু আমি বীরেনকে দিয়ে করাবো। ওরা নাম ধরে ডাকতেন দুজন দুজনকে, কাছাকাছি বয়স ছিলেন, একজন আরেকজনকে বাণী বলতেন আর একজনকে বীরেন বলে ডাকতেন। হ্যাঁ, আমি কিন্তু বীরেনকে দিয়ে করাবো এবং তাই করিয়েছিলেন। ওই কিন্তু 32 থেকেই শ্লোক উচ্চারণ করছেন আমাদের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তো এই এই যে 36 আমরা যখন মহিষাসুর মর্দিনী পেলাম, তারপরে হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়া বা ওই পর্যন্তই শেষ, আমরা এখন কী ভাবি, একটা প্রোগ্রাম দাঁড়িয়ে গেছে, আচ্ছা ঠিক আছে চললো, ওইটাই চললো, ওর কোনো চেঞ্জ নেই, কিছু নেই, কিন্তু মহিষাসুর মর্দিনী সেরকম কিছু করেনি, প্রত্যেক বছর তার পরিমার্জন হয়েছে এবং সেটা অনেক বছর পর্যন্ত। সেখানে গান নতুন নতুন এসেছে, সুর নতুন নতুন এসেছে, শ্লোকাংশ নতুন নতুন এসেছে এবং তার জন্য প্রচুর কসরত করতে হয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে, ওই অশোকনাথ শাস্ত্রী মহাশয়। বীরেন্দ্রবাবুর কিন্তু উচ্চারণ আগে এরকম ছিল না, সংস্কৃত উচ্চারণ এত স্পষ্ট ছিল না, সংস্কৃত উচ্চারণ তো খুব কঠিন, স্বয়ের উচ্চারণ, রয়ের উচ্চারণ, জফলার উচ্চারণ অনেক কঠিন, মূর্ধন্যর উচ্চারণ, হ্যাঁ, এগুলো কিন্তু এই অশোকনাথ শাস্ত্রীর কাছ থেকে তিনি শিখেছেন এবং মানে মানে কি বলবো, অত্যন্ত নিষ্ঠাবান ছাত্রের মতো শিখেছেন, অথচ বন্ধু। তো এই যখন হচ্ছে, উনিও কিন্তু নিজেকে আস্তে আস্তে তুলে ধরছেন, মানুষের মনে ভালো লাগার জায়গাটা তৈরি করতে হবে তো, এবং সেটা করতে পেরেছিলেন।
1: এবং একেবারে নিরস কিছু স্তোত্র পাঠ নয়, সেটাকে একটা সুরে,
0: না সুরে সুরে, হ্যাঁ হ্যাঁ, সেইটার একটা গল্প আছে, এটা অনেকেই জানেন, এখন তো সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই রিল টিল বানিয়ে ছাড়ছেন, এটা কি করে হয়েছিল, কি করে হয়েছিল, কি করে এরকম গলা নামাচ্ছেন ওঠাচ্ছেন, এটা তো হওয়ার কথা নয়,
1: তাই তো
0: স্তোত্র পাঠ তো ওরকম সুরে বাঁধা নয়,
1: স্ট্যান্ডিং নোটের, হ্যাঁ,
0: ওটা তো স্তোত্র পাঠ কখনোই ওরকম নয়, কিন্তু হয়ে গেল কি করে, এবং সেটা বাংলাটাও যখন গদ্যাংশ মানে গ্রন্থনাটা করছেন, এইখানে একটা গণ্ডগোল হয়ে গেছে, মানে ভাষাতে গণ্ডগোল হয়ে গেছে, ভাষাতে মানে যারা মহিষাসুর মর্দিনী মিউজিশিয়ান ছিলেন তাদের অনেকটা অনেকেই ছিলেন মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের ভাষার ছিল উর্দু, তারা উর্দুতে কথা বলতেন, কিন্তু যখন নোটেশন হচ্ছে তখন তো বাংলায় লিখছেন, বাংলায় লিখে দিয়েছেন, কিন্তু মুখে রায়চাঁদ, কিন্তু আমি প্রথম দিনের কথা বলি, এই গণ্ডগোলটা হয়েছে কিন্তু ফার্স্ট ডে, এটা অনেকেই বুঝতে পারেন না, ভাবেন প্রতি বছরই বোধ হয় এটা হয়, তা নয়, প্রথম বছরেই যখন প্রত্যুষ প্রোগ্রাম

0: হচ্ছে সেই দিনই এই গন্ডগোলটা ধরা পড়েছে এবং সেই দিনই এক্সপেরিমেন্টটা ফুলফিল হয়ে গেছে, মানে সাকসেসফুল হয়ে গেছে। মানে কীরকম হয়েছিল জিনিসটা, তো ওইরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বাংলায়। এবার কথা ছিল যে যখন শ্লোকটা পড়ছেন, শ্লোক উচ্চারণ করছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তখন শুধু ওই আলাপটা করবেন, তারা সেতারে আলাপ করছে তলায়, আমরা যাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর বলি, সেখানে আলাপ করছেন বা সরোদে একটু আলাপ করছেন, এক একটা জায়গা এক এক রকম করে করা আছে। আর ওই গদ্যাংশ গান থেকে যখন এসে ধরছেন গদ্যাংশেতে মন্থনায়, তখন ওই নোটটা ধরে রাখবেন, এইটুকুই, আর কিছু ছিল না। তারপর কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, এরা কি করলেন ওই ইনস্ট্রাকশনটা বুঝতে পারলেন না, বাংলায় লেখা ছিল, ওই যেভাবে গান হয়েছে ওইভাবে নোট ধরে ধরে ধরে ধরে, এবার যেই উনি ভয়েস থ্রো করেছেন, তুমি ভালো বুঝতে পারবে, যেই ভয়েস দিয়েছেন সঙ্গে সঙ্গে ওইটা স্কেলে পড়ে গেছে,
1: ওই স্কেলটায় আর ওই কর্ডটায়,
0: হ্যাঁ কর্ডটায়। আর বীরণবাবু তো গান জানেন, কর্ডটা ধরে নিয়েছে। এইবার মাথায় হাত পড়েছে যারা রেকর্ডিং রুমে রয়েছেন, রেকর্ডিং রুমে রয়েছেন নৃপেন্দ্রনাথ মজুমদার নিজে, রাইজাদ বড়াল, তোমার বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক ভেতরে থাকেন অনেক সময়, বাইরেও থাকেন অনেক সময়। তো এরা বলছে হচ্ছেটা কি, এটা করছে কি, আরে এখানে তো মিউজিক যাবে না। তখন নৃপেনবাবু বলছেন দাঁড়াও দাঁড়াও একটু শুনি তো শুনি তো। এই শুনি তো শুনি তো করতে করতে যখন উনি গলা লাগিয়ে দিয়েছেন এবং ঠিক স্কেলে স্কেলে চলে যাচ্ছে, হ্যাঁ ওই ওই জায়গাগুলো যেখানে বাংলাটা বলছেন, হ্যাঁ আশ্বিনের শারদ প্রাত ওইভাবে, আবার যখন সংস্কৃতটা বলছেন, হ্যাঁ ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বসৎকার, ওখানেও ধরে রেখেছেন, বলছে দারুণ লাগছে কিন্তু, তোমরা যাই বলো। তো সবাই বলছে খারাপ লাগছে না, কিন্তু এই যে খারাপ লাগছে না, এটা কিন্তু ফার্স্ট ডে, মাইন্ড ইট, ফার্স্ট ডে, এই যে খারাপ লাগছে না, ফলে কেউ আর স্টুডিওর দরজা খুলে বারণ করতে গেল না,
1: থেকে গেল,
0: থেকে গেল। এই যে থেকে গেল, তখন কিন্তু লাইভ থেকে গেল, মানে রেকর্ডেড নয়, থেকে গেল মানে এটা মনের ভেতরে রেখে, মানুষের অসম্ভব ভালো লেগেছে, অজস্র চিঠি এসেছে যে এটা একটা। এবং আমার মনে হয় যে বাংলাতে, আমাদের বাংলা বাংলাদেশই বলি, বাংলাদেশে বোধ হয় ব্যাকগ্রাউন্ড স্কোর বোধ হয় তখনও ছিল না, এইটা একটা কিন্তু পায়োনিয়ারিং কাজ, এটাও আমার মনে হয়। হ্যাঁ তো এটা যখন ভালো লেগে গেছে, সকলেই কিন্তু ওটাকে বললেন না ও আর বাদ দেওয়া যাবে না, ওইভাবেই থাকবে, ওইভাবেই করতে হবে প্রতি বছর, এই কিন্তু সমস্তটা একদম একটা, মানে গানও হচ্ছে সেটাই আবার সুরের মধ্যে,
1: সুরে বাঁধা হয়ে গেল
0: পুরোটা, পুরোটা সুরে বাঁধা, হ্যাঁ একেবারে অনেকটাই তাই। কিন্তু এই মহিষাসুরমর্দিনী হতে হতে হতে হতে সববার যে লাইভ হতে পেরেছে তাও নয়, 1946 সালে দাঙ্গা হয়েছিল, ওই সেই ক্যালকাটা কিলিং, সেই দাঙ্গার বছরে কিন্তু লাইভ হয়নি, অনেকেই জানে লাইভ মানে সেই 32 সালে শুরু হয়েছে একেবারে 62 অবধি হয়েছে, আমরা তো জানি 62 লাস্ট লাইভ হচ্ছে, এই 30 বছর হয়েছে তা নয়, 46ও হয়নি, 46ও হয়নি। এবং এই মাঝখানে কিন্তু অনেক উত্থান পতন হয়েছে, উত্থান পতন হয়েছে, যেমন কুশীলবের উত্থান পতন হয়েছে, পঙ্কজ কুমার মল্লিক একবার অসম্ভব রেগে গেছে, মানে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, এই যে বললাম না কত কিছু হয়েছে, এটা একটা পুরো সিনেমার মতো, আমি তো অনেক জায়গায় বলি এটা চোখ বুঝে একটা সিনেমা দেখি, এবং আমার সত্যি সত্যি ওই তথ্যচিত্রটা কিন্তু এখান থেকেই তৈরি, আমি আমি আমি এর মধ্যে সব মানে সিনেমার উপাদান সব পাই। ঝগড়া হয়ে গেছে, তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন, সেইখানে কিন্তু হেমন্ত মুখার্জি তখন সবে সবে নতুন, হেমন্ত মুখোপাধ্যায়কে মানিকুমার দায়িত্ব দিলেন, তুমি পরিচালনা করা, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় একটু হেল্প করে দিলেন, হয়ে গেল। তারপর পরে আবার মানিক পঙ্কজ কুমার মল্লিক ফিরে এসেছেন, সেটা আলাদা গল্প, মানবিমান ভেঙে, এরকম হতো, এরকম মানে কি বলবো, কোনটা বেশি যাবে, ঝগড়া শুরু হয়ে গেল, মানিক কুমার বলছে এইটা হচ্ছে দেবী দুর্গার আরাধনা, এটা চণ্ডী থেকে আমি পড়ছি, এখানে সংস্কৃত বেশি যাবে না,

0: হ্যাঁ, তখন পঙ্কজ কুমার মল্লিক বলছেন যে না এটা তো গানের অনুষ্ঠান, আরে গানটা তো একে শুনতে সাহায্য করে, তোমার ওই সংস্কৃত বাংলা গ্রন্থাংশ এগুলো তো গ্রন্থনাংশ এগুলো তো শুনতে সাহায্য করে, তো এই তো গান বেশি যাবে, এই গান বেশি যাবে না এই বেশি যাবে, এই নিয়ে ঝগড়া, মিষ্টি ঝগড়া, পরে আবার মিলটিল হয়ে যেত, দু একদিনের মধ্যেই এসব অভিমান টভিমান চলে যেত। যে এগুলো হয়েছে, যে কোনো বড় কাজে এরকম হয়। এবং এই মহিষাসুর মর্দিনী এগোতে থাকলো এগোতে থাকলো, এবং ওই যে পরিমার্জন যেটা, সেটা কিন্তু প্রত্যেক বছর বাণীকুমার করতেন, পঙ্কজ কুমার মল্লিকও করেছেন। স্তোত্র নতুন আসছে, গান নতুন আসছে, নতুন সুর হচ্ছে, এবং নতুন আর্টিস্ট আসছে
1: গানেরও।
0: আর্টিস্টের ব্যাপারে একটুখানি বলে দিই, অনেকেই এই ইলা বসু, সাবিত্রী ঘোষ, তারপরে তোমার সুপ্রীতি ঘোষ, আবাবতী, বিভাবতী, প্রভাবতী, এর আঙুরবালা, এইসব হলো প্রথম দিকতে হয়েছে, কিন্তু তারপরে যে শিল্পীর বদল হচ্ছে, অনেকেই জানেন না যে আমি তো কোথাও একটা দেখেও ছিলাম সোশ্যাল মিডিয়াতে যে ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালাল ভট্টাচার্যকে কোনোদিনও এই জায়গায় সুযোগ দেয়নি, একদম ভুল কথা। ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালাল ভট্টাচার্যও সুযোগ পেয়েছে। তখনকার দিন একটা জিনিস ধরতে হবে কিন্তু, এই যে নামি দামি শিল্পী আমরা যাকে শ্যামল মিত্রের মতো লোক কোরাসে গলা দিয়েছে, মানবেন্দ্র মুখোপাধ্যায় কোরাসে গলা দিয়েছে, কোরাসটাও কিন্তু গান। ওখানেই একটু চান্স পাওয়ার জন্য, মানে আমাকে দ্বিজেন মুখোপাধ্যায় অন ক্যামেরা বলেছে ওই তথ্যচিত্রটা করার সময় যে আমরা সারা বছর মুখিয়ে থাকতাম বাণীদা আর পঙ্কজদা একটু যদি আমাদের কৃপা করে একটা কোথাও একটু গাইতে। এই এই দ্বিজেন মুখোপাধ্যায় প্রচুর কোরাস গান করেছেন, আগে কোরাসে গলা দিতেন, ওনার তো কপালটা খুলে গেল হেমন্ত মুখার্জি যখন বম্বে চলে গেল 1950 সালে, আর সে নিয়ে একটা দারুণ মজার গল্প আছে। তো এই এই কি বলছিলাম যেন ভুলে গেলাম আমি, এই আমার মুশকিল হচ্ছে ওই সূত্রটা, আমি ওই
1: মান অভিমান চলছে,
0: গানের এদিক ওদিক হচ্ছে, সুর এদিক ওদিক হচ্ছে, নতুন শিল্পী আসছে, হ্যাঁ নতুন শিল্পী, ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য, জগন্ময় মিত্র তিনিও গিয়েছেন, গান নি কারা, হ্যাঁ এই জায়গাটা বলার মতো। তাদের সত্যি সত্যি সুযোগ হয়নি, কারণ আমরা বলতে পারবো না, তারা সত্যি সত্যি গান করেননি। শচীন দেব বর্মন, মান্না দে করেননি কিন্তু, হ্যাঁ তারপরে তোমার আরো কয়েকজন মানে নাম করা, তারা সেই সময় যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন, তাদের কিন্তু কোনোদিনও ডাকা হয়নি, নাকি এর ইতিহাস কিন্তু আমরা পাই না, জানি না, তাদের আমরা অনুপস্থিতি দেখি, নিশ্চয়ই হয়তো, কারণ তখন দেখো গান যারা করেন শিল্পী, তাদের একটা হচ্ছে গ্রামোফোন রেকর্ড থেকে রেকর্ড বার করা পুজোর সময়, আর একটা হচ্ছে মানে বেতারে আকাশবাণীতে মহিষাসুর মর্দিনীতে একটু গান গাও, এইখানে একটা গান গাইলে বা একটু গলা দিলে তাকে আর দেখতে হতো না, এইরকম অবস্থা ছিল। মানে আমি দ্বিজেন্দার কাছে শুনেছি এইরকম অবস্থা ছিল 1950 সালে, হেমন্ত মুখোপাধ্যায় চলে গেলেন বম্বেতে চলে যাওয়া স্বাভাবিক, ওখানে অনেক টান তার, চলে গেলেন, এই যে দ্বিজেন মুখোপাধ্যায়কে ডাকবে এই নিয়ে একটা বিরাট নাটক, কাকে ডাকা হবে, কারণ বাণীকুমার বলছে, পঙ্কজবাবু বলছে শচীন গুপ্তকে বলা হয়েছে, মানিকুমারও রাজি, শচীন গুপ্ত একদম হেমন্ত মুখোপাধ্যায়ের মতো গলা, হেমন্ত মুখোপাধ্যায় টাইমই দিতে পারছে না রিহার্সালের জন্য, আর বাণীকুমার বলে দিয়েছে রিহার্সাল না করলে কিন্তু আমি বসতে দেবো না, সে তুমি যত বড় গায়ক হও, ভাবতে পারো কি স্ট্রিক্ট, এক মাস দেড় মাস ধরে রিহার্সাল হতো, হেমন্ত মুখার্জি তখন বম্বেতে ভীষণ ব্যস্ত, বলছে আমি কোথা থেকে সময় দেবো বাণীদা, বলে না না ও হবে না, আমি তো পঙ্কজদাকে জানিয়েছি, না ওইসব হবে না, রিহার্সালে বসো তাহলে হবে, তো বলে তাহলে আমার দ্বারা হবে না, এবারে আর হচ্ছে না,
1: মানে প্রত্যেক দিন রিহার্সালে সবাইকে উপস্থিত থাকতে,
0: মোটামুটি সবাইকে আসতে হবে, সেটা গার্সিং প্লেস থেকেও যখন হল ঘরে রিহার্সাল হতো, হ্যাঁ তো বললেন যে হবে না, তুমি অন্য শিল্পী।

0: ধরো, এই শচীন গুপ্তকে ধরা হলো। এখন এমন কপাল শচীন গুপ্ত পড়ে গেল জ্বরে, টাইফয়েডের মতো হলো। এইবারে ডাক পড়ল যে এই গানটা আর কে জানে, এ খুব ভালো গায়, দ্বিজেন্দার কথা বলা হয়েছে, দ্বিজেন মুখোপাধ্যায়। তখন বলে যে ঠিক আছে আমার কাছে পাঠিয়ে দিও, পাঠিয়ে দিয়েছে। না পঙ্কজ, মানে উনি যেটা আমাকে অন ক্যামেরা বলেছে, পঙ্কজদা বলেছে সে একটা কাউকে দিয়ে গাইয়ে দেবো, এরম বলেছে। তো মানিক বলছে না সেসব হবে না, তুমি কাকে দিয়ে গাওয়াবে বলো। ও আছে ওই একে, দ্বিজেনকে বলবো গেয়ে দেবে, ও শচীন যখন আসতে পারছেন আমার কাছে পাঠিয়ে দিও। এই দ্বিজেন মুখোপাধ্যায় আর কিছুতেই মানিকুমারের সঙ্গে দেখা করতে পারছে। মানিকুমারের তো প্রচণ্ড ব্যস্ত মানুষ, কারণ উনি তো পুরো ওই ড্রামা ডিপার্টমেন্টটা দেখতেন। হ্যাঁ, তা মানিকুমারের কাছে একদিন বোধ হয় সময় হয়েছে, সে বলছে তুমি কি গানটা জানো? বলেছে হ্যাঁ গানটা জানি আমি, করেছো? বলছে হ্যাঁ করেছি, শোনাও দেখি। শুনিয়েছে একবার, বলে আবার শোনাও, আবার শুনিয়েছে, বলে আবার শোনাও, তিনবার শুনেছে। শোনার পর বলছে ঠিক আছে তুমি চলে এসো। এবার ফাইনালের দিন মজাটা দেখো, যখন মানে সেবারে প্রথম গাইছেন জাগদুর্গা, মানে এই দ্বিজেন মুখোপাধ্যায়। এবার তখনকার দিনে দেখো টেকনিক্যাল এত সাপোর্ট ছিল না, একটা মাইক তো দিয়ে দিতে হতো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে, তিনি ওটা থেকে নড়তেন না, আর দুটো বোধ হয় মাইক থাকতো। কারণ আমি ইঞ্জিনিয়ারদেরও অনেক ইন্টারভিউ নিয়েছি, তারাও বলেছেন আমরা একটা মাইক দিতে পারতাম এত দামি দামি শিল্পীদের। ভাবো সেখানে শ্যামল মিত্র গাইছেন, মানবেন্দ্র গাইছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় গাইছেন, আরতি মুখোপাধ্যায় গাইছেন, শিপ্রা বসু গাইছেন, দ্বিজেন মুখোপাধ্যায় গাইছেন, কে না গাইছেন, মানে আমরা একটা মাইক কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিতাম। এত সুন্দর গান হওয়ার পরে সে সরে আসতো, আমাদের কোনো অসুবিধা হতো না। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের এই মহিষাসুর মর্দিনী কিন্তু 35টা রেডিও স্টেশন নিত ডাইরেক্ট, 35টা রেডিও স্টেশন থেকে রিলে হতো
1: লাইভ
0: লাইভ ওই একই সময়। এবং তার জন্য কারিগরি বিভাগ, ইঞ্জিনিয়ারিং সেকশন অসম্ভব সতর্ক থাকতো, তারা স্ট্যান্ড বাই একটা ট্রান্সমিটার রেডি রাখতো, একটা আস্ত ট্রান্সমিটার রেডি রাখতো, যদি কোনো রকমে কিছু হয়ে যায় ওটা লাগিয়ে দেবে, কারণ দিল্লি ফিল্লি সব নিচ্ছে। তো 35টা স্টেশন রিলে করতো, ভাবা যায় সারা ভারতবর্ষ জুড়ে রমরম ব্যাপার। তো যাই হোক, ওই যেটা বলছিলাম যে কি কোন কোন জায়গাটা বলছিলাম আবার ভুলে গেলাম, দেখলে এইটাই মুশকিল। আমি
1: দ্বিজেন মুখোপাধ্যায়,
0: দ্বিজেন মুখোপাধ্যায় গাইবে, বসে আছেন, রেডি হয়েছেন, প্রথম দিন নার্ভাস লাগছে, বলছে আমার গলা টলা শুকিয়ে যাচ্ছে। এইবার ওনাকে ভাগে পড়েছে ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মাইকটা, ওইখানে গাইতে হবে জাগদুর্গা। আর বীরেনবাবু ওই দিনটাতে, ও পার্টিকুলার ওই দিনটাতে একটা মানে ঘোরের মধ্যে থাকতেন, যতক্ষণ না কমপ্লিট হতো, মানে উনি ওনার মধ্যে থাকতেন না। ওই যে ওনাকে মাইকের সামনে বসে যেতেন, উনি ওর মধ্যে একদম ডুবে থাকতেন। এবার যখন ওই যে বলছেন বীরেনবাবু দেখবো ওই জায়গাটা বলে জাগো জাগো মা দুর্গা জাগো, এই জাগো জাগো বলতে বলতে ওই জাগো দূর এই গানটা আসবে। এবার মুশকিল হচ্ছে বীরেন্দাকে সরানো যাচ্ছে না, পঙ্কজ কুমার মল্লিক ছুটে এসে তাকে সরাচ্ছে, সরছে না, সে তো ধ্যানস্থ হয়ে আছে, তার আর মাথায় নেই যে ওটা সরে একটুখানি জায়গা দিতে হবে। এবার উনি কি করবেন, মানে দ্বিজেন মুখোপাধ্যায় কি করবেন, উনি তো দূরে বসে আছেন, অফ দ্য মাইক হয়ে আছেন। উনি কি করলেন, যাত্রা দলে ওই যে বিবেক গান করতে করতে আসে না গ্রিন রুম থেকে, দেখবে যাত্রায় গ্রিন রুম থেকে বিবেক উঁচু গলায় গান ধরে মঞ্চে আসছেন, ওই অতটা পথ দৌড়ে গান, একটা গানের সুর একটা কথা নিয়ে আসছেন, ওইখান থেকে দূর থেকে ধরেছেন ওই একদম উঁচু স্কেলে জাগো দুর্গা বলে ওইভাবে। তারপরে বীরেনবাবুকে সরিয়ে ওখানে একটু জায়গা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওনার প্রথম দিনের অভিজ্ঞতা, কি মারাত্মক
1: মারাত্মক।
0: তো এইরকম টুকরো টুকরো অনেক কাহিনী আছে, মানে মহিষাসুরমর্দিনী তো ওইভাবে আমরা যদি বলি যে একটা দিনের বা কিছুক্ষণ সময়ের একটা ফসল, তা তো নয়, বছরের পর বছরে ফসল নতুন করে তৈরি হয়েছে, আবার রোপণ করা হয়েছে, আবার ভালো ভালো ঝাড়াই বাছাই হয়েছে। প্রত্যেকবার, এবং সেটা হতে হতে 62 সাল পর্যন্ত এইরকম লাইভ গেছে, সরাসরি সম্প্রচার হয়েছে। 1962 সালে আমাদের যুদ্ধ লেগে গেল চায়নার সঙ্গে, বাজেটে হাত পড়ে গেল, বাজেট কমিয়ে দিল সরকার, স্বভাবতই যুদ্ধে অনেক খরচ হয়ে গেছে, সেই জন্যেই সেবারে আর লাইভ হলো না, সেখানে আগের ওই রেকর্ডিং থেকে এটা শোনানো হলো। কিন্তু 1963 সালে এইবার হচ্ছে যেটা গল্পটা অনেকের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, যে 62-তে তো লাইভ বন্ধ হয়ে গেল, তাহলে রেকর্ডিং হয়েছে কতবার, এটা দেখবে সব জায়গাটা প্রশ্ন, এটা একটু বলে দিই। দেখুন, রেকর্ডিং হয়েছে 4 বার, মতান্তরে 3 বার, যারা দেখেছেন তারা বলছেন 4 বার, মতান্তরে 3 বার। তারা সালগুলো কেমন সাজাচ্ছেন বলছেন, সেটা হচ্ছে 1962-তে লাইভ শেষ হয়ে গেল, 1963-তেই রেকর্ডিং হয়েছে, একটা 1963, একটা 1966, একটা 1969, একটা 1972,
1: এই 4টি রেকর্ড,
0: এটা মোটামুটি জানা যায়। এখন 72টা অনেকে 75 বলেন, এরকম, কারণ অনেক জিনিস তো নষ্ট হয়ে গেছে সময়ের, এইগুলো তো টেপে ধরা থাকতো, তখন টেপ তো একটা ইমালশনটা নষ্ট হয়ে গেলে টেপটা নষ্ট হয়ে যেত,
1: সেই স্পুলগুলো,
0: হ্যাঁ তো কালের নিয়ম, এগুলো নষ্ট হয়েছে অনেক কিছুই, বীরপক্ষের তো কিছুই রাখতে পারা যায়নি, হ্যাঁ অনেক কিছু আমাদের, আমার আমাদের একটা স্বর্ণ ভাণ্ডার ছিল আমাদের আর্কাইভটা,
1: ঠিকই
0: নষ্ট হয়ে গেছে,
1: ওই আর্কাইভ থেকে বছর দুয়েক এখানে বাজানো হয়েছে,
0: দুই একটা ভার্সন বাজানো হয়েছে,
1: সেখানেও আমরা শুনেছি কিছু গান, যেমন তব অচিন্ত, এটা অন্য সুরে,
0: মানে
1: তখন শুনতে শুনতে না চমৎকৃত মনে হচ্ছে কি এটাও তো দারুণ ছিল,
0: এইটাই এই এই এক্সপেরিমেন্টটা ওনারা, ওরা যতদিন ছিলেন
1: করে যেতেন,
0: ওরা কিন্তু করে গেছেন,
1: মানে শুধু দেখো দেখো একজন কিছু একটা করছেন, সেটা তাকে আমরা যেমন রবীন্দ্রনাথকে বলি বারবার নিজেকে অতিক্রম করছেন, এবং সেই রকম একটা গোটা টিম একটা প্রোডাকশনকে নিয়ে সারা বছরই নিশ্চয়ই ভাবনা চিন্তা চলতো, এবং সেভাবে এই যে আবহ পরিকল্পনা, তারপর সমস্তটাই সমস্তটাই আমার, বিশেষ করে যেহেতু নিজের রাগরাগিনীর প্রতি একটা বিশেষ ভালোবাসা রয়েছে, ফলে আমি দেখি, আমি তো অন্য দিকগুলো, তুমি যেমন যেই তথ্যগুলো দিচ্ছ তার সঙ্গে সঙ্গে আমি এগুলোও যখন দেখি, যে একটা বিকেলের রাগ, গভীর রাতের রাগ, সেগুলোকেও কিভাবে ভোরবেলায় ব্যবহার করা হচ্ছে, মানে মালকোষ,
0: মালকোষ,
1: হ্যাঁ ভৈরবী তো ঠিক
0: আছে, তড়ি ভৈরবী তো
1: আছেই, আছেই দেশি
0: দেশি,
1: হ্যাঁ দেশি তড়ি, তারপরে আরো নানা বিভাস অবশ্যই ভোরের, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা কিন্তু দক্ষিণের আঙ্গিকে, মানে এই যে ভাবনা চিন্তাগুলো, এটা কি পঙ্কজ কুমার মল্লিকের নিশ্চয়ই
0: প্রথম দিকটা রাইচাঁদ বড়াল করেছেন, বাকি পরে কিন্তু পঙ্কজ কুমার মল্লিক পুরোটাই হাতে নিয়েছিলেন,
1: এবং আবহে নিশ্চয়ই আরো অনেক মানুষ ছিলেন, অলোকনাথ দে বা
0: অনেক অনেক অনেক, অলোকনাথ দেটা তো অনেক পরে, তার আগে তো সুজিত নাথরা, অনেক সুয়েন চক্রবর্তী, বহু মিউজিশিয়ানস ছিলেন,
1: মানে
0: হ্যাঁ
1: তার সঙ্গে,
0: হ্যাঁ তার মধ্যে ওই যে অনেকে বললাম না যে উর্দু ভাষী, তারা বুঝতে পারতেন না এরকম, ও তো মানে প্রত্যেকটা ইয়ে তো চেঞ্জ হয়েছে, শিল্পীরা চেঞ্জ হয়েছে, হ্যাঁ পরবর্তীকালে যখন এই আরতি মুখোপাধ্যায়টুকু অনেক পরে,
1: অনেক পরে,
0: হ্যাঁ এইটা একদম এইভাবে যাচ্ছিল, কিন্তু এসে একটা গোত্তা খেল 1976 সালে। 1976 সালে মহিষাসুর মর্দিনী হবে না, একটা অন্য কিছু করতে হবে, একটা ওপর থেকে একটা ইনস্ট্রাকশন এসছে, সেইটা করতে গিয়ে কিন্তু সময় হাতে ছিল না, আমি জানি না আরও সময় পেলে এটা আরও ভালো করা যেত কি না, মানে এক মাস মাত্র সময়, এবং সেখানে সবই হচ্ছে নতুন কিছু করা, নতুন মানে নিউ ব্লাড ইনফিউশন যাকে বলে, নতুন রক্ত চাই, যুবা তরুণদের, হ্যাঁ তাদেরকে নিয়ে আসো সব জায়গায়, গানে আনো, মানে এরকম আলাদা করে বলেনি, মানে পুরো জিনিসটা একটা নতুন কিছু করো,
1: নতুন প্রোডাকশন,
0: নতুন করো, অনেক হয়েছে এটা, তা সেইটাই করা হলো, করা হলো মানে এক মাসের ইয়েতে, মানে তখন ছিলেন আরএন দাস বোধহয় স্টেশন ডিরেক্টর, প্রদ্যুম্ন মুখোপাধ্যায় সম্ভবত এএসডি, মানে আমরা অসীমাদি যেরকমভাবে বলেছেন, অসীমাদি ছিলেন প্রোগ্রাম এক্সিকিউটিভ।

0: মিউজিকের, তো তাদের মাথায় হাত যে এত অল্প সময়ের মধ্যে কি করে করব, আর কে করবে? হেমন্ত মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছে মিউজিক ডিরেকশনের কাজ, তিনি মিউজিক দেবেন, আর স্ক্রিপ্ট লিখতে দেওয়া হলো ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীকে, গোবিন্দগোপাল মুখোপাধ্যায়ের শ্লোক, আর গায়ক মোটামুটি গায়ক গায়িকা বাংলার, কিন্তু তার সঙ্গে একটা চমক ছিল বম্বের, তখনকার সময়ের বম্বের লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে, এই দুজনকে লাগিয়ে, এবং রেকর্ডিংও কিন্তু এখানে হয়নি, লতা মঙ্গেশকর এখানে এসে রেকর্ডিং করেনি, বম্বেতে বসে আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকরের রেকর্ডিং হয়েছে, পরে ওটা জোড়া হয়েছে, এবং সেটা তুমি বুঝতেও পারবে যখন শুনবে যে ওর মধ্যে ইয়ে ডিফার করছে। হ্যাঁ, আর এখানকার শ্যামল গুপ্তকে স্ক্রিপ্ট লিখতে দেওয়া হলো, মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাজব্যান্ড শ্যামল গুপ্ত গীতিকার, তিনি গান লিখলেন, গাইলেন তো সন্ধ্যা মুখোপাধ্যায়, এরা সকলেই ছিলেন মোটামুটি, হ্যাঁ মোটামুটি সবাই ছিলেন, কিন্তু মুশকিল হলো কি শ্রোতারা নিলেন না, শ্রোতারা নিলেন না, তার কারণ হচ্ছে তুমি ভাবো না 32 থেকে 76 এতগুলো বছর,
1: সুর বাঁধা হয়ে গেছে,
0: 44 বছর, 44 বছরে তাদের কাছে দুর্গা আসার থেকেও আগে হচ্ছে বীরেনভদ্রের মহালয়া, এভাবেই বলে
1: এখনো
0: মহালয়াই বলে, হ্যাঁ বীরেনভদ্রের মহালয়া,
1: আর মহালয়া শুনুন,
0: হ্যাঁ উত্তম কুমারের মহালয়া, সেখানে বীরেনভদ্রের মহালয়া বাদ দিয়ে উত্তম কুমারের মহালয়া হচ্ছে, যদিও মহালয়া একটা তিথি, আমাদের অনুষ্ঠানটা কিন্তু মহিষাসুরমর্দিনী, তো এই এই যে চেঞ্জ হলো অসম্ভব, মানে রেগে গেলেন মানুষেরা শ্রোতারা, এবং তার ফল এখানে অনেকেই তখনকার সময় কর্মীরা জেনে মানে টের পেয়েছেন, মুহুর মুহুর টেলিফোন আসছে, আর মানে সে মেইন গেট ধরে এরকম ঝাঁকুনি দিচ্ছে, কোথায় গেল বীরেনবাবুর, মানে বীরেন্দ্রকৃষ্ণের মহালয়া কোথায়, এটা হচ্ছে প্রশ্ন, আমরা উত্তম কুমারের মহালয়া শুনবো না,
1: অথচ আমরা পরে শুনে দেখেছি তার, কিন্তু সেখানেও অসাধারণ সমস্ত গান,
0: গানগুলো দারুণ, মানে গানগুলো অসাধারণ হয়েছে, বিশেষ করে লতা মঙ্গেশকরের গানটি তো অনবদ্য অনবদ্য, কিন্তু মুশকিল হয়েছে যে ওই জায়গাটায় যদি আরেকটু প্র্যাগমেটিক হওয়া যেত, যে ঠিক আছে মহিষাসুরমর্দিনীর দিন মানে মহালয়ার দিন ওটা যায়,
1: এখন যেটা হয়,
0: এখন যেটা হয় ষষ্ঠীর দিনে এখন যায়, ওটা যদি ষষ্ঠীর দিনে আর কোনো গণ্ডগোল হতো না, কিন্তু না উপরে ইনস্ট্রাকশন হচ্ছে পুরোটা বাদ দিয়ে ওখানে দিতে হবে
1: দেবীং দুর্গতি হারিনি,
0: দেবীং দুর্গতি হারিনি, সুতরাং ওইটা করতে হয়েছে, এটা বাধ্য হয়ে করেছে, এবং তার ফল আমরা সকলেই জানি, প্রচুর সমালোচনা হলো খবরের কাগজে, প্রচুর সমালোচনা হয়েছে, মানে কি বলেনি তারা, এবং তার থেকে তো ওই সবিনয় নিবেদনে মিহিরদাকে উত্তর দিতে হয়েছে, সেইটা কিন্তু আমি বলবো, এটা আমি উত্তম কুমারের একটা সিনেমাটিক ডায়লগ বলি, এটা আমার কাছে একটা সিনেমাটিক ডায়লগ মনে হয়, মানে বেতারে সিনেমাটিক ডায়লগ,
1: উনি বলেই পেরেছিলেন,
0: উনি বলেই পেরেছিলেন, এবং সত্যি সত্যি ওটা বলার পর কিন্তু একদম শ্রোতারা একেবারে চুপ হয়ে গেলেন, একদম শান্ত মনে মেনে নিলেন, আমার তখনই মনে যে এই যে চোখা চোখা ডায়লগ আমরা সাদা পর্দায় উত্তম কুমারকে বলতে দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন চরিত্রে, এটা একটা অসাধারণ ডায়লগ, এবং মির্জাকে বললেন যে আপনি এইটা বলুন উত্তরে, মানে মির্জা তো ফোন করেছিলেন উত্তম কুমারকে যে এত চিঠি এসছে আমরা কি উত্তর দেবো আপনি যদি কিছু বলে দেন, সেশন ডিরেক্টরের নির্দেশ ছিল, তো উনি বলছেন হ্যাঁ এটা আপনি বলবেন যে কেউ ঠাকুর ঘর রেনোভেট করে যদি ড্রয়িং রুম বানায় তার অবস্থা এরকমই হয়,
1: এটা আলটিমেট,
0: হ্যাঁ এইটা শুনে একদম সিনেমাটিক ডায়লগ, এবং এইটা শুনেই কিন্তু সকলে আর কিন্তু ওই মানে যে রোষটা ছিল এটা আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং তারপরে তো জানাই হয়ে গেল সরকারও বদলে গেল, ওখানে অন্য সরকার এলো, এলকে আডবাণি তখন আমাদের আইএনবি মিনিস্টার হলো,
1: এই যে নতুন একটা জিনিস তৈরি করা হলো, তখন এই পুরনো যে পুরনো না মানে আদি কৃত্রিম যে জিনিসটি তার নেপথ্যের যে কারিগররা যাদের নাম আমরা সবসময় করছি, তাদের কি মত ছিল, মানে শিল্পীদের কথা তো আমরা জানি যে তারা অনেকেই ওখানেও গান করেছিলেন এখানেও গান করেছিলেন, কিন্তু যারা স্থপতি যারা নির্মাতা,
0: অসম্ভব ওই তালে একটুখানি আবার বলতে হয়, বাণীকুমার তো আর এইদিকে পা মারাননি, তার আগে তো এই মানে চলেই গেছেন, যেটা বীরেনভদ্রের কথা বলছি, বীরেনভদ্রের কাছে

0: কিন্তু ক্ষমা চাইতে উত্তম কুমার গেছিলেন, সেটা কিন্তু আগে, মানে উনি এখানে রেকর্ডিং করার আগেই বীরেন বাবুর কাছে মাঝরাতে গেছিলেন, যাতে তখন তো তিনি নায়ক নাম করা ভিড় হয়ে যাবে, ওই জন্য মাঝরাতে গেছিলেন, গিয়ে বলেছেন যে আমি এটা করতে চাইনি, বিশ্বাস করুন। বলছে না না কেন তুমি করবে না, নতুনদের আসার দরকার আছে, এটা আর কতদিন চলবে, আমরাও তো চাই নতুন আসুক, কেন করবে। উনি বলছে আপনি করুন, আপনি না না তুমি করবে উনি, এবং আশীর্বাদ নিয়ে এসেছেন। উত্তম কুমার অনেক ছোট,
1: তিনিও অনেক অনেকটা পরিশ্রম করেছিলেন, সেটা
0: অনেক পরিশ্রম করেছেন, হ্যাঁ পরিশ্রম করেছিলেন, কিন্তু দাঁড়ালো না, সেটা কিন্তু উনি বলেছিলেন অসীমাদিকে, বারবার বলেছেন অসীমাদি, তো অসীমাদি আর হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন উত্তম কুমারের কাছে যে এটা করতে, শুনে তো হো হো করে হেসে উঠেছে, বলছে না না ওসব আমার দ্বারা হবে না, ওসব আমি পারবো না, বলছে না না এটা করতে হবে করতে হবে। তো প্রথম দিন তো এ করে দিল এসব, পরে আবার গেছেন, গিয়ে বলছেন দেখুন আপনারা আমাকে করতে বলছেন কিন্তু এটা ভালো হবে না, এটা যে করছে তাকে দিয়ে করানো, এটা একটা মিথের মতো হয়ে গেছে
1: তার কাছেও।
0: হ্যাঁ তবু ওরা এমন নাছোড়বান্দা, তাছাড়াও একটা একটা মানে একটা চাপ রয়েছে উপরের উপর মহলের, কোথাও কোনো অসুবিধা হতে পারে এটাও দেখানো হয়েছে, এটা দ্বিজেন্দা দ্বিজেন্দা অনেক ডিটেলে আমাকে বলেছেন, যদিও আমি সেগুলো তথ্যচিত্রে রাখিনি, যার চাপ আসতে পারে আপনি করুন, এটা হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, ইয়ার তাতে হয়তো রাজি হয়ে গেছিলেন, করেছিলেন, কিন্তু উনি জানতেন যে এটা ওরকম হবে না, সেই জন্য উনি বোধহয় ছিলেনও না এইখানে, এটাও মানে মিহিরদা যখন ফোন করেছিলেন তখন বলেছিলেন আমি ছিলাম না, পরে শুনেছি এরকম হয়েছে, যাই হোক তা সেটা দাঁড়ালো না। এবং এল কে আডবাণী, লালকৃষ্ণ আডবাণী তখন আমাদের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী, 1977 সালে তিনি এসে রবীন্দ্রসদনে, তখন আমাদের 50 বছর পূর্তি হচ্ছে রবীন্দ্রসদনে, বিরাট প্রোগ্রাম, সেখানে উনি চিফ গেস্ট হয়ে এসেছেন, ওইখানে দাঁড়িয়ে কিন্তু বীরেন্দ্র বাবুকে বললেন যে আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার ভদ্র, আগামী বছর মানে এবছর থেকে আপনার মহালয়ায় মহিষাসুরমর্দিনী যাবে। তাতে ওনার তেমন কিছু রিয়াকশন হয়নি,
1: তুমি জানতেন
0: জানতেন, অথবা যে দুঃখটা পেয়েছেন সেটা ইরিপারেবল, ওটা আর মানে ওটা রিপেয়ার করার মতো নয়, মানে উনি তো ভাবতে পারেননি যে ওই রকম জায়গায় একটা ওই রকম একটা জিনিস আসবে, হ্যাঁ আসবে আসবে এরকম। যখন রেকর্ডিংও যাচ্ছে ধরো 75, 76, 74 এরকম সময় উনি কিন্তু এসে বসে থাকতেন,
1: বসে থাকতেন,
0: তারপর থেকে আর উনি আসতেন না।
1: আচ্ছা একে নিয়ে তো মহিষাসুরমর্দিনীকে নিয়ে প্রচুর মিথ রয়েছে, প্রচুর এরকম গল্প এখন আমরা গল্পও বলতে পারি ঘুরে বেড়াচ্ছে আমাদের নানা জায়গায় নানা লেখ,
0: অনেক মিথ আছে, অনেক মিথ আছে। আমি আমি কি সময় শেষ করে ফেললাম?
1: প্রায় প্রায় আমরা গুটি গুটি প্রায়,
0: আমি তো আরো কিছু কথা বলতেই পারলাম না, কত কথা বলার আছে,
1: সেই জন্যই আমি এই প্রসঙ্গটা নিয়ে এলাম,
0: মানে আমি দুর্গা প্রসঙ্গে আনতেই পারলাম না আরো, মানে এই মহিষাসুরমর্দিনীতে অনেক কথা বলার ছিল, তো আরো ঘন্টাখানিক বলা যায়। যাই হোক বলো তোমার প্রশ্নটা বলো,
1: ওই মিথ আর মিথ্যে,
0: হ্যাঁ এটা
1: গল্প,
0: হ্যাঁ সেটা তৈরি হয় এরকম, এটা এইরকমই একটা জিনিসে কিন্তু মিথ তৈরি হয়
1: একেবারেই,
0: তোমার আমার গল্পে কিন্তু কোনো মিথ হবে না, এইরকম জিনিসেই হয়, এইটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, আক্ষেপ নেই, হবে হবে, কিন্তু সেগুলো জানতে হবে, যারা জানেন না বা এই সংস্থার সঙ্গে যুক্ত নন তারা হয়তো অনেকেই জানবেন না। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে উনি গঙ্গা চান করে আসতেন, এটা সবাই বলে, এবং আমি কোথাও কোথাও তখনকার দু একজন শিল্পীরও ইন্টারভিউ দেখেছি, তারাও বলছেন গঙ্গা চান করে আসেন, কিন্তু সুজাতা দি মানে সুজাতা ভদ্র, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মেয়ে, অন ক্যামেরা আমার তথ্যচিত্রে ধরা আছে, সুজাতা দি বলছেন যে বাবাকে আমরা কোনোদিনও গঙ্গা চান করতে দেখিনি, ঠিক এইভাবে বলছেন, আমরা তো কোনোদিনও দেখিনি, হ্যাঁ বাবা বাড়িতে চান করতেন, বাড়িতে চান করতেন, কারণ 3টের সময় গাড়ি যেত, ওই 2:45, 3টের সময় গাড়ি যেত, বাবা এখানে চান করতেন আর জোরটা নিতেন সঙ্গে, ওই জোরটাই সেখানে পড়তেন, আর ধূপধুনোর গন্ধ এটা অনেকেই বলেছেন, পরবর্তীকালেও যখন রেকর্ডিং হয়েছে তখনও শুনেছি ধূপধুনোর গন্ধ টন্ধ দেওয়া হতো, তখন হয়তো অ্যালাউ করতো, এখন আমরা তো এসে দেখেছি স্টুডিওতে এসব অ্যালাউ করে না, হয়তো সেই দিনের জন্য, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু শিল্পীরা সকলে কিন্তু ওই স্নান করে আসতেন, এবং মেয়েরা লাল পার গরদের শাড়ি এরকম
1: সারা রাত গাড়ি এদিক এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে
0: বেড়ায়, এইগুলো কিন্তু ছিল, এটা এটা মিথ না। এটা সুজাতা দি কিন্তু বাবার সম্পর্কে বলেছেন, আমি কোনোদিনও গঙ্গা চান করতে দেখিনি, কারণ ওই ঠান্ডায় গঙ্গা চান করে এসে এই ঠান্ডা স্টুডিওতে বসে স্তোত্রপাঠ করা, তখন তো ওনার বয়স হয়েছে যথেষ্ট, 1905 সালে জন্ম, তো যথেষ্ট বয়স হয়েছে, তো এটা এটা তো ভাবতেও কেমন লাগে। আরও একটা মিথ আমি, ও উনি এই প্রসঙ্গেই সুজাতা দি আর একটা জিনিস বলেছেন, যে আমি বল আমি প্রশ্ন বোধহয় করেছিলাম যে উনি যে কাঁদবেন তা ওনার ভেতরেই হয়তো একটা ভীষণ ইমোশন, একটা ভক্তি, বলছে দেখো ভক্তি বলছো কিন্তু আমাদের নিচেই তো দুর্গা মণ্ডপ, আমি বাবাকে কোনোদিনও দুর্গা মণ্ডপে প্রণাম করতে দেখিনি। এই কথাটা বুঝতে পারছো? মেয়ে বলছে আমি বাবাকে কোনোদিনও দুর্গা মণ্ডপে প্রণাম করতে দেখিনি, নিজেদের দুর্গা মণ্ডপ আমি তাকিয়ে আছি। বলছে হ্যাঁ কিন্তু কিন্তু বাবার ওই একটা দিনই হচ্ছে দেবীর সাধনা, ওই দিন বাবাকে পাওয়া যেত না, মানে ভেতরে পাওয়া যেত না, বাবা বলে আমরা বুঝতাম না, ওই দিন স্বয়ং সে ভর করত। তো ওর মা আর কি, মানে বীরেনবাবুর স্ত্রী, সবাই ছেলেরা মাকে বলেছে বাবা ওরকম কাঁদে কেন, হ্যাঁ প্রসিদ্ধ ওই জায়গাটা আছে না,
1: হ্যাঁ প্রসিদ্ধ
0: প্রসিদ্ধ পরিপালয়া, এই যে জায়গাটা যে দেবী দুর্গাকে বলছেন যে তুমি তুমি সেই দেবী যে আমাদের পালন করেছে, এই তো তুমি সদ্য সদ্য অসুরকে মেরে দিলে, এই করে তো আমি আমাদের এই মানব কুলকে বাঁচালে, প্রসিদ্ধ দেবী পরিপালয়া, এই যে কাঁদছেন। তো ওনার স্ত্রী সুজাতাদির মা জিজ্ঞাসা করেছে একদিন ধরে যে তুমি ওই জায়গাটা কাঁদো কেন, তখন বীরেনবাবু উত্তর করেছেন যে আমি জানি না, আমার ওই জায়গাটা খুব কান্না আসে। তাহলে কতটা ইনভলভ থাকলে এই যে চৈতন্যময়ী মা জগন্মাতা, তিনি আবির্ভাব হচ্ছেন, তিনি অশুভকে নাশ করছেন শুভ আনছেন, এই যে ভেতরে একটা চৈতন্য না হলে, ওই ফিল না হলে ওখানে চোখে জল আসে না। প্রত্যেক বছর
1: এটা থিয়েটার নয়,
0: এটা থিয়েটার নয়, প্রত্যেক বছর ওনার ওইখানে কেঁদে ফেলেন
1: এবং এখনো কাঁদান,
0: এখনো কাঁদান, আমরাও কাঁদি
1: যখন
0: আমরা ফিল করি,
1: আমি ফিল করি,
0: হ্যাঁ আমি তো দেখছি তোমার চোখে জল,
1: মানে এই জায়গাটা সত্যি সত্যি, মানে বারবার করে এই মানুষগুলোকে আমরা তো চোখের সামনে দেখিনি, মানে আমি দেখেছি বার কয়েক, আমার সুযোগ হয়েছিল কিন্তু এভাবে দেখিনি, অন্যভাবে দেখেছি, তো তখন জিজ্ঞেস করারও যে স্পর্ধা সেটাও হয়নি, মানে এইরকম অবস্থায় তাকে আমি দেখেছি। কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে যে পুরো সত্তাটা তখন
0: একদম একদম বলতো তো যে এটা আমার পাঠ নয়,
1: এটা আমার নিবেদন,
0: এটা আমার পূজা, এই আমি পুজো করলাম, আর বছরে নাকি কোনোদিন প্রণাম
1: করলেও চলবে। কিন্তু আমাদের নিবেদনের মাঝখানে একটা কাজ ছিল, তোমার গল্প শুনতে শুনতে আমি সেটা ভুলে গেছি, সেটা ভুললে তো হবে না, আমি সেই কাজটা একটু ছোট্ট করে ফেলি। হ্যাঁ
0: বলো
2: তাহলে, শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আসলে এই এত বছরের সাধনা এইটুকু সময়ের মধ্যে তো কিছুতেই আমাদের পক্ষে ধরা সম্ভব নয়। এত গল্প এবং তুমি যেহেতু
2: তাও আমি ধরো গল্পেরও তো একটা জেনারেশন গ্যাপ হয়, আমি তো এই এই পরের জেনারেশনে, আমি তো কিছুই জানি না। এটা মানে

0: সিন্ধুতে বিন্দু, আগের মানুষেরা, আমি যেটুকু ওই মিহিরদার কাছ থেকে শুনতাম, মিহিরদা খুব গল্প করতেন এসব নিয়ে, কারণ মিহিরদা বাণীকুমারের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, অনেক কাজ করতেন মিহিরদা, তো অনেক গল্প করেছেন, আমি অনেক কিছু মনেও নেই আমার, ভুলে গেছি কত সাল টাল অনেক কিছু বলতেন, কিন্তু তখন তো বুঝতে পারিনি যে কোনোদিনও তোমরা এরকম ধরে বসে বসিয়ে দেবে বলতে হবে, তখন সত্যি সত্যি তথ্যচিত্র করবো বলে ভাবিনি, এবং সেই তথ্যচিত্রে মিহিরদাই প্রচুর সাহায্য করেছে, প্রচুর, মিহিরদা না হলে আমি ওই তথ্যচিত্রটা তৈরিই করতে পারতাম না, সত্যি আমাকে প্রচুর সাহায্য করেছে, আজকে মিহিরদা নিয়ে আমি তার কাছে কৃতজ্ঞ। একটা কথা এর মাঝে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে গার্সিন প্লেস থেকে এই এসপ্ল্যানেডের এই বাড়িটা, এইটা যখন এলো, এটা 1958 সালে 15 সেপ্টেম্বর, আর গার্সিন প্লেসে যখন লাইভ হতো, এই বাড়িটাতেও এসো কিন্তু প্রায় তোমার 5 বছর লাইভ হয়েছে,
1: আচ্ছা,
0: সেখানে অ্যাডজাস্ট করতে হয়েছে,
1: মানে ওখানে
0: স্টুডিওটা
1: ওখানে,
0: না না না ওটা ছেড়ে দিয়ে এখান থেকেই লাইভ হয়েছে, 62 এসে লাইভটা বন্ধ হয়ে, 58
1: থেকে,
0: হ্যাঁ, এটা আর ওই দেবিং দুর্গতি হারিনাম, যেটা উত্তম কুমারের মহালয়া সবাই বলে থাকে, তো সেইটা হয়েছিল 23 সেপ্টেম্বর 1976 সালে, আমার ওই সেপ্টেম্বর মাসটা কিন্তু মানে কলকাতা বেতারের একেবারে একটা মানে মারাত্মক মাস, এই মাসে যে কত কিছু হয়েছে তা সেটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায়,
1: ঠিক আছে, প্ল্যানিং এ রইল,
0: যাই হোক
1: হবে,
0: হ্যাঁ, এই আর কি, মানে কি বলবো, মহিষাসুরমর্দিনী এমন একটা জায়গায় চলে গেছে যে আমি কোথায় একটা পড়ছিলাম যে বিদেশ থেকে এত রেসপন্স আসতো, চিঠি আসতো, মানে ইউরোপিয়ান কান্ট্রি থেকে চিঠি আসতো তখনকার সময়ে, তুমি ভাবো কতটা জনপ্রিয় হতে পারে
1: সাংঘাতিক। আর আরও একটা জিনিস হচ্ছে বিজ্ঞাপন, মানে আমি কোথাও একটা পড়েছি, আমি জানি না তার সত্য মিথ্যা, যে এমন কিছু কিছু বিজ্ঞাপন এসেছে যে ওই অনুষ্ঠানের সঙ্গে যাচ্ছে না, সেটা নিয়েও নাকি শ্রোতারা
0: প্রচন্ড, আমি জানি, হ্যাঁ হ্যাঁ, জুতোর বিজ্ঞাপনটা এসব নিয়ে খুব ঝামেলা হয়েছিল, কি করে যায়
1: কি করে যায়,
0: হ্যাঁ, ওই ওই রকম তর্ক,
1: মানে আলতা সিঁদুর ইত্যাদি চলতে পারে,
0: যেমন ওইটা নিয়ে চলেছে যে আমি বললাম যে এটা একটা ইয়ে ছিল, বাণীকুমার নিজে দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে বলেছে, মানে একটা একটা বিতর্ক উঠেছিল যে মুসলিম সবাই অ্যাকম্পানিস্ট সবাই বাজাচ্ছেন, তারা অনেকেই, হ্যাঁ, খুশি মোহাম্মদ, তারপরে তোমার আলী, হ্যাঁ, এরা রয়েছেন, তো
1: খ্রিস্টানও ছিলেন,
0: হ্যাঁ, তো তারা কি করে এরকম একটা অনুষ্ঠান, তারা কি করে এই ধরনের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, উনি দাঁড়িয়ে বলেছিলেন ভাই বাণীকুমার, এবং এইটা আমার তথ্যচিত্রে ওনার ছেলে, ওনার ছেলের নাম হচ্ছে নৃসিংহপ্রসাদ ভট্টাচার্য, ওনার ইন্টারভিউ আছে, নৃসিংহপ্রসাদ বাবু বলছেন যে আমার বাবা দাঁড়িয়ে থেকে বলেছে যে শিল্পে কোনো জাত ধর্ম থাকতে পারে না,
1: বৈদ্যনাথ ভট্টাচার্য,
0: হ্যাঁ, বাণীকুমারের আসল নাম, শিল্পে কোনো জাত ধর্ম থাকতে পারে না, এটাও এটা একটা, তারপরে ওই যে ইনি কায়েতের ছেলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এটা তো শুরুতেই কিন্তু এটা উঠেছিল, যেদিন না না যেদিন ওই যে বললাম না চায়ের আড্ডাতে নিপেন মজুমদার এবং বুড়োদা মানে প্রেমাঙ্কুর আতর্থীরা গল্প করছেন যে এরকম একটা বাণী ভালো, তুমি অনেক সংস্কৃত ইয়ে করছো, এগুলো নিয়ে একটা করো, ওইখানে কিন্তু দু চারজন বলেছে না এ বীরেন পড়লে কি করে হবে, তো কায়েতের ছেলে, তখন ওকে আচ্ছা করে মানে আমরা যা বলি
1: সর্বধর্ম সমন্বয়ের একটা নিদর্শন,
0: তো বলেই বীরেন বাবু এত বাণীকুমার পরিষ্কার বলেছে বীরেনের মতো, বীরেন যদি ব্রাহ্মণ না হয়, এই কথাটাই নৃসিংহবাবু আমার ওইটাতে বলেছেন যে বীরেন যদি ব্রাহ্মণ না হয়, মানে ওনার বাবার কোটেশন, তাহলে আমরাও ব্রাহ্মণ না, বীরেন ব্রাহ্মণের থেকেও ব্রাহ্মণ, এটা বলেছে,
1: সেই ওই নিষ্ঠা ওই ভক্তি, মানে আমরা এখনো শুনতে শুনতে আমাদের গায়ে কাঁটা দেয়, চোখে জল আসে, সানাইটা এমন ভাবে মিলেমিশে থাকে, মানে সবটা মিশে,
0: তুমি ভাবো একটা গানেরই তো অনুষ্ঠান,
1: হ্যাঁ,
0: আলটিমেটলি একটা গানেরই অনুষ্ঠান, সারা পৃথিবীতে এত লোক

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। মহালয়তিন রাজ্যে একক জরুরি পরিষেবা 112 এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই উপলক্ষে দুপুরে রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এতদিনে 100 নাম্বার কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। নতুন 112 পরিষেবার মাধ্যমে দ্রুত পরিষেবা সারা নিশ্চিত করাই লক্ষ্য।
1: আজকে এই 112 আমরা চালু করলাম। 450 থানায় একটি করে গাড়ি চলে যাবে, সঙ্গে একটি করে মোটর সাইকেল। আরো আগে কুইক রেসপন্স করব, এই অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরব।
0: অনুষ্ঠানের শুরুতে মহালয়ার তর্পণ নির্বিঘ্নে সম্পন্ন করার পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, ভোর থেকে রাজ্যের বিভিন্ন ঘাটে বিপুল জনসমাগম হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাদক পাচার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। দুর্গোৎসব উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান। রেড রোড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত এক শোভাযাত্রায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার লোকসংস্কৃতির নানা দিক, ঢাক, ধুনুচি, ছৌ সহ বিভিন্ন জেলার শিল্প ঐতিহ্যের উপস্থাপনার জন্য প্রস্তুত শিল্পীরা। পাশাপাশি রেড রোডে গড়ে তোলা হয়েছে 12 জেলার পৃথক সাংস্কৃতিক প্রদর্শনী, 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি এবং ড্রোন পরিদর্শনের পাশাপাশি থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় জল বিভাজিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পশ্চিমাঞ্চলের জল সংরক্ষণ, সেচ সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী কৃষি এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই 6 জেলায় 27 জল বিভাজিকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় 350 কোটি টাকার বেশি, যার মধ্যে কেন্দ্রের অংশ 210 কোটি 36 লক্ষ টাকা। প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত 2,29,418 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি জয়লাভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকলাপের 25 পূর্তিতে তার প্রতি ওই কেন্দ্রের মানুষের উপহার বলে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কলকাতায় এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, রাজ্য বিভাজন, সাম্প্রদায়িক অশান্তি, দুর্নীতি, সিন্ডিকেটের দৌরাত্ম্য নেই। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের জন্যই হিংসামুক্ত, রক্তপাতহীন ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, তাকে পদ্মভূষণ দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
2: রেজিনগর পে ওহা কি অল্পসংখ্যক লোক মোদী জি কো উসকা 25 কাজ পূর্তি হো রে হ্যাঁ উসমে উসকা এক তোহফা ভেজা রেজিনগর কা সিট দেকর কে। গণেশ কুমার জি কো পদ্মভূষণ সে পুরস্কৃত করনা চাহিয়ে।
0: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, দেশে বিরোধী দলগুলির কাছে ভোটচুরির কোনো প্রমাণ নেই, তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে পারবে না জেনেই সিজেপির মাধ্যমে রাজনৈতিক মুনাফা লোটার চেষ্টা করছে। উত্তর চব্বিশ পরগনার নিউ টাউনের ডিবি ব্লকে আজ এক পুজোর থিম সং উদ্বোধন অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, বিরোধীরা দেশের প্রগতি সহ্য করতে পারছে না,
3: কারণ এরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে পারছে না এবং ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, বিশ্বের তৃতীয় অর্থনীতি, বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে, জিডিপি 7.8। এটা দেখুন, যারা আমাদের কম্পিটিটর তাদের তো সহ্য হবে না।
0: কলকাতার মানিকতলার ইএসআই হাসপাতালে এক প্রৌঢ়ার দেহ ইঁদুরে খুবলে খাওয়ার অভিযোগের প্রেক্ষিতে 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 3 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, আলপনা দে নামে ওই মহিলা ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে কিডনির অসুখ নিয়ে ভর্তি ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোক গতকাল হাসপাতালে গেলে দেখেন মৃতদেহ অসংখ্য ক্ষতচিহ্ন, দেহটি ইঁদুরে খুবলে খেয়েছে বলে তাদের অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল চেন্নাই সফরে যাচ্ছেন। তিনি সেখানে পুনামাল্ডি থেকে ভাদাপালানি পর্যন্ত 14.5 কিলোমিটার মেট্রো রেল পরিষেবার সূচনা করবেন। অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 5 অমৃত ভারত স্টেশনেরও উদ্বোধন করবেন। শ্রী মোদী পডুর মেট্রো স্টেশন থেকে পুনামাল্ডি স্টেশন পর্যন্ত মেট্রো সফর করবেন। পরে প্রধানমন্ত্রী জলকান্দেশ্বর শিব মন্দির দর্শন এবং পূজার্চনায় সামিল হবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয় চেন্নাই চেন্নাইতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেবেন। আকাশবাণী রায়পুরের ডেপুটি ডিরেক্টর বিকল্প শুক্লার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের আধিকারিক শ্রী শুক্লা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। সংবাদ সংগ্রহ এবং সম্পাদনার কাজে তার বিশেষ সুনাম ছিল। ছত্তিশগড়ের সরকারি সংবাদ প্রতিষ্ঠানে তার কাজ চিরস্মরণীয় হয়ে থাকবে। খবর এখনকার মতো শেষ হল। এরপরে গ্রামীণ সংবাদ 6:35।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সারথি অ্যাপ ডাউনলোড করুন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি, প্রোপ্রাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপ্রাইটার ননিগোপাল দাস।
2: শাড়ি কুঠি, প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
1: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
2: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
1: শাড়ি কুঠি, 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
2: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি, প্রোপ্রাইটার ননিগোপাল দাস।

0: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম।
1: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায়।
0: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
1: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
0: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
1: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBACDCL।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22/B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
1: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড়বাজার, কলকাতা 7।
0: শাড়ি কুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
1: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।

दास्तान कहानी प्यार की, किसी ने जान ली, किसी ने जान

0: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
1: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
2: दोस्तों, अब बढ़ते हैं हम कार्यक्रम के आखिरी गीत की तरफ। आखिरी गीत होगा लता मंगेशकर की आवाज़ में, और इसी गीत के साथ आपका दोस्त अंकित ले लेगा इजाज़त। मिलूंगा फिर आप लोगों से मैं कुछ दिनों बाद। तब तक के लिए बाय, टेक केयर, वेरी हैप्पी वीकेंड सभी को। एडवांस में हैप्पी दुर्गा पूजा, एडवांस में नवरात्रि की ढेर सारी शुभकामनाएं, और इन्जॉय करिएगा, बहुत इन्जॉय करिएगा। मिलता हूँ जल्द आप लोगों से दुर्गा पूजा में।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মহালয়ার সন্ধ্যায় আজ ইডেন গার্ডেন্সে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যে একক জরুরি পরিষেবা 112 ফোন নম্বর আজ চালু হয়েছে। উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের DRM এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। মেট্রোর কবি সুভাষ জয়হিন্দ বিমানবন্দর করিডরের অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে IT সেন্টার পর্যন্ত পরীক্ষামূলকভাবে আজ ট্রেন চালানো হয়। GRSE নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রেয়াসের আজ উদ্বোধন হয়েছে। 2026-27 মৌসুমের রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের সূচনায় আগামীকাল লীগ পর্বে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। মহালয়ার সন্ধ্যায় আজ ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সহ প্রশাসন, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার 12,400টি নতুন দুর্গাপুজো সরকারি অনুমোদন পেয়েছে। অনুদান নিতে ইচ্ছুক প্রতিটি পুজো কমিটিকে 1,00,000 টাকা করে দেওয়া হবে এবং আজ থেকেই সেই অর্থ দেওয়ার কাজ শুরু হয়েছে।
1: বিগত দিনে দুর্গাপূজা করার জন্য হাইকোর্টে যেতে হতো, এবারে হাইকোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই। এবং 2025-এর তুলনায় 12,400টি নতুন দুর্গাপূজাকে আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার পুজোর অনুদানও দেওয়ার ব্যবস্থা করেছে।
0: কলকাতার 200-র বেশি বড় পুজো কমিটি অনুদান না নিয়ে সেই অর্থ গ্রামীণ ও মহিলা পরিচালিত পুজোগুলিকে দেওয়ার আবেদন করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। পুজো উপলক্ষে প্যান্ডেলের বিদ্যুৎ খরচ সম্পূর্ণ মকুব, দমকলের অনুমতি দেওয়া এবং রাজ্যজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথাও ঘোষণা করেন তিনি। দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর ও দীঘাতেও বিশেষ অনুষ্ঠান হবে। প্রতিমা নিরঞ্জন 24 অক্টোবরের মধ্যে সম্পন্ন করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। রাজ্যপাল তাঁর বক্তব্যে দুর্গাপুজোকে বাংলার সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন। তিনি বলেন, মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গ নতুন উন্নয়নের পথে এগোচ্ছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল বলেন, ইউনেস্কোর স্বীকৃতির পর দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই সরকারের লক্ষ্য। রেড রোডের আলোকসজ্জা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ভবিষ্যতে বিশ্বের অন্যতম উৎসবের ক্যালেন্ডারে স্থান করে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে 3,000 ঢাকের একযোগে বাজনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে। মহালয়ার দিন রাজ্যে একক জরুরি পরিষেবা 112 ফোন নম্বরের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। কলকাতার রেড রোডে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করে বলেন, এতদিন 100 নম্বরে ডায়াল করেও সাধারণ মানুষ সময় মতো কোনো সাহায্য পেতেন না। বর্তমানে 112 ডায়াল করলেই দ্রুত পুলিশি সাহায্য মিলবে। পুলিশ বাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে প্রথম পর্যায়ে রাজ্যের 450টি থানায় একটি করে গাড়ি ও মোটরসাইকেল দেওয়া হচ্ছে বলে তিনি জানান। আগামী 1 বছরের মধ্যে প্রতিটি থানায় আরও 3টি করে গাড়ি ও মোটরসাইকেল দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, আপৎকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য প্রতি থানায় 5 জন মহিলা পুলিশকর্মী সহ 20 সদস্যের বিশেষ 112 দল তৈরি করা হবে। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের আমলে পুলিশকর্মীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানো হয়নি।
1: আজকে এই 112 আমরা চালু করলাম। 450টি থানায় একটি করে গাড়ি চলে যাবে, সঙ্গে একটি করে মোটরসাইকেল। আমাদের রাজ্যে যারা এতদিন চালিয়েছিলেন সিভিক নির্ভর পুলিশ ব্যবস্থা, ম্যান পাওয়ার না থাকলে, লজিস্টিক সাপোর্ট না দিলে, সাইবার সেলকে স্ট্রং না করলে, আধুনিক ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট না দিলে আপনাকে লড়াই করতে পাঠাবো ঢাল তরোয়ালহীন।

0: ধীরাম সর্দার।
1: আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান উপলক্ষে ভোর থেকেই গঙ্গাসহ বিভিন্ন নদনদী ও জলাশয়ে চলে তর্পণ ও পুণ্য স্নান। আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী স্তোত্রপাঠ ও সুরমূর্ছনায় সূচিত হয় দেবীর আগমনী বার্তা। আগামীকাল দেবীপক্ষের সূচনা। দুর্গাপুজো উপলক্ষে প্রত্যাশিত যাত্রী ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা আজ রাজ্য পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ ও রেল পুলিশের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ভিড় নিয়ন্ত্রণ, স্টেশন ও সংলগ্ন এলাকায় যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সমস্ত বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয়। 270 জন প্রাক্তন সেনাকর্মীর পাশাপাশি রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। 24 ঘণ্টা চলবে নজরদারি। কলকাতা মেট্রোর কবি সুভাষ জয়হিন্দ বিমানবন্দর করিডরের অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে IT সেন্টার পর্যন্ত পরীক্ষামূলকভাবে আজ ট্রেন চালানো হয়। রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের উপস্থিতিতে সফলভাবে এই ট্রায়াল রান সম্পন্ন হয়। এবার শুরু হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা CBTC-র পরীক্ষামূলক কার্যক্রম। এই পরিষেবা চালু হলে নিউ গড়িয়া থেকে খুব কম সময় সেক্টর 5 পৌঁছানো সম্ভব হবে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর চিংড়িঘাটায় থমকে থাকা অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ নিয়ে জটিলতা কাটে মাত্র 90 দিনে চিংড়িঘাটায় বাকি থাকা 366 মিটার অংশের কাজ সম্পূর্ণ হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নয়ন। PM কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লাইকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন স্থানীয় সংবাদের ঠিক পরই রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় সেমিকন্ডাক্টর মিশন 2021।
2: আধুনিক প্রযুক্তির দুনিয়ায় ভারতের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে এই মিশন, বললেন বিজ্ঞানী সৈকত বসু।
3: সারা বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতকে প্রাতিষ্ঠানিকভাবে আরো সুদৃঢ়ভাবে অবস্থান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেমিকন্ডাক্টর চিপ, মোবাইল ফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, প্রতিরক্ষা ব্যবস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে এই সেমিকন্ডাক্টর মিডাকশন কিন্তু অপরিহার্য।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRAC নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রেয়সীর আজ উদ্বোধন হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি 4টি অত্যাধুনিক অফশোর পেট্রোল ভেসেলের মধ্যে এটি তৃতীয় যুদ্ধজাহাজ। এর আগে মে মাসে সংঘমিত্রা এবং আগস্টে শ্রুতি জলে ভাসানো হয়। কলকাতায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ভাইস চিফ অব দ্য নাভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল অজয় কোছার। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন শিপইয়ার্ডে 42টিরও বেশি জাহাজের নির্মাণ কাজ চলছে।
4: Today we have over 42 ships which are under construction at various Indian shipyards with 10 major projects encompassing nearly 78 ships, submarines and 127 fast interceptor craft at various stages of contract completion. These numbers highlight our resolve to build a robust, self-reliance and a globally competitive maritime industrial ecosystem towards creating a strategic advantage in this highly competitive domain.
1: অনুষ্ঠানে GRAC এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত কমোডর PR হরি বলেন, প্রায় 113 মিটার দীর্ঘ নতুন এই যুদ্ধজাহাজ 8,500 নটিক্যাল মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। নদিয়ার কৃষ্ণনগরে নদী বাঁচানোর সংকল্প নিয়ে আজ এক নৌকো পাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, নদী দখল, জলাশয় দূষণের ফলে সাধারণ মানুষের মাছ ধরার উৎসগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা নদীতে বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় জল বিভাজিকা উন্নয়ন প্রকল্প

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম,
2: কমবেই তো। আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
4: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold-এ। আপনার কথা 100.1 FM Gold
5: টিউন করেছেন আপনি। আর আপনার কথায় আজকের, মানে পুজো তো প্রায় শুরুই আজকে, তাই না? আজকে মহালয়ার দিন, আর আজকের দিনে দাঁড়িয়ে
6: মুহূর্তের শপিং কিছু হয়তো বাকি আছে।
5: আর আজকের অনেকের মানে একটা ট্রেন্ড থাকে জানো তো, যে মহালয়ার দিনেই কেনাকাটাটা শুরু করবো বা মহালয়ার দিনে কেনাকাটাটা শেষ করবো
6: একেবারে। এবং মহালয়াটা কিরকম একটা উইকেন্ডে পড়েছে দেখো, শনিবার এবং কালকে রবিবার। কেনাকাটা মানে শেষ মুহূর্তের প্রস্তুতি কেনাকাটার জন্য কিন্তু একদম আইডিয়াল।
5: ঠিক তাই। এবং আজকের তাহলে মানে কেনাকাটাটা যে আপনারা করবেন, কি বিষয়ে আপনারা কথা বলবেন, কেনাকাটাটা আপনার মতো করুন কিন্তু বিষয়টা বরং আমরা একবার বলে দিই। আজকের আপনার কথার বিষয় হচ্ছে পুজোর আগে শপিং মল বনাম পাড়ার বাজার, কোথায় পুজোর আসল গন্ধ। এই নিয়ে আপনি আমাদের লিখে পাঠাবেন 9903052992 এই নম্বরে হোয়াটসঅ্যাপে। আর যেটা পারবেন সেটা হচ্ছে সরাসরি ফোন করতে পারেন 2248-8085। আর যেটা পারেন আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে, মানে 100.1 FM Gold কলকাতার যে পেজ রয়েছে সেখানে গিয়ে কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। রয়েছি আমরা দুজন,
6: মৌসুমী আর শ্রাবস্তী। তাহলে চলে যাই সরাসরি ফেসবুকের কমেন্টে। না, তার আগে ফোন রয়েছে, ফোন নিয়ে নিই।
5: কে আছেন আমাদের সাথে? নমস্কার।
7: নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনার বিশপুর থেকে প্রশান্ত
5: বলুন। বলুন না, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 2248-8085 এই নাম্বারে আপনারা সরাসরি এসে আমাদের সাথে কথা বলতে পারেন আজকের বিষয় নিয়ে, পুজোর আগে শপিং মল বনাম পাড়ার বাজার।
6: বেশ, তবে ফেসবুকের কমেন্টে একটু চোখ রাখি, যেরকমটা বলছিলাম। তরুণ কুমার দত্ত লিখছেন, নমস্কার, শুভ সন্ধ্যা মৌসুমী দিদি ও শ্রাবস্তী দিদি। পুজোর আসল গন্ধ ও পরিবেশ, শপিং মলে শীততাপ নিয়ন্ত্রিত আলোকসজ্জা, ব্র্যান্ডের জিনিস থাকলেও আসল পরিবেশ ও বাঙালির আবেগ কিন্তু মিশে আছে পাড়ার বাজারের দোকানে। পাড়ার দোকানে ভিড় ঠেলে ধুলো মেখে মাইকের আওয়াজ, প্রদীপ ধূপধুনোর গন্ধ, পাড়ার মোড়ে মিষ্টির গন্ধ, সব মিলিয়ে বাঙালির সব আবেগ পরিবেশ পাড়ার বাজারের সঙ্গে মিশে আছে। তাই বলি, পুজোর আগে শপিং মল থেকে পাড়ার বাজারে পুজোর আসল গন্ধ পাওয়া যায়।
5: ফোনে চলে যাই, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
7: নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনার বিশপুর থেকে প্রশান্ত জানা বলছি।
5: বলুন বলুন।
7: সবাইকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আমার কাছে কিন্তু পাড়ার যে বাজারের সেই পুজোর আসল গন্ধ কিন্তু ওখান থেকেই আমি পাই। আর কেননা বড় বড় শপিং মল কিংবা ব্র্যান্ডেড দোকানে যতই পুজো সেল চলুক না কেন, বাঙালির উৎসবের যে চিরন্তন আবেগ এবং নস্টালজিয়া, তার শুরুটা কিন্তু এই চেনা পাড়ার যে বাজারগুলো বা দোকানগুলো রয়েছে সেখান থেকে শুরু হয়। আর পাড়ার যে ধরুন যে ছোট মাঝারি যে

0: দোকান, সেখান থেকে যে আমরা জামা কাপড় কেনা হয় বা কিনি, তার যে একটা আলাদা যে চেনা গন্ধ থাকে, যা কিন্তু মলের কৃত্রিম সুগন্ধের চেয়ে অনেক বেশি আপন বলে আমি অন্তত মনে করি। নমস্কার।
1: ঠিক তাই। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কথা হচ্ছে তারপর। আপনাদের সাথে রয়েছি মৌসুমী শ্রাবস্তী।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
3: শাড়ি কুঠি, প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
2: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
3: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
2: শাড়ি কুঠি, 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
3: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
4: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি। আর পুজোর আগে শপিং মল বনাম পাড়ার বাজার, কোথায় পুজোর আসল গন্ধ আপনি পান, আপনার কথাতে জানাচ্ছেন আমাদের মানে মৌসুমীকে, আজ শ্রাবস্তীকে। আপনার কি মতামত? 9903055992 এই নাম্বারে যেমন হোয়াটসঅ্যাপ করছেন, ঠিক তেমনই ফোন করছেন আমাদের সরাসরি 2248808085। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে?
5: হ্যালো।
1: হ্যালো,
6: বলুন।
5: হ্যাঁ নমস্কার দিদি ভাই, শুভ সারদিয়া শুভেচ্ছা নেবেন।
1: আপনাকে অনেক শুভেচ্ছা, বলুন আজকের বিষয়।
5: আমি আমি শাহরাপুরি থেকে অশোক দত্ত
1: বলছি।
5: আমরা তো এই কিছু আলিগড় মেয়ে গেছে, কিছু মার্কেটিং করছি, পাড়ার দোকান নয়, স্টেশনের কাছে একটা বাজার আছে। এতে কি হয়, এইসব দোকানদার গুলো জানা শুনো, কোন রকম জিনিস আনলে, ধরুন ছোট হয়েছে বড় হয়েছে, আমি যাইনি, আমার একটা কোনো জিনিস নিয়ে এলো, সে গেলে পরে না ফের পাল্টি করে দেয়। মলে সেটা হয় কিনে যাই না, মলে আমরা কিনে অভ্যস্ত নাই। এই এখন আমার মেয়ে গেছে, ওই ফোন করেছিল, তার ওই ওইসব চেনা শোনা দোকান, মানে মুখ চেনা, সব প্রতি বছরই কি বছরের মধ্যে যে কবার যা কিছু কিনতে হয় ওই দোকান থেকেই কেনা হয়। নমস্কার দিদি ভাই।
1: নমস্কার। আমাদের হোয়াটসঅ্যাপও বেশ কিছু মেসেজ এসেছে, সেখানে চলে যাই, মানে সেই মেসেজে চলে যাই। সৌভিক ঢাকুরিয়া থেকে, তিনি বলছেন যে পুজোর আগে শপিং মলগুলো সেজে ওঠে ঝলমলে আলো, রঙিন সাজ আর আধুনিক ফ্যাশনের বাহারে, ব্র্যান্ডেড পোশাক, আকর্ষণীয় অফার, শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে কেনাকাটার অভিজ্ঞতা নিঃসন্দেহে অন্যরকম। কিন্তু এই আড়ম্বরের মাঝেও কোথাও যেন হারিয়ে যায় ছোটবেলার সেই চেনা আনন্দ। অন্যদিকে পাড়ার বাজারে রয়েছে এক অন্যরকম আবেগ, দোকানে দোকানে নতুন জামা কাপড়ের পসরা, ক্রেতা বিক্রেতার দরদাম, চেনা দোকানদারের হাসি মুখ, রাস্তার ধারে ফুচকা ঘুগনি গন্ধ আর নতুন জামা হাতে বাড়ি ফেরার অনাবিল আনন্দ। এখানে শুধু কেনাকাটা হয় না, তৈরি হয় সম্পর্ক, বেঁচে থাকে ছোট ব্যবসায়ীদের স্বপ্ন আর পাড়ার মানুষের সঙ্গে মানুষের আত্মিক বন্ধন। আসলে শপিং মল আমাদের আধুনিকতার প্রতীক, আর পাড়ার বাজার আমাদের ঐতিহ্য ও শিকড়ের ঠিকানা। একদিকে চোখ ধাঁধানো আলোর রোশনাই, অন্যদিকে চেনা গলির পরিচিত মুখ আর উৎসবের আন্তরিকতা। আমার মনে হয় পুজোর আসল গন্ধ কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়, তা লুকিয়ে আছে আমাদের আনন্দ, আবেগ আর ভালোবাসার মধ্যে। তবু পাড়ার বাজারে সেই চেনা হইচই, দরদাম করার মজা আর দোকানদারের আন্তরিকতার মধ্যে যে বাঙালিয়ানা মিশে রয়েছে তা সত্যি অতুলনীয়। শপিং মলের আলো হয়তো চোখ ধাঁধিয়ে দেয়, কিন্তু পাড়ার বাজারের মায়া মন ভরিয়ে দেয়। কারণ পুজো মানে শুধু নতুন পোশাক নয়, পুজো মানে শিকড়ের টান, পুরনো স্মৃতি আর বাঙালির চিরন্তন আবেগ বেশি। সৌভিক ঠাকুরিয়া থেকে কিন্তু এটি লিখে পাঠিয়েছেন আমাদের।
6: দীর্ঘ মেসেজ, সকলকে অনুরোধ করি আমরা সবসময় যে একটু সংক্ষিপ্ত মেসেজ করলে অনেকের মেসেজ আমরা পড়তে পারি। যাই হোক, পরের ফেসবুক কমেন্টে চলে যাই। SN মণ্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে লিখছেন, নমস্কার মৌসুমী দিদি ও শ্রাবস্তী দিদি, মহালয়ার অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাকেও মহালয়ার অভিনন্দন ও শুভেচ্ছা। ছোটবেলার কথা বলি, গ্রামেই তো বাস করি, নেই তো কোনো শপিং মল যে কি করে তাই কিনি, অবশেষে ভরসা ছিল

0: পাড়ার দোকানখানি, পুজো পুজো গন্ধ পেতাম বাজলে ঢাকের ধ্বনি, নতুন জামা কিনতে যেতাম বাবার হাতটা ধরি, সময়ের সাথে বদল এখন চিন্তা নাহি করি, অনলাইনে পছন্দ হলেই অর্ডার দিয়েই আনি। এস এন মণ্ডলব্যাপী কোরাকাটি সন্দেশখালী থেকে লিখছেন যে কোনোটাই নয়, মল বা পাড়ার বাজার কোনোটাই পছন্দ নয়, অনলাইনে বাড়িতে বসেই আনিয়ে নেন। বেশ, আর বাকিরা কি বলছেন জানবো
1: জানবো, কিন্তু ছোট্ট একটা আবারও বিজ্ঞাপন বিরতি রয়েছে, ফিরছি তারপরে আমরা আবারও আপনাদের সাথে।
2: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো, আহা শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
0: একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
3: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে,
1: 100.1 FM গোল্ডে টিউন করেছেন আপনি আপনার কথায়। আজকের পুজোর আগে শপিং মল বনাম পাড়ার বাজার, কোথায় পুজোর আসল গন্ধ, এটা জানতে চেয়েছি। কে আছেন ফোনে আমাদের সাথে? নমস্কার।
4: হ্যালো।
1: হুম, কে বলছেন?
4: হ্যাঁ দিদি নমস্কার, আমি পায়েল বলছি বেলকুড়িয়া থেকে।
1: বলুন।
4: দেখো দিদি, আমার মনে হয় যে শপিং মলেই আমরা বাজার করি বা পাড়ার, মানে পাড়ার কোনো ইয়েতেই বাজার করি না কেন, আমার মনে হয় আসল আনন্দটা লুকিয়ে মনে হয় আমাদের মনের মধ্যে। আমরা যেখানেই যাই, আমরা যদি মনটাকে ঠিকঠাক রাখতে পারি, আনন্দে রাখতে পারি যে কোনো ভাবে, তাহলে আমি যদি দুটোই প্রেফার করি। আমরা কোন জায়গায় বাজার করতে চাচ্ছি সেই জায়গাটা তো আসল না, আসল আনন্দ মনে হয় আমাদের মনে, যদি আমরা সেইটা ঠিক রাখতে পারি, কিছু মানুষের সাথে মেলবন্ধন ঘটাতে পারি, তাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, আমার মনে হয় সেখানে একটা নির্মল আনন্দ পাওয়া যায়। আর সেখানে মনে হয় জায়গাটা খুব একটা ফ্যাক্টর করে না, সব জায়গাতেই আনন্দ থাকে সেখানে।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও চলে যাই একটা ফেসবুকের কমেন্টে। লিখছেন শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। কেনাকাটা অনলাইনে, শপিং মল একেবারে ফাঁকা, পাড়ার দোকান মাছি তারায় একেবারে ফাঁকা কাকা। যায় কেন ভাই, কেন তুমি, ডিসকাউন্ট আছে দাদা, অনলাইনে ডেলিভারি বয় পাড়াকে করছে কাদা, সবখানে তো ডিসকাউন্ট জুতো কিংবা জামা, মোবাইল ঘাটছে সব সময় ভাগ্নি এবং মামা, মাসিমণিরাও নাই পিছিয়ে, তারাও ডিসকাউন্ট খুঁজছে, অনলাইনে জিনিস কিনতে মোবাইলটা ঘাটছে, পাড়ার দোকানে কেউ যায় না, দোকান খাঁখা করে, নতুন প্যাটার্ন ব্যবসা করে শপিং মলের তরে, আগে খদ্দের না নিলে কত দিত গাল, এখন সব সাজায় সামনে বদলে গেছে হাল। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন এই মেসেজ।
1: ফোনে চলে যাই, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
5: নমস্কার দিদি ভাই।
1: বলুন।
5: দুর্গাপূজোতে শপিং মল গুলো ভিড় কেন জানেন দিদি ভাই? আমরা তো এখন অনেকটা মানে কুঁটে হয়ে গেছি, মানে কুঁড়ে হয়ে গেছি, কুঁড়ে মানে বাজারে গিয়ে ঘুরে ঘুরে বাজার করতে হবে। একটা কথা আছে, হ্যাঁ বিয়ে করব বহু দূর।

0: আর বাজার করব ঘুরে ঘুরে, এখন কিন্তু মানুষ আর ঘুরে ঘুরে বাজার করে না দিদি ভাই, এখন শপিং মলে না গিয়ে অনলাইনে কিনে নিচ্ছে, এবং সেই কেনাকাটাটা যদি ছেঁড়া ফাটা আছে তাতেও তাদের খুব আনন্দ যে আমরা ঘরে বসে জিনিস পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে আমাদের যে কেনাকাটা গুলো চলে, আগেকার দিনে আমাদের কেনাকাটা গুলো কিন্তু বাবা মারা যেটাই এনে দিত সেটাই আমরা মানে অম্লান বদনে খুশি মনে নিতাম এবং সবাইকে দেখাতাম। হ্যাঁ, আমি নাচনগোনা সাবড়াকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বললাম।
1: বেশ বেশ, আপনার কথা শুনলাম, আমি বুঝতে পারছি পাড়ার মানে জায়গা থেকে দোকান থেকে কেনাই কিন্তু বেশি প্রেফার করছে বেশিরভাগ মানুষ। এরপরে চলে যাই একটা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, তিনি বলছেন যে দুর্গাপুজো সর্বজনীন, ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সকলের পুজোর অন্য কেনাকাটা করেন, পুজোর জন্য কেনাকাটা করেন, যার যেমন অর্থনৈতিক ক্ষমতা শপিং মল হোক বা পাড়ার বাজারে, সুতরাং পুজোর গন্ধ সর্বত্রই কিন্তু ছড়িয়ে থাকে, এমনটাই বলছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে। বেশ, আবারও একটা ছন্দে ছন্দে মেসেজে চলে যায়। বিশ্বজিৎ কর বোরল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, আমার তো ভালোই লাগে পাড়ারই বাজার, এদিক ওদিক চারিদিকে চেনা মুখের সমাহার, স্টক থাকে না মন্দ, ব্র্যান্ডেড সব কোম্পানি তেমন চোখে পড়ে না, খদ্দের নিয়ে টানাটানি চলতে পারে দরাদরি, মনের মতো করে টাকাও বাকি রাখা যায়, শোধ হয় চুক্তি ধরে, মলের ব্যাপার স্যাপার একটু অন্য ধরনের, সবটাই যেন যান্ত্রিক, সারা নেই প্রাণের। খুব সুন্দর ছন্দে ছন্দে লেখা মেসেজ বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে। ফোনে কে আছেন সরাসরি চলে যাব, নমস্কার। না, কেউ ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই আমাদের কাছে। হোয়াটসঅ্যাপে আপনারা কিভাবে আসবেন এবং তার সাথে সাথে বলে দিই যে আমাদেরকে যারা ফোন করতে চাইছেন, যারা সবে টিউন করেছেন তাদের জন্য বলে দিই যে 2248 8085 এই নাম্বারে সরাসরি ফোন করবেন, আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে 9903050992 এই নাম্বারেও কিন্তু আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারেন। আর আজকের যে বিষয়টা হচ্ছে পুজোর আগে শপিং মল বনাম পাড়ার বাজার, কোথায় পুজোর আসল গন্ধ, সেটা কিন্তু আমাদেরকে আপনারা জানাচ্ছেন এই সমস্ত মাধ্যমে।
2: আবার চলে যাই টেলিফোনে, দেখে নিই কে রয়েছেন। হ্যালো।
1: না, কেউ নেই এই মুহূর্তে, আমরা কথা বলছি আর দেখে নিই কথা হচ্ছে কিনা। নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ, কে বলছেন?
3: আমি হরিণঘাটার বড়ইয়াগুলি জেলা নদীয়াতে সমীর দাস বলছি।
1: বলুন বলুন।
3: দেখুন, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি যে আমি সারা বছরই কেনাকাটা টুকটাক যখন যেটা প্রয়োজন হয় তখনই কিনি, মানে পুজোর স্পেশাল বলে পুজোতেই আমাকে মার্কেটিং করতে হবে এটা আমার কোনো মানে ঠিক ইচ্ছে নয় আর কি। এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, কারণ আমি নিজে একজন ব্যবসায়ী ম্যান, তো আমি ব্যবসা করি বলে আমি কথাটা বলছি যে পুজোর সময় যে আমি যেখান থেকে মার্কেটিং করি, সে পাড়ার মার্কেটিং থেকে করি বা অনলাইনে করি বা শপিং মল থেকে করি, ঠিক মনের মতন জিনিস পাওয়া যায় না, ভিড় ভাট্টা ঠেলা ঠেলি বা তখন যেভাবে মালগুলো তৈরি হয় সেগুলো ঠিক মনের মতন হয় না। আমি ফাঁকা বাজারেই মার্কেটিং করতে পছন্দ করি, আর আমার কাছে সব থেকে বড় কথা হলো আমি যে মালটি আমার চাই, যে মালটি আমার পছন্দ, সেই মালটি আমি পাড়ার দোকান দিয়ে যদি পাই পাড়ার দোকান থেকে নেবো, যদি অনলাইনে পাই অনলাইন থেকে নেবো, যদি আমি শপিং মল থেকে পাই বা কোনো ফেরিওয়ালার থেকে পাই, মানে আমার যেটা পছন্দ সেটা আমি যার কাছ থেকে পাবো আমি তার কাছ থেকে নেবো। কারণ বিজ্ঞাপন দেখে এখন আর কেউ মার্কেটিং করে না। আমরাও ধরুন একরকম বিজ্ঞাপন দিচ্ছি, আপনারা যে প্রোগ্রাম করছেন, আমরা যে মতামত দিচ্ছি, এটাও কিন্তু বিজ্ঞাপন, কিন্তু আপনারা আমাদের বিজ্ঞাপন দেখে যে মার্কেটিং করবে এটা কিন্তু ভুল। নমস্কার।
2: নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। এবং কোথাও গিয়ে এই যে দোকানও কিন্তু আজকাল অনলাইনে চেষ্টা করছে আসার, সব কিছু মিলে মিশে যাচ্ছে। যাই হোক, একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই চটপট। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, পুজোর আগে শপিং মল বনাম পাড়ার বাজার, এই চিরন্তন বিতর্ক বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। উৎসবের ঠিক আগের মুহূর্তের কেনাকাটা শুধু প্রয়োজন মেটানোর জন্য নয়, এর সাথে জড়িয়ে থাকে এক তীব্র আবেগ। পরিশেষে বলা যায়, শপিং মল যদি আমাদের আধুনিক লাইফস্টাইল এবং স্বাচ্ছন্দ্য উপহার দেয়, তবে পাড়ার বাজার বা স্থানীয় বাজার আমাদের দেয় বাঙালিয়ানার খাঁটি নস্টালজি।

0: ও আবেগ। শপিং মলের কাঁচের দেওয়ালে পূজোর চাকচিক্য থাকতে পারে, কিন্তু পূজোর আসল গন্ধ, শিউলি ফুলের মতো চেনা অনুভূতি আর উৎসবের চেনা কোলাহল আজও মেচে আছে আমাদের পাড়ার চিরপরিচিত বাজারগুলোতেই। আপনাদের প্রতি রইল শারদীয়ার শুভেচ্ছা। আপনিও এই মেসেজ লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, আপনাকেও জানাই শারদীয়ার শুভেচ্ছা। এবং এই মেসেজের সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাব আবারও একটা বিরতিতে।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম,
2: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়,
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা, এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
0: কে আছেন সরাসরি ফোনে?
4: আপনি শুন,
0: হ্যাঁ দেখিনি,
5: আছি।
0: হ্যাঁ বলুন।
5: আছি দিদি,
0: বলুন বলুন।
5: বেলগড়া থেকে লক্ষ্মী মন্দির বলছি।
0: বলুন
5: সারা বছরই কেনাকাটি হয়। আগে যেমন দিদি, আগে মানে পুজো আসলে কখন দোকানে যাব, কখন দোকান থেকে কেনাকাটি, আগে তো অনলাইনে ছিল না। এখন আগে ছিল কি, আগে আগে জুতোর দোকান, তারপরে কাপড়ের দোকান, জামার দোকান, মানে যেখানে যা কেনার, আগে ভিড়ও ছিল দোকানে, লাইন দিয়ে দাঁড়াতো, তো এত ভিড়। কিন্তু এখন আর দোকানও সেই রকম ভিড়ও নেই দিদি, এখন বেশিরভাগই অনলাইনে সারা বছর মনে কিনতে কেনা হয় বেশিরভাগ। আমার ছেলেও নিজেও কেনে, আমার জন্য অনলাইনে বেশিরভাগে কেনা হয় দিদি। হ্যাঁ দিদিভাই, আপনারা নমস্কার নেবেন।
0: বেশ, নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও চলে যাই হোয়াটসঅ্যাপ মেসেজে।
6: হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে আবারও আমরা চোখ রাখবো। হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন বিপ্লব মিশ্র মিলন পল্লী বাঁকুড়া থেকে। তিনি বলছেন, শপিং মলের কাঁচ ঘেরা আলোয় পুজো ঝলমল করে, আর পাড়ার বাজারে পুজো হৃদয় ছুঁয়ে যায়। একদিকে ব্র্যান্ডেড মোরক্কের স্বপ্ন, অন্যদিকে নতুন জামার গন্ধে জড়ানো শৈশব, দোকানদারের চেনা হাসি আর দরদামের মিষ্টি রোমাঞ্চ। মলে কেনাকাটা বিলাসিতা, পাড়ার বাজারে কেনাকাটা যেন স্মৃতির সঙ্গে পুনর্মিলন। সেখানে প্রতিটি থলিতে শুধু পোশাক নয়, বেঁচে থাকে ছোট ছোট সংসার, স্থানীয় মানুষের স্বপ্ন আর উৎসবের প্রাণ। মল পুজোকে সাজায়, পাড়ার বাজার পুজোকে বাঁচায়, কারণ পুজোর আসল গন্ধ আতরের শিশিতে নয়, মাটির টানে, মানুষের টানে, আর সেই টানেই বাঙালির শারদোৎসব কিন্তু চিরন্তন হয়ে রয়েছে।
0: একেবারেই তাই। চলে যাব ফেসবুকের কমেন্টে। দীপায়ন শতপথী তাপু বাইজিরাবাইত বাঁকুড়া থেকে লিখছেন, শপিং মল এবং পাড়ার বাজার দুটোর আলাদা এসেন্স আছে। শপিং মলে ভ্যারাইটি কালেকশন আছে, সাবেকিয়ানা থেকে আধুনিকতা সব কিছুর ছোঁয়া। পাড়ার দোকানে বার্গেনিং করে কম দামে জিনিসপত্র ক্রয় করা যায়, ঘরোয়া পরিবেশ পাওয়া যায়। দীপায়ন শতপথী লিখেছেন বাঁকুড়া থেকে। এরপর
6: ফোনে কে আছেন আমাদের সাথে, সরাসরি কথা হবে। নমস্কার, কে বলছেন?
7: হ্যাঁ নমস্কার।
6: নমস্কার, বলুন।
7: এটা কোন চ্যানেল এই জন্য যা
6: 100.1 FM গোল্ডে ফোন করেছেন, তার মানে আপনি শুনেননি আমাদের বিষয়টা। আমি একবার বলে দিই যে যারা শুনছেন আমাদের 100.1 FM গোল্ড টিউন করেছেন, তাদেরকে একবার জানিয়ে দিচ্ছি আরো একবার যে আজকের আমাদের এই যে বিষয়, যে বিষয়টা সেটা হচ্ছে পূজোর আগে শপিং মল বনাম পাড়ার বাজার, পূজোর গন্ধ আসলে কোথায় আপনি পান? আমাদের জানাচ্ছেন 2248-8085 এই নাম্বারে, আর যদি ভাবেন হোয়াটসঅ্যাপ করবেন সেটাও করতে পারেন, সেটা করতে পারেন 9903052992। ফোনে কে আছেন? নমস্কার।
7: হ্যাঁ নমস্কার,
6: বলুন।
7: হ্যাঁ, কিন্তু আপনাদের কি হচ্ছে, অনুষ্ঠানটা তো দুভাবে চলছে দেখছি। আমরা তো যেটা অনলাইনে পাচ্ছি সেটা আলাদা হচ্ছে, আর এখানটাতে তো
6: না দেখুন, আজকের আমাদের অনুষ্ঠান 100.1 এফএম গোল্ড আপনি টিউন করেছেন, এবং আপনার যদি আজকের বিষয় নিয়ে কিছু কথা বলার থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানান। আজকের বিষয়টা হচ্ছে পূজোর আগে শপিং মল বনাম পাড়ার বাজার, কোথায় পূজোর আসল গন্ধ আপনি পান সেটা জানতে চাইছি।
0: অনুষ্ঠান শোনা যাচ্ছে, সকলেই ফোন করছেন এবং জানাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ করছেন, তার মানে শোনা যাচ্ছে ঠিকঠাক। একটা টেক্সট মেসেজে চলে যাই বরং। জয়শ্রী দত্ত অশোকনগর কচুয়া মোড় উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, পাড়ার বা একটু দূরের বাজারে পাঁচটা দোকান ঘুরে জামা কাপড় কেনার গন্ধই আলাদা। দরদাম করা যায়, ছোটবেলার আবেশটা পাই। শপিং মলে ঝিকঝ্যাক আলোর জন্য দাম বেশি আর কেনাকাটার মজা পাওয়া যায় না, কিন্তু হরেক রকম ডিজাইন কিছু পোশাক পাওয়া যায়। জয়শ্রী দত্ত লিখেছেন অশোকনগর থেকে। আবারও একটা টেক্সট মেসেজে চলে যাই, সৌমেন লিখছেন যে তার আগে বর্ণ বোঝা দরকার, তারপর গন্ধ। শপিং মল যেহেতু বিরাট সরবরাহ সংস্থার বিপণন কেন্দ্র, এখানে বহু মূল্য তালিকা থাকে, বিশাল জনসমাগম থাকে, এবং এটা পুজোর জন্য চাই আর কি, সেটাই লিখছেন। আর আমার বাস্তব অভিজ্ঞতা, পুজোর আগে সব কিছু সব দল বেঁধে শপিং মলে যাওয়া, সঙ্গে একটা খাওয়া দাওয়া অভিযান, এটা খুবই আর কি ভালো লাগে। বেশ, এরপর
6: ফোনে কে আছে বরং একবার দেখি। নমস্কার, কে আছেন আমাদের সাথে?
4: হ্যাঁ নমস্কার,
6: বলুন।
4: আমি ময়েরতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
6: বলুন।
4: এখন ব্যাপারটা হচ্ছে এই কেনাকাটার আনন্দটা অতীতে যেটা ছিল বর্তমানে সিচুয়েশন অনুযায়ী পরিবর্তন হয়েছে। এবার এই সিচুয়েশন অনুযায়ী অনেকেই অনলাইনে করছেন, কিন্তু মার্কেটে গিয়েছে, শপিং মলই হোক আর পাড়ার মার্কেটই হোক বা লোকাল বাজারই হোক, যেখানেই হোক, আনন্দটাকে নিছক নিজস্ব ব্যাপার, এটা একদম সম্পূর্ণ সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আনন্দটাই মেন, আনন্দটাই যদি মুখ্য বিষয় হয় সেটা সেটা যেখানে খুশি হতে পারে। তবে হ্যাঁ, মানুষের গতির যুগ, আমরা এখন গতির যুগে আছি, তাই এটা হয়েছে, এটা খারাপ নয়, সবকিছুকেই গ্রহণ করতে হবে সাদরে। ঠিকই আছে, নমস্কার।
0: বেশ, নমস্কার। চলে যাই হোয়াটসঅ্যাপ মেসেজে। অঞ্জলি গাঙ্গুলি বাংলা বাঁকুড়া থেকে লিখছেন, শপিং মল এক কাঁচের স্বপ্ননগরী, যেখানে আলোয় সাজে উৎসব, দামের ট্যাগে বাঁধা থাকে আনন্দ, আর পাড়ার বাজার সে যেন শিউলি ভেজা ভোরের এক টুকরো শৈশব, যেখানে নতুন জামার গন্ধে মিশে থাকে ঢাকের বিষণ্ন উল্লাস, দোকানদারের হাসিতে জ্বলে ওঠে সম্পর্কের প্রদীপ। মলে পুজো চোখকে মুগ্ধ করে, পাড়ার বাজার মনকে ফিরিয়ে নিয়ে যায় সেই উঠোনে, যেখানে অভাবের মধ্যেও আনন্দ ছিল আকাশ ছোঁয়া, একদিকে ভোগের ঝলক, অন্যদিকে বেঁচে থাকার উৎসব। মল পুজোর প্রতিবিম্ব, পাড়ার বাজার তার আত্মা, কারণ পুজো কাঁচের আলো ফেলে না শুধু, মানুষের হৃদয় শিউলি ফোটায়। লিখেছেন অঞ্জলি গাঙ্গুলি বাঁকুড়া থেকে। এরপর আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই।
6: আমরা চলে যাই আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। নমস্কার, শুভ সন্ধ্যা, আপনাদের মহালয়ার শুভেচ্ছা জানাই, জানাই আপনাকেও। আমি কিশোর হাওড়া বালি থেকে বলছি, দুটো বাজারেরই বাজারেই গরম থাকে, পাড়ার বাজারটা এক পা এগিয়ে থাকে, সাধারণত মানুষ শপিং মলে যায় না, আশেপাশে পাড়ার বাজার থেকে কেনাকাটা করে, শপিং মল অনেক দূরে থাকে, সবার পক্ষে সম্ভব হয় না, তাই বাড়ির সামনে যে ছোটোখাটো দোকানগুলো থাকে সেখান থেকেই কেনাকাটা করে, ছোটো বড় হলে সঙ্গে সঙ্গে ফেরানো যাবে, এই একটা সুবিধা রয়েছে। তবে গন্ধ সব জায়গাতেই কিন্তু একেবারে ম ম করছে। এরপরে আরও একটা আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে। জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পণ্ডা, তিনি বলছেন যে শপিং মল আমাদের পণ্য দেয় কিন্তু পাড়ার বাজার আমাদের পার্বণ দেয়। পাড়ার বাজারে থাকে শরতের শিউলির ফুল, ঢাকের কাঠি, আর চেনা মানুষের হাসির মধ্যেই পুজোর আসল গন্ধ ও আন্তরিকতা। অন্যদিকে শপিং মলে থাকে সেন্ট্রাল এয়ার কন্ডিশনারের প্লাস্টিক ও নতুন কাপড়ের মিশ্র এক গন্ধ, আর থাকে ফিক্সড প্রাইজের কাউন্টারের ক্যাশিয়ারদের সাথে লেনদেন, যেখানে কোনো আন্তরিকতাও নেই আর আবেগের ছোঁয়াও নেই। পাড়ার বাজার থেকে কেনাকাটা করলে সেই টাকাটা একজন স্থানীয় ছোট ব্যবসায়ীর ঘরে যায়, যেটা তার বাড়ির ছেলেমেয়েদের পুজোটাও ভালো কাটে। অন্যদিকে শপিং মলের লাভ্যাংশ চলে যায় বড় বড় বহুজাতিক কর্পোরেটের সংস্থা তহবিলে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা কিন্তু লিখেছেন এই কথাটি।
0: একেবারেই তাই। এরপর চলে যাই আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে, লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে। দেবীপক্ষ শুরু হলো

0: আজ পুজোর আগে নতুন জামাকাপড় কেনার চিরাচরিত রীতি আজও মেনে চলা হয়। এখন নতুন জামাকাপড় কেনার জন্য শপিং মল, পাড়ার বাজার তো আছেই, এইসব ছাড়াও আছে অনলাইন কেনাকাটা। তবে পাড়ার বাজার থেকে নতুন জামাকাপড় কেনায় পুজোর আসল গন্ধ পাওয়া যায়। কাছের মানুষটাকে আরও কাছের করে নিতে চায় উৎসবপ্রিয় এ মন। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আবারও চলে যাব একটা ছোট্ট বিরতিতে।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম,
2: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যকর মুভ বিজলি যোজনায়,
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা, এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে,
0: 100.1 FM গোল্ডে আপনি আছেন মৌসুমি শ্রাবস্তির সাথে। আজকের যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেই বিষয়ে আপনারা আমাদেরকে কিন্তু জানাচ্ছেন যে ঠিক কি কি আপনারা ভাবছেন। আপনার কথায় পুজোর আগে শপিং মল বনাম পাড়ার বাজার কোথায় পুজোর আসল গন্ধ, এই নিয়ে কিন্তু আপনি আমাদেরকে জানাচ্ছেন আপনার মতামত, আর সেই মতামত কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের কাছে একেবারেই তাই। এবং আজকে এই যে শেষ মুহূর্তের কেনাকাটা, যে শপিং মলে অথবা পাড়ার দোকানে এবং অনলাইনে কিন্তু এখন অর্ডার করলে সে কিন্তু ডেলিভারি আসার চান্স একেবারে নেই, এটাও কিন্তু একটা কথা। সেই জন্যে আমাদের দুটো অপশনের মধ্যেই বেছে নিতে হবে একটা, যে যেতে হবে মলে আর নয়তো পাড়ার বাজারে, লোকাল বাজারে, মার্কেটে, যে কোনো একটা জায়গায়। এবং মোটামুটি আপনাদের সকলের ভোটে কিন্তু এগিয়ে থাকলো মনে হয় পাড়ার বাজার। সকলেই সেই নস্টালজিয়া, ছোটোবেলায় বাবার সঙ্গে গিয়ে ছিট কাপড় কিনে আনা এবং একই রকম বাড়ির সমস্ত বাচ্চারা একরকম জুতো কিনে আনতো, সেইটা কিন্তু সকলে মিস করে।
4: ঠিক তাই, ঠিক তাই। আমাদের কাছে আরও একটা মেসেজ আছে, আমাদের মেসেজটি পড়ে নিয়ে আগে আপনাদের জন্য বলছে যে, শারদোৎসবের আনন্দে যখন চারিদিক সেজে উঠেছে তখন বাঙালির মনে একটাই প্রশ্ন, পুজোর কেনাকাটা কোথা থেকে হবে, ঝা চকচকে শপিং মল নাকি পাড়ার পরিচিত দোকান। একদিকে শপিং মলে রয়েছে নানা ব্র্যান্ডেড পোশাক, আকর্ষণীয় অফার, শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ, এবং একদিকে রয়েছে ছাদের তলায় এক ছাদের তলায় কেনাকাটার সুবিধা। আবার অন্যদিকে পাড়ার দোকানে রয়েছে পরিচিতি, বিক্রেতার আন্তরিকতা আর দরদাম করার সুযোগ, সহজে যাতায়াত এবং স্থানীয় ব্যবসায়ীদের পাশে থাকার কিন্তু একটা আনন্দ। এই রয়েছে কিন্তু মানে দুটোর মধ্যেই একটা মেলবন্ধন করেছেন এই মেসেজটা আমাদেরকে সৌতিক জানা হাওড়া ডোমজুর থেকে।
0: একেবারেই তাই, এবং ওই যে বললাম একেবারেই কিন্তু পাড়ার দোকানকে সকলে এগিয়ে রাখছে, এবং আমরাও কিন্তু এগিয়ে রাখতে পারি পাড়ার দোকানকেই, কারণ মলে যেতে আমরা সকলেই ভালোবাসি। কিন্তু তবু একবার গড়িয়াহাট, একবার হাতিবাগানে ঢু না মারলে বোধ হয় আমাদেরও চলে না, এবং সেই যে আবেগ, সেই যে আনন্দ, সেইটা কিন্তু আমরা পেতে চাই, ফিরে পেতে চাই আরও একবার। এবং এই যে পাড়ার দোকান নাকি শপিং মল, কেনাকাটা, পুজোর কেনাকাটা, এই পুজোর আমেজটা কিন্তু একেবারে থাকবে, সেই আমেজটা নিয়েই কিন্তু আমরা চলে যাব বাংলার ক্যানভাসে। এবং আজ যেহেতু পিতৃপক্ষের অবসান, আজ মহালয়া তিথি, এবং আজ কিন্তু ঘাটে ঘাটে হয়েছে তর্পণ, এই সমস্ত কিছুই তো একেবারে পুজোর আগাম বার্তা সেই হিসেবেই ধরা যায়। এবং প্রকৃতি তো কতদিন ধরেই আমাদের জানান দিচ্ছে যে আকাশে পেঁজা তুলোর মতন মেঘ, তারপর শিউলি, ছাতিমের গন্ধ ইত্যাদি, এই সব কিছু নিয়েই কিন্তু আমরা আজকে বাংলার ক্যানভাসে চলে যাব মৌসুমি আর শ্রাবস্তী। তাহলে আপনাদের কিন্তু শুনতে হবে বাংলার ক্যানভাস ঠিক রাত 9:30 থেকে, আর শুনতে হবে 100.1 FM গোল্ড।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
2: FM গোল্ড 100.1 আপনি টিউন করেছেন। আজকের এই বাংলার ক্যানভাসে রয়েছে অবশ্যই আজকের মহালয়া দিন মানে বিশেষ অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠানে যাওয়ার আগে মৌসুমী শ্রাবস্তী আপনাদের সাথে একটা গান শেয়ার করে নিল, তারপরে ফিরছি আবার কথা হচ্ছে আপনাদের সাথে পুরো রাত 12টা পর্যন্ত।

আজ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। মায়ের মর্তে আগমনের আর দু একদিন বাকি। বাঙালির কাছে দুর্গাপুজোর সূচনা লগ্ন হলেও এই দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর ধর্মীয় বিশ্বাস, শ্রদ্ধা এবং আবেগের এক অনন্য মেলবন্ধন। এই দিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পূর্বপুরুষদের তর্পণ করার প্রথা প্রচলিত। পাশাপাশি আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত সময়কাল পিতৃপক্ষ নামেও পরিচিত। শনিবার দিন সূর্যোদয়ের আগে থেকেই, একদম ভোরবেলা থেকে পিতৃপক্ষের অবসান এবং এই যে দেবীপক্ষের সূচনায় সমস্ত জায়গায় শুরু হয়েছে তর্পণ এবং চলেছে তা অনেক বেলা অবধি। মহালয়ার এই পুণ্যতিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল এবং অন্ন দান করা হয়। তর্পণ শব্দের অর্থ তৃপ্ত করা। জল, তিল এবং মন্ত্রের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনই এই আচারের মূল উদ্দেশ্য। বিশ্বাস করা হয় জীবিত প্রজন্মের এই শ্রদ্ধার্ঘ পূর্বপুরুষদের স্মৃতিকে আরও গভীরভাবে স্মরণ করার সুযোগ করে দেয়। গোত্রে অস্মত পিতা দেব শর্মা বসু রূপত তৃপ্য তমিদং তিলকদম গঙ্গাজলং, এই মন্ত্র উচ্চারণে সেই যে পূর্বপুরুষদের তর্পণে সকলে সামিল হয়েছেন, মন্ত্রোচ্চারণ করে কুশ, তিল মেশানো জল, চাল, দুধ, সাদা ফুল সব কিছু নিবেদন করা হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে। মহালয়ার পিতৃতর্পণ শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি অতীতের সঙ্গে বর্তমানের একটা আত্মিক সংযোগ। নিজের শিকড়কে স্মরণ করা, পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানানো এবং প্রিয়জনদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক চিরন্তন উপলক্ষ। এবং আজ মহালয়ার দিন, সেই যে তর্পণ করার ভিড় হয়েছিল কলকাতা সহ বিভিন্ন রাজ্যের একাধিক ঘাটে, সেই সমস্ত বাংলার ঘাটের কথা বলবো আজ বাংলার ক্যানভাসে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: কথা হচ্ছে আজকের মহালয়ার এই যে লগ্নে তর্পণের বিভিন্ন ঘাট নিয়ে। কেননা তর্পণ করা মানেই তো সেটার একটা ঘাটের প্রয়োজন। কলকাতার অন্যতম প্রধান ঐতিহাসিক ঘাট, যা পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনায় বিশেষ করে মহালয়ার এই আজকের পুণ্যলগ্নে তর্পণ করার জন্য কিন্তু সব থেকে জনপ্রিয়। তর্পণের জন্য বাবুঘাট, যার কিন্তু বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেমন বাবুঘাটের চত্বরটা কিন্তু বেশ বড় এবং এর সিঁড়িগুলো অনেক প্রশস্ত, ফলে মহালয়ার দিনে লক্ষাধিক মানুষের ভিড় হলেও এখানে তর্পণ করার জন্য পর্যাপ্ত জায়গা কিন্তু পাওয়া যায়। আর ঘাটের কিন্তু সর্বত্র বহু অভিজ্ঞ পুরোহিত উপস্থিত থাকেন, আপনি চাইলেই একাকী কিংবা দলগতভাবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাদের সহায়তায় খুব সহজেই তর্পণ সম্পন্ন করতে পারবেন, বা করেছেন হয়তো অনেকেই সকালবেলা। আর তর্পণের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ঘাটেই পেয়ে যাবেন, ঘর থেকে সব বয়ে নিয়ে যাওয়ারও কিন্তু প্রয়োজন হয় না। ঘাটের প্রবেশ মুখেই কিন্তু এগুলো সমস্ত বিক্রি হয়, যেমন কুস্তিল, গঙ্গামাটি, পৈতে, কুশাংটি, ফুল, বেলপাতা, তর্পণ করার জন্য তামার পাত্র বা ঘটি, এই সব কিছুই কিন্তু রয়েছে ঠিক সেই জায়গাতেই।
1: একেবারেই তাই। আর ছোট করে বাবুঘাটের ঐতিহাসিক গুরুত্বের কথাও বলি, এটি কিন্তু কলকাতার অন্যতম প্রাচীনতম ঘাট। 1830 সালে বাবু রাজচন্দ্র দাসের স্মৃতি রক্ষার্থে তার স্ত্রী কলকাতার বিখ্যাত রানী রাসমণি এই ঘাটটির নির্মাণ করেন এবং সেখান থেকেই নাম বাবুঘাট। ঘাটের প্রবেশদ্বারে তৎকালীন ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর বড় বড় স্তম্ভ আজও সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এবং যেরকম মৌসুমি বলল যে মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার জন্য বাবুঘাটে সব থেকে বেশি মানুষের সমাগম হয় এবং এই দিনটিতে ঘাটের চারপাশ এক আধ্যাত্মিক এবং আবেগঘন পরিবেশে ভরে ওঠে। মহালয়ার পাশাপাশি দুর্গাপুজোর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্যও বাবুঘাট কিন্তু কলকাতার অন্যতম প্রধান কেন্দ্র।

0: আজ মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আশার অপেক্ষায় প্রহর গোনা শুরু। আর আজ মহালয়া উপলক্ষে কলকাতা হাওড়া সহ বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ চলেছে। গঙ্গার ঘাটে ছিল কড়া নিরাপত্তাও। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণ প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা, অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার, এবং মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানি তর্পণ। এবং সেই তর্পণ যে ঘাটে ঘাটে হয়, সেই ঘাটেই, সেই সমস্ত বিখ্যাত ঘাটেই কিন্তু আজ বাংলার ক্যানভাসে ঘুরে বেড়াচ্ছি শ্রাবস্তী আর মৌসুমী।
1: দেখো, নদীর সঙ্গে বাংলার সম্পর্ক তো বহু প্রাচীন, আর নদীকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে আমাদের জীবন, জীবিকা, সংস্কৃতি, লোকাচার আর অসংখ্য মানুষের সুখ দুঃখের গল্প। আর সেই নদীর বুক ছুঁয়ে জল আর স্থলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশেষ জায়গা, যেটা কিনা ঘাট, যেটা নিয়ে আজকের কথা হচ্ছে আমাদের। ঘাট ছোট্ট একটা শব্দ, অথচ তার সঙ্গে জড়িয়ে রয়েছে কত শত বছরের ইতিহাস, কত মানুষের স্মৃতি, কত আবেগ, কত প্রার্থনা। আর ভোরের প্রথম আলোয় ঘাটে জল নিতে আসা মানুষের ভিড়, গঙ্গার বুকে সূর্যের প্রতিচ্ছবি এবং সন্ধ্যায় প্রদীপের আলো মন্ত্রোচ্চারণ, আবার কখনো প্রিয়জনকে হারানোর বেদনায় নীরব হয়ে থাকা কিছু মানুষ। ঘাট যেন জীবনের নানান রঙের এক জীবন্ত ক্যানভাস। বাংলার ঘাট মানে শুধু নদীতে নামার সিঁড়ি নয়, এই ঘাটের সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস, সামাজিক মিলন, বাণিজ্যের ইতিহাস, লোকসংস্কৃতি এবং বাংলার চিরচেনা জীবনযাত্রা। কলকাতার গঙ্গার ঘাটগুলোর দিকে তাকালেই দেখা যায় যে ইতিহাসের কত অধ্যায় এখানে জড়িয়ে রয়েছে। কোথাও প্রাচীন স্থাপত্য, কোথাও নৌকার আনাগোনা, আবার কোথাও ভোরের শরীরচর্চা, আবার কোথাও সন্ধ্যের আড্ডায় মেতে ওঠে শহরের মানুষ। ঘাটের সঙ্গেও কিন্তু জড়িয়ে আছে আমাদের উৎসবও, যেমন কিছুদিন পরেই দুর্গাপুজো, প্রতিমা বিসর্জন থেকে শুরু করে তারপরে ছট পুজো, গঙ্গা স্নান, কিংবা এই যে আজকের বিশেষ দিনটা, যেমন তুমি বলছিলে শ্রাবস্তী, যে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান, এই সব কিছু কিন্তু ঘাটের ভূমিকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ঘাটের চেহারাও, কোথাও আধুনিকীকরণ, আবার কোথাও দূষণের চাপ, আবার কোথাও হারিয়ে যাচ্ছে পুরনো দিনের পরিচিত দৃশ্য। তাই ঘাটকে ভালোবাসার অর্থ শুধু তার সৌন্দর্য উপভোগ করা নয়, তার ইতিহাসকে জানা এবং নদী ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু নিতে হবে আমাদেরকেও, তাই তো?
0: একেবারেই তাই। এবং যখন হয়তো অনেকেই নদীতে যেতে পারে না, খুঁজে নেয় কোনো এক জল, সে পুকুর হতে পারে অথবা ঝিল। যাই হোক, আমরা চলে যাব গানে, নাজমুল হকের কণ্ঠে, আর সেই গান শুনতে শুনতে কিন্তু চলে যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতি থেকে ফিরে আসবো 10:10 মিনিটে, আর কিন্তু থাকবে আরও বিভিন্ন বিখ্যাত ঘাটের কথা।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইথিওপিয়ায় সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ফ্লাই দুবাইয়ের উড়ানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার

0: আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের সদস্য পদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এ G20-র সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য পদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তা উল্লেখ করেন।
1: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive and more represented.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন মার্কিন ডলার। ফ্লাই দুবাইয়ের উড়ানে গত মাসে মাঝ আকাশে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ একটি মামলা দায়ের করেছে। 1967-এর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং 2016-র অপহরণ বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় এই ঘটনার তদন্তে মামলা রুজু করা হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার ককপিটে তাঁর সহচালকের হাতে গুরুতর জখম হন। দুবাই থেকে তেল আভিভ যাওয়ার পথে গত 30 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। বিজেপি বলেছে, সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে গণতন্ত্র দেশের নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। আজ নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, বিজেপি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে নয়, তবে বিরোধী দলগুলি নির্বাচনী পরাজয় ঢাকতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গত 3-4 দিন ধরে বিরোধী দলগুলি দিল্লিবাসীর অসুবিধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ক্ষুণ্ণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
2: হম প্রোটেস্ট কে খিলাফ নেই করতে হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ লোকতন্ত্র মে হোনা ভি চাহিয়ে লেকিন আপনে আপনি হার কে কারণ সড়ক কে প্রোটেস্ট কো ওয়েপনাইজ কর লিয়া হ্যায় ইয়ে জো হারে হুয়ে হতাশ লোগ হ্যায় ইয়ে দিল্লি কি জনতা কো পিছলে 3-4 দিন সে পরেশান কর রাখা হ্যায়।
0: এদিকে দিল্লি পুলিশ আজ যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদের প্রেক্ষিতে জননিরাপত্তা সুরক্ষিত রাখতে ঢালাও সুরক্ষার বন্দোবস্ত করে। বিভিন্ন চেকপয়েন্টে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার কুমার অভিষেক সংবাদ মাধ্যমকে বলেছেন, আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা সুরক্ষিত করতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। নতুন দিল্লির যন্তর মন্তরে সিজেপির ডাকা বিক্ষোভে পৌঁছানোর আগেই আজ আন্দোলনকারী নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে দিল্লি পুলিশ আটক করে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কেরালামের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নকে আটক করা হয়। সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের পরপর ছেড়ে দেওয়া হচ্ছে বলে খবর। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির ডাকা এই বিক্ষোভকে কেন্দ্র করে জাতীয় রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য দিল্লি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনীও। এর আগে গতকাল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নতুন দিল্লির জেলায় জারি করা নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে কংগ্রেস জনতা পার্টির ডাকা এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আইন শৃঙ্খলা বিষয়ক স্পেশাল পুলিশ কমিশনার দেবেশ চন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন, দিল্লি পুলিশ জনগণের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে। কোনোরকম বেআইনি বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামগ্রিকভাবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভারত জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত করা হবে। নতুন দিল্লিতে আজ শিল্প সংগঠন PHDCCI এর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, আমেরিকার শুল্ক সংক্রান্ত নীতিতে পরিবর্তনের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি মাসে ঘোষিত চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখার লক্ষ্যে ভারত আরও সুবিধাজনক শুল্ক শর্তের বিষয়ে আলোচনা করছে। শ্রী গোয়েল জানিয়েছেন, ভারত একই সঙ্গে ইসরায়েল, চিলি, গালফ কোঅপারেশন কাউন্সিল এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বাণিজ্য চুক্তি করার প্রক্রিয়া চালাচ্ছে। কানাডার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীর শারজা অ্যাঙ্কারেজে পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে গতকাল ড্রোন হামলার পর জাহাজে থাকা 22

0: ভারতীয় নাবিক নিরাপদ ও সুস্থ আছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সরকার জাহাজ চালক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মহালয়ার সন্ধ্যায় আজ কলকাতার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সহ প্রশাসন, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার 12,400টি নতুন দুর্গাপুজো সরকারি অনুমোদন পেয়েছে। কলকাতার 200-র বেশি বড় পুজো কমিটি অনুদান না নিয়ে সেই অর্থ গ্রামীণ ও মহিলা পরিচালিত পুজোগুলিকে দেওয়ার আবেদন করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রতিমা নিরঞ্জন 24 অক্টোবরের মধ্যে সম্পন্ন করার আবেদন জানিয়ে তিনি বলেন, সেরা পুজো, প্রতিমা, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতার ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে। রাজ্যপাল তাঁর বক্তব্যে দুর্গাপুজোকে বাংলার সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন। তিনি বলেন, মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গ নতুন উন্নয়নের পথে এগোচ্ছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রেয়সের আজ উদ্বোধন হয়েছে। ভারতীয় অনুষ্ঠানে নৌবাহিনীর জন্য তৈরি 4টি অত্যাধুনিক অফশোর পেট্রোল ভেসেলের মধ্যে এটি তৃতীয় যুদ্ধজাহাজ। এর আগে মে মাসে সংঘমিত্রা এবং আগস্টে শ্রুতি জলে ভাসানো হয়। কলকাতায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ভাইস চিফ অব দ্য নাভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল অজয় কোছার। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন শিপইয়ার্ডে 42টিরও বেশি জাহাজের নির্মাণ কাজ চলছে। যুদ্ধজাহাজ নির্মাণে জিআরএস এর সাফল্যের জন্য কর্মীদের অভিনন্দন জানান তিনি। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রুশ হামলায় অন্তত 15 জন নিহত এবং 16 জন জখম হয়েছেন। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পরই রাশিয়ার এই হামলা। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইখাইলো সেমিকিন অভিযোগ করেছেন, রাশিয়ার তরফ থেকে নিক্ষেপ করা বোমা বসতি অঞ্চলে গিয়ে পড়ে। মস্কোর সামরিক অভিযান শুরু হওয়ার 4.5 বছরেরও বেশি সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ চলছে। ইথিওপিয়া সুদান সীমান্তে ড্রোন হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। ইমার্জেন্সি লয়ার্স নামক যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনাকারী একটি গোষ্ঠী জানিয়েছে, সুদানের নীল নদ প্রদেশের আবু সান্দি এলাকায় গতকালের এই হামলার জন্য দায়ী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। 2023 সাল থেকে সুদান সেনার বিরুদ্ধে লড়াই করছে এই আরএসএফ। রাষ্ট্রসংঘ এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। দল ছেড়ে চলে যাওয়ার কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশন পিসিএফ সেদেশের জাতীয় দল থেকে আন্তর্জাতিক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাসপেন্ড করেছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ফেডারেশন আজ এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তাদের শাস্তিমূলক তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তদন্তের ফলাফল গোপন রাখা হবে। খেলার সুযোগ না পাওয়া নিয়ে নতুন কোচ হরহে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে আন্তর্জাতিক বিরতির সময় 41 বছর বয়সী রোনাল্ডো পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইথিওপিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ফ্লাই দুবাই এর উড়ানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ মামলা দায়ের করেছে। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM Gold।

0: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন বাংলার ক্যানভাস শ্রাবস্তী মৌসুমীর সঙ্গে। আর আজ মহালয়ার দিন, আমরা ঘুরে বেড়াচ্ছি বাংলার বিভিন্ন বিখ্যাত ঘাটে, যে ঘাটে তর্পণ করা হয়। আর ঘুরতে ঘুরতে এখন চলে যাই আহিরিটোলা ঘাটে, যে ঘাট উত্তর কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত একটি অত্যন্ত ঐতিহাসিক এবং ব্যস্ততম গঙ্গার ঘাট। পুরনো কলকাতার ইতিহাস, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনযাত্রার এক অনন্য মেলবন্ধন দেখা যায় এই ঘাটে। শুধুমাত্র স্নান বা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যই নয়, বরং কলকাতা এবং হাওড়াকে সংযোগকারী অন্যতম প্রধান ঘাট হিসেবেও এই আহিরিটোলা ঘাট কিন্তু সুপরিচিত। এবং এই ঘাটের ইতিহাস অনুযায়ী ঘাটটির সঙ্গে রানী রাসমণির স্মৃতি জড়িয়ে রয়েছে। কাছেই অবস্থিত ঐতিহ্যবাহী আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসবের পুজো এবং এই ঘাটের ইতিহাসে ভীষণভাবে এই রানী রাসমণি এবং শ্রীরামকৃষ্ণের স্মৃতি তুলে ধরা হয়। প্রতি বছর মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার জন্য আহিরিটোলা ঘাটে হাজার হাজার মানুষের ঢল নামে। এছাড়াও এই ঘাটেও কিন্তু দুর্গোৎসবের দশমীতে বিভিন্ন বনেদি বাড়ির বা বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জন দেখা যায়।
1: ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, গঙ্গার জলে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সূর্যের প্রথম আভা। কোথাও পুরোহিতের মন্ত্রোচ্চারণ, কোথাও হাতে জল নিয়ে নীরবে প্রার্থনা করছেন মানুষ। কারোর চোখে ভক্তি, কারোর মনে পূর্বপুরুষদের স্মৃতি, আবার কারোর মনে এমন এক আবেগ যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই দৃশ্য আমাদের নিয়ে আসে কলকাতার এক ঐতিহ্যবাহী নদী তীরে, যার কথা এক্ষুনি শ্রাবস্তী বলছিল, আহিরিটোলার ঘাট। কলকাতার শুধু রাজপথ, অট্টালিকা আর ব্যস্ত নগর জীবনের শহর তা তো নয়, কলকাতার আরেকটা পরিচয় রয়েছে গঙ্গার তীরে, তার ঘাটে ঘাটে। এই ঘাটগুলো শহরের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং মানুষের

জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। আর আহারিটলা ঘাট সেই নদীকেন্দ্রিক ঐতিহ্যের একটা কিন্তু পরিচিত নাম। তাই আজকের আমরা কথা বলছি বিভিন্ন ঘাট নিয়ে, যে সমস্ত ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আজকে অনেকেই তর্পণ করেছেন।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

শুনছেন 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস রাবুস্তি আর মৌসুমীর সঙ্গে। আর আজ কিন্তু বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট সমস্ত ঘাটগুলোয় সেই তর্পণ করা দিয়ে শুরু হয়েছে আজকের দিনটা। এবং আজ পিতৃপক্ষের অবসান, আজকের এই বিশেষ দিনে কিন্তু আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করি। এবং জল দান করি কোথায়? আমরা যারা পারি তারা যাই নদীর ঘাটে। আর সেই সমস্ত নদীর ঘাট, বিখ্যাত বিখ্যাত কিছু নদীর ঘাট রয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলা জুড়ে, সেই সমস্ত ঘাটের কথাই কিন্তু আজ হচ্ছে। এবং এই যে বাবুঘাট হয়ে আহিরটোলা ঘাট হয়ে চলে যাই জগন্নাথ ঘাটে। জগন্নাথ ঘাট হল কলকাতার অন্যতম একটি ঐতিহাসিক এবং প্রাচীনতম গঙ্গার ঘাট। এটি হুগলি নদীর পূর্ব তীরে বড়বাজার এবং বিখ্যাত মল্লিক ঘাট ফুল বাজারের ঠিক পাশেই স্ট্র্যান্ড রোডে অবস্থিত। 1760-এর দশকে কলকাতার তৎকালীন খ্যাতনামা ধনী ব্যবসায়ী শোভারাম বসাক তার পারিবারিক দেবতা জগন্নাথজির নামানুসারে এই ঘাটটি প্রতিষ্ঠা করেন। শুরুতে শোভারাম বসাকের স্নানের ঘাট নামে পরিচিত থাকলেও পরবর্তীকালে এটি জগন্নাথ ঘাট নামে জনপ্রিয়তা লাভ করে। এই ঘাটে কিন্তু ঘাট বহু ইতিহাসের সাক্ষী। যেরকম এই জগন্নাথ ঘাট থেকেই সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে সেই ঐতিহাসিক রাখি বন্ধ

উৎসব শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই ঘাট কিন্তু তর্পণের জন্যও ভীষণভাবে বিখ্যাত। এবং আজকের দিনে জগন্নাথ ঘাটে তর্পণ করার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় জমান। যে বিভিন্ন ঘাটের কথা আমরা বলছি, এই জগন্নাথ ঘাটও কিন্তু সেরকমই একটা ঘাট, যেই ঘাট একেবারে মহালয়ার দিন ভোর রাত বা ব্রহ্ম মুহূর্ত থেকে মানুষ ভিড় করেন তর্পণের জন্য, গঙ্গাজল, কালো তিল, জপ, কুশ সহ সমস্ত কিছু নিয়ে তা নিবেদন করা হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে। এবং আজকে পুণ্যার্থীদের ভিড় সামলাতে পুলিশ এবং প্রশাসন তো ছিলই, এবং বেশ বিশেষ নজরদারি সুরক্ষার ব্যবস্থাও করা হয়েছিল এই জগন্নাথ ঘাটে। হুগলি নদীর তীরে পরলোকগত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্যে বিপুল সংখ্যক পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিলেন। চলে যাই আবারও গানে, আর গান থেকে ফিরে বলবো আরও অন্য কোনো এক ঘাটের কথা। রইল গানে গানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বাংলার ক্যানভাসে বিভিন্ন ঘাটে ঘুরতে ঘুরতে এখন কিন্তু এসে পৌঁছেছি প্রসন্ন কুমার ঠাকুর ঘাটে, যা কলকাতার স্ট্র্যান্ড রোডের কাছে অবস্থিত একটি অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ঘাট। প্রতি বছর বিশেষ করে মহালয়া আর পুণ্যতিথিতে তর্পণ করার জন্য এখানে বহু পরিবার সমবেত হন এবং তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করেন। ঘাটটি কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব এবং দানবীর প্রসন্ন কুমার ঠাকুরের নামে নামাঙ্কিত। ১৯ শতকের কলকাতার বাবু সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী ঘাটের ইতিহাসের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মহালয়া ছাড়াও সারা বছর জুড়েই কিন্তু বিভিন্ন ধর্মীয় উৎসব, স্নান, শ্রাদ্ধানুষ্ঠানের জন্য হিন্দু ধর্মাবলম্বীরা এই ঘাটে আসেন এবং এই ঘাটে কিন্তু সারা বছর ধরেই এই সমস্ত আচার অনুষ্ঠান হয়। স্ট্র্যান্ড রোডের কাছাকাছি হুগলি নদীর তীরে অবস্থিত এই প্রসন্ন কুমার ঠাকুর ঘাটটিও কিন্তু এই যে বাবু ঘাটের কথা বলছিলাম বা জগন্নাথ ঘাটের কথা বলছিলাম তার মতনই অন্যতম পরিচিত একটি ঘাট। এবং এই ঘাটেও যেরকমটা বললাম, আজ মহালয়ার দিনে তর্পণের জন্যে ভীষণভাবে ভিড় হয়।

বিভিন্ন ঘাটে ঘুরে বেড়াচ্ছি, আর সেই সঙ্গে কিন্তু শুনছি আমরা ভীষণ সুন্দর সুন্দর কিছু গান। আর আপনারা অনেকেই লিখেও জানাচ্ছেন যে আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, সেটা শুনেও কিন্তু ভীষণ ভালো লাগছে। যাই হোক, ঘাটে ঘুরতে ঘুরতে কিন্তু এখন পৌঁছে গেছি যে ঘাটে, সেই ঘাট ভীষণভাবে আমাদের পরিচিত ঘাট, যে ঘাট নিমতলা ঘাট বা নিমতলা মহাশ্মশান। পশ্চিমবঙ্গের কলকাতা জোড়াবাগান অঞ্চলে হুগলি নদীর তীরে অবস্থিত শহরের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক শ্মশান ঘাট। এই ঘাটেও কিন্তু একদম সকাল থেকে শুরু হয়ে যায় তর্পণের অনুষ্ঠান। এই ঘাট ভীষণভাবে পরিচিত এবং বিখ্যাত, কারণ এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে রবীন্দ্র সমাধি মন্দির তৈরি করা আছে। এই ঘাটের কাছাকাছি ঐতিহাসিক ভূতনাথ মন্দির অবস্থিত। এছাড়াও স্থানীয় লোককথায় এটি কলকাতার অন্যতম প্রাচীন এবং ভীষণভাবে বিখ্যাত একটি স্থান। এই যে এই ঘাট, আমরা বিভিন্ন ঘাটের কথা বলছি, তার মধ্যে নিমতলা ঘাটে তর্পণ কিন্তু ভীষণভাবে, কারণ তর্পণের দিন কিন্তু ভীষণ প্রচুর মানুষের সমাগম হয়। যেরকম বিভিন্ন ঘাটের কথাই বলছি যে হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেন ঐতিহাসিক ঘাটগুলোয় নিজেদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জল এবং তিল দান করেন এবং কোথাও থেকে ভেসে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মহিষাসুরমর্দিনী। অনেক সময় এখানে সেই বড় আকারের রেডিওর প্রতিকৃতি এবং বিশেষ আলোকসজ্জা করেও ভোরবেলা কিন্তু বাজানো হয় মহিষাসুরমর্দিনী। ধূপ ধুনো, মন্ত্রোচ্চারণ এবং গঙ্গার স্নিগ্ধ পরিবেশে পুণ্যার্থীদের তর্পণের অভিজ্ঞতাকে এক অনন্য মাত্রা দেয়। এবং এই ঘাটে যেহেতু বিপুল জনসমাগম হয়, তার কথা মাথায় রেখেই বিশেষভাবে কড়া নজরদারি, সুরক্ষার ব্যবস্থা থাকে, বিভিন্ন রকম পরিষেবা থাকে, যেরকম পানীয় জল, জরুরি চিকিৎসা, মেডিকেল ক্যাম্প, সে সমস্তও থাকে। আজ কিন্তু সূর্যোদয়ের পর থেকে একদম দুপুর পর্যন্ত তর্পণ সম্পন্ন হয়েছে এই ঘাটে। এই সমস্ত ঘাটের কথাই কিন্তু বলছি আজ বাংলার ক্যানভাসে। আর এই সমস্ত ঘাটের যে বিশেষ বিশেষত্ব, সেই বিশেষত্বর কথাও বলছি এবং তার সঙ্গে সঙ্গে শুনছি গান। সেরকমই একটি গান, রবীন্দ্রসঙ্গীত শুনে নিই বরং।

কথা হচ্ছে আজকের বিভিন্ন ঘাট নিয়ে। আর এই ঘাটগুলো নিয়ে যখন কথা হচ্ছে, তখন প্রিন্সেপ ঘাটের কথাটা না বললেই নয়, কেননা তর্পণ গঙ্গার ঐতিহ্য এই সব কিছু প্রিন্সেপ ঘাটের সাথেও কিন্তু জড়িত। ইতিহাস যেখানে সবসময় ধরা দেয়, ঠিক সেখানেই প্রিন্সেপ ঘাটের কিন্তু আগমন, মানে প্রিন্সেপ ঘাটে

0: কিন্তু বহু ইতিহাস, বহু জিনিস চর্চিত আছে এই জায়গায়। কোনো কোনো জায়গায় শুধু তার সৌন্দর্যের জন্য আমাদের আকর্ষণ করে, আবার কোনো জায়গা আমাদের ফিরিয়ে নিয়ে যায় ইতিহাসের কাছে, ঐতিহ্যের কাছে, কখনো বা নিজের শিকড়ের কাছে। কলকাতার গঙ্গার তীরে এমনই একটা পরিচিত ঐতিহাসিক স্থান হচ্ছে প্রিন্সেপ ঘাট। একদিকে গঙ্গার শান্ত জলরাশি, অন্যদিকে সাদা স্থাপত্যের সৌন্দর্য, দূরে বিদ্যাসাগর সেতুর বিশাল একটা আকার আমরা দেখতে পাই। সব মিলিয়ে প্রিন্সেপ ঘাট যেন কলকাতার ইতিহাস এবং বর্তমানের এক অপূর্ব মেলবন্ধন। কিন্তু এই ঘাট শুধুই বিকেলের আড্ডা, নৌকাবিহার কিংবা ছবি তোলার সৌন্দর্যের ঠিকানা না, নাকি গঙ্গার তীরে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনো ইতিহাস, মানুষের বিশ্বাস আর আবেগের গল্প। তাই প্রিন্সেপ ঘাটের ইতিহাস, মানে যেটা কিনা 1841 থেকে 1843 সালের মধ্যে নির্মিত, এই স্মৃতিসৌধটি ব্রিটিশ প্রাচ্যবিদ ও পণ্ডিত জেমস প্রিন্সেসের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছিল, তার নামেই নামকরণ হয়েছিল, এটা বলাই বাহুল্য। সাদা স্তম্ভের ওপর একদম নতুন শাস্ত্রীয় স্থাপত্য শিল্পের দ্বারা নির্মিত এই ঘাট দর্শনার্থীদের কাছেও কিন্তু বেশ আকর্ষণীয়।
1: প্রিন্সেপ ঘাটের কথা হচ্ছে যে ঘাটে মহালয়ার দিন ভোরে পিতৃতর্পণের এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। এরকম বিভিন্ন ঘাটের কথা বলবো, সেই দক্ষিণ মধ্য কলকাতার মানুষদের জন্য প্রিন্সেপ ঘাট অথবা উত্তর কলকাতার নিমতলা ঘাটের কথা তো বলেইছি, এবং বলতে হবে কলকাতার বাইরে অর্থাৎ জেলার ঘাটগুলির কথাও। তবে এই মুহূর্তে রইল গান পল্লব কীর্তনিয়ার কণ্ঠে।

0: আছে তাকে নদীর বুকেও গান শোনাবার।
1: আমরা বিভিন্ন ঘাটের কথা বলছি এবং সেই ঘাট ঘুরতে ঘুরতে যখন চলে আসি আমরা মল্লিক ঘাটে, কলকাতার মল্লিক ঘাট এবং সংলগ্ন গঙ্গার ঘাটগুলো কিন্তু তর্পণের জন্য সমগ্র পূর্ব ভারতের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত। দেবতর্পণ, ঋষিতর্পণ, পিতৃতর্পণ এই সমস্তই কিন্তু শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তর্পণের বিভিন্ন প্রকারভেদ। এবং মল্লিক ঘাটে ঠিক ফুলবাজারের পাশেই যে গঙ্গার ঘাট, সেই ঘাট মল্লিক ঘাট, সেখানে মহালয়া বা পিতৃপক্ষের সময় অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকি আমরা। মহালয়ার দিন একদম ভোর থেকেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী সোনার পাশে পাশে গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষ জমায়েত হন। পুণ্যার্থীরা গঙ্গায় স্নান সেরে ভেজা কাপড়ে, কুশঘাস, কালো তিল, গঙ্গার জল অঞ্জলি ভরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূর্বপুরুষদের স্মরণ করে অর্পণ করেন। এবং এই যে মল্লিক ঘাট, সেখানেও কিন্তু খুব সহজেই ফুল, বেলপাতা এই সমস্ত পাওয়া যায় এবং পুণ্যার্থীরা তর্পণ করেন।
2: আর এই যে তুমি মল্লিক ঘাটের কথা বলছো শ্রাবস্তী, বলে রাখি যে 1855 সালে রামমোহন মল্লিক তাঁর পিতা নিমাইচরণ মল্লিকের স্মৃতিতে কিন্তু এই ঘাটটা নির্মাণ করেছিলেন এবং এটাই মানে ইতিহাসে বর্ণনা তাই আছে। আর আরও পুরনো ইতিহাস যদি ঘাটি তাহলে দেখা যাবে যে 1793 সালে মল্লিক পরিবারের পূর্বসূরি নয়নচাঁদ মল্লিকের উদ্যোগেই নাকি এই অঞ্চলের একটা ঘাট নির্মাণ করা হয়েছিল বলে জানা যায়। আর 1870 থেকে 1874 সালে যদুনাথ মল্লিক ঘাটটার সংস্করণ করেছিলেন বলে ঐতিহাসিক সূত্রে সেটারও কিন্তু উল্লেখ রয়েছে। মানে একসময় গঙ্গার ঘাটগুলো ছিল কলকাতার যোগাযোগ, স্নান, ধর্মীয় আচরণ মানে আচার অনুষ্ঠান বা নদীপথে যাতায়াতের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর মল্লিক ঘাটও কিন্তু সেই বৃহত্তর নদী কেন্দ্রিক একটা জীবনযাত্রার মানে অংশ যাকে বলা হয়। মল্লিক ঘাটের ফুলের বাজার পূর্ব ভারতের কিন্তু অন্যতম বৃহৎ একটা পাইকারি ফুলের বাজার এবং এশিয়ার বৃহত্তম ফুলের বাজারগুলোর মধ্যে কিন্তু অন্যতম হিসেবে এটা পরিচিত।
1: একেবারেই তাই। আর কথা হচ্ছে এই যে এই যে ঘাট, সেই ঘাট কিন্তু আগে ছোটেলাল ঘাট হিসেবেও পরিচিত ছিল, যা পরবর্তীকালে মল্লিক ঘাট নামে আমরা চিনি। আর এই ঘাট নিয়েই কিন্তু কলকাতার ঘাটের কথা আপাতত শেষ করি, চলে যাব জেলার ঘাটের কথায়। বিভিন্ন ঘাটের কথা বাকি রয়ে গেছে, হাওড়ার ঘাট, হুগলির ঘাট, মালদার ঘাটের কথায়, কিন্তু তার আগে আমরা শুনব গান এবং তারপর চলে যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতি থেকে ফিরে আসছি ঠিক রাত 11:10 আর ফিরে এসে থাকবে আরও বিভিন্ন ঘাটের কথা। শুনতে থাকুন 100.1 FM গোল্ড বাংলার ক্যানভাস।

নদীর তীরেই বসে রয়েছি আমরা, বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, নৌকো করে নয়, তবে বাংলার ক্যানভাসে 100.1 FM গোল্ডে। আপনি শুনছেন বাংলার ক্যানভাস শ্রাবস্তী মৌসুমীর সাথে। আর কলকাতার ঘাট ছাড়িয়ে বলেছিলাম যে একটুখানি এগিয়ে যাব জেলার ঘাটগুলোর দিকে। কলকাতার মল্লিক ঘাট, বাবুঘাট, সেগুলো তো হাওড়াঘাটের কাছেই, হাওড়ার খুব কাছেই ছিল। কিন্তু একদম যদি হাওড়ার কথা বলতে হয়, হুগলি নদীর দুই পারে অবস্থিত রামকৃষ্ণপুর ঘাট এবং চাঁদপাল ঘাট, কলকাতা এবং হাওড়া এই দুই যমজ শহরের ইতিহাস, সংস্কৃতি এবং দৈনন্দিন যাতায়াতের অন্যতম দুটি প্রধান স্তম্ভ। এই দুটি ঘাটের মধ্যে সরাসরি ফেরি চলাচলের ব্যবস্থা রয়েছে এবং ভীষণভাবে ব্যস্ততম দুই ঘাট। হাওড়ার শিবপুর অঞ্চলে অবস্থিত রামকৃষ্ণপুর ঘাট, যা চিন্তামণি দে ঘাট নামেও পরিচিত, একটি অত্যন্ত সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী গঙ্গার ঘাট, এবং এই ঘাটকে একদম রাজ্যের হেরিটেজের তালিকায়ও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। 1713 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির সম্রাট ফবরুখ শিয়ারের কাছে 5টি গ্রাম ইজারা চেয়েছিল, তার মধ্যে রামকৃষ্ণপুর ছিল অন্যতম। এটি এই অঞ্চলের সবচেয়ে পুরনো বাণিজ্য এবং যাতায়াত কেন্দ্রগুলোর মধ্যে একটি। বর্তমানে এই ঘাটের সবচেয়ে বড় আকর্ষণ হল বারাণসী বা হরিদ্বারের আদলে প্রতিদিন সন্ধ্যায় ভবতারিণী গঙ্গা আরতি, হাজার প্রদীপের আলো এবং মন্ত্রোচ্চারণে এই ঘাট এক অপার্থিব আধ্যাত্মিক রূপ ধারণ করে। এবং যদি বলতে হয় চাঁদপাল ঘাটের কথা, হুগলি নদীর কলকাতার পারে অবস্থিত চাঁদপাল ঘাট, এই ঘাট কিন্তু কোনো বিখ্যাত দেবতা বা ধনী ব্যক্তির নাম হলেও চাঁদপাল ঘাট ব্যতিক্রম। 1774 সালের নথিতেও এই ঘাটের উল্লেখ মেলে ঘাট সংলগ্ন এলাকায় চন্দ্রনাথ পাল, সংক্ষেপে চাঁদপাল নামে এক সাধারণ মুদির দোকানদার ছিলেন, যার নামই পরবর্তীকালে ঘাটটির নাম স্থায়ী হয়ে যায়। এই যে এই দুটি ঘাটের কথা বললাম, এই দুটি ঘাটেও কিন্তু একদম তর্পণ করা হয়, এবং আজ তো সেই কথা নিয়েই কথা বলছি যে ত্রিপ ধাতু থেকে তর্পণ, সেই তর্পণ করা হয় যে সমস্ত ঘাটে, সেই ঘাটগুলোর মধ্যে রামকৃষ্ণপুর ঘাট এবং চাঁদপাল ঘাট।

এই ঘাটগুলো কিন্তু অন্যতম। গণেশ চতুর্থীর পর যে কৃষ্ণপক্ষ তাকেই বলা হয় পিতৃপক্ষ, এবং বিশ্বাস করা হয় যে এই পনেরো দিন পূর্বপুরুষদের আত্মা নেমে আসে মর্তলোকে, এবং সেই অমাবস্যাতেই তর্পণ করা হয়। আর এই দুটি ঘাট, যেরকম চাঁদপাল ঘাট কলকাতার অন্যতম প্রধান এবং প্রশস্ত ঘাট হওয়ায় মহালয়ার দিন ভোর রাত তিনটে থেকে এখানে মানুষের ভিড় জমতে শুরু করে। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ এখানে তর্পণ করতে আসেন, এবং বেশ কড়া নিরাপত্তা এবং চেঞ্জিং রুমেরও ব্যবস্থা থাকে। আর রামকৃষ্ণপুর ঘাট হাওড়া অঞ্চলের মানুষদের জন্য এটি তর্পণের অন্যতম প্রধান কেন্দ্র। আর ঘাটটি হেরিটেজ তকমা পাওয়ার পর বর্তমানে সেখানে সুন্দর পরিকাঠামো তৈরি হওয়ায় যারা তর্পণ করতে আসেন সেই পুণ্যার্থীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। ঘাটের শান্ত পরিবেশ ভোরের দিকে এক অপূর্ব আধ্যাত্মিক আবহ তৈরি করে। বলবো এই সমস্ত ঘাটের কথায়, জেলার ঘাটের কথায় রয়েছি। আপাতত একটা গান শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে।

0: বিভিন্ন ঘাটের কথা হচ্ছে এবং যেই ঘাটের কথা বলতে ইচ্ছে করছে তা বেলুর মঠের ঘাট। বেলুর মঠের ঘাট গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত, যা হিন্দু ধর্মে বারাণসীর সমতুল্য বলে গণ্য করা হয়। আর এই যে এই ঘাটের নিজস্ব যে বেলুর মঠের নিজস্ব গঙ্গার ঘাট, সেটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং আধ্যাত্মিক পরিবেশে সেই ঘাটে তর্পণ অনুষ্ঠিত হয়। এই ঘাটে কিন্তু বহু মানুষ থাকলেও ওই যে বললাম সুশৃঙ্খলভাবে তর্পণ অনুষ্ঠিত হয় বলেই ভীষণভাবে এই ঘাটটা সুন্দর লাগে।
1: বেলুর মঠে না সরাসরি মানে যদি তুমি যাও কোনোদিন, এই ঘাটে শ্রী শ্রী মা সারদা দেবীর স্মৃতি গভীরভাবে কিন্তু জড়িয়ে রয়েছে। আর তিনি গঙ্গার সৌন্দর্য উপভোগ করতেন এবং এই ঘাটের সিঁড়িতে বসতেন। এখানে কিন্তু একটা পূর্ণিমা রাতে তিনি এক আধ্যাত্মিক দর্শনও লাভ করেছিলেন এমন কথিত আছেন। এবং শ্রী শ্রী মা সারদা দেবীর মহাপ্রয়াণের পরেও কিন্তু তার দেহের অন্ত্যেষ্টি কিন্তু বেলুর মঠে সম্পন্ন হয়েছিল, সেই স্থানে মায়ের মন্দির নির্মিত হয়েছিল, সেগুলো আমরা সবাই জানি। আর এই যে বেলুর মঠের কথা হচ্ছে, মানে বেলুর মঠের ঘাটের কথা হচ্ছে, এই বেলুর মঠের ঘাটে গিয়েও কিন্তু আজকের দিনে বহু মানুষ তর্পণ করেন এবং সুশৃঙ্খলভাবে তর্পণ করেন। এবং এই মঠে, মানে এই মঠের ঘাটে তর্পণ করাও কিন্তু অনেকেই মনে করে খুব পুণ্যের। গঙ্গার তীরে এমন কিছু স্থান রয়েছে যেখানে নদীর জল শুধুই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বহন করে না, বহন করে ইতিহাস, আধ্যাত্মিকতার আর মানুষের গভীর অনুভূতি। বেলুর মঠের মায়ের ঘাট তেমনই কিন্তু একটা স্মৃতি বিজড়িত একটা স্থান।
0: এবং এই মহালয়ার পুণ্যলগ্নে তর্পণের সঙ্গে সঙ্গে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। গঙ্গার অন্যান্য ঘাটের তুলনায় এখানকার শান্ত এবং ভক্তিময় পরিবেশ তর্পণের অভিজ্ঞতাকে অনন্য করে তোলে। বলবো আরও কিছু ঘাটের কথা।

0: এবার যে ঘাটগুলোর কথা বলবো তা হলো উত্তরপাড়ার ঘাটগুলো। ঘাটগুলি অত্যন্ত প্রাচীন এবং কলকাতার বাবুঘাটের মতোই ঐতিহ্যবাহী এবং সুন্দর স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে। প্রথমে বলি সাঁতরারা বাড়ি ঘাট বা সাঁতরাঘাট। এটি উত্তরপাড়ার অন্যতম প্রাচীন এবং বিখ্যাত ঘাট, যেখানে মহালয়ার দিন তর্পণের জন্য ভীষণ ভিড় হয়। এরপর উত্তরপাড়ার আরও একটি ঘাট হল শখের বাজার ঘাট। স্থানীয় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং যাতায়াতের জন্য সুবিধাজনক এই ঘাটেও কিন্তু তর্পণের দিন বেশ ভিড় হয়। আর তাছাড়াও যে ঘাটটি উত্তরপাড়ায় ভীষণ জনপ্রিয় তা হল জয়কৃষ্ণ লাইব্রেরি ঘাট। ঐতিহাসিক জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরির ঠিক পেছনে অবস্থিত এই ঘাটের পরিবেশ তর্পণের জন্য খুবই উপযুক্ত এবং এখানেও বহু মানুষ তর্পণ করেন। বলবো এরপর আরও অন্য কোনো জায়গার ঘাটের কথা, তবে
1: তার আগে একটা গান শুনবো। আর গানে থেকে ফিরে আমরা কিন্তু আরও বেশ কিছু এরকম ঘাটের কথা আপনাদেরকে বলবো, যেমন বাবু জগমোহন মুখোপাধ্যায়ের ঘাট, যা কিনা স্থানীয় ঐতিহাসিক বিবরণের জন্য এই ঘাটের নির্মাণের সাথে জগমোহন মুখোপাধ্যায়ের নাম যুক্ত হয়েছে। এই উত্তরপাড়ার ঘাটের কথাতেই আছি আর কি আমরা এখনো পর্যন্ত। আর উত্তরপাড়ার জয়কৃষ্ণ ঘাটের কথাতে এক্ষুনি বললো শ্রাবস্তী। এরকমই বেশ কিছু ঘাটের কথা যা কিনা আজকের দিনে, মানে এই মহালয়ার পূর্ণ লগ্নে দাঁড়িয়ে এই তিথিতে সত্যি না বললেই নয়, কেননা মহালয়া এবং ঘাটের তর্পণ সব মিলিয়ে মিশিয়ে আমাদের কাছে অন্যরকম এক আবেগ জানায়।

0: জলের ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছি এবং কথা বলছি সেই সব ঘাট নিয়ে। এবার চলে যাই শ্রীরামপুরের ঘাটের কথায়। ডেনিশ বা ওলন্দাজ ইতিহাসের ছোঁয়া লেগে থাকা শ্রীরামপুরের ঘাটগুলি তাদের স্থাপত্য এবং ধর্মীয় গুরুত্বের জন্যও পরিচিত। বল্লভপুর রাধাবল্লভ জিউ ঘাট, এই ঘাট ঐতিহাসিক রাধাবল্লভ মন্দিরের সংলগ্ন, অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। তর্পণের জন্য এখানে ভোর থেকেই মানুষের ঢল নামে। এরপর বলব শ্রীরামপুরের জগন্নাথ ঘাট বা মাহিষ হিসেবে পরিচিত সেই ঘাটের কথা। বিখ্যাত মাহিষের জগন্নাথ মন্দিরের কাছাকাছি অবস্থিত এই ঘাটেও বহু মানুষ তর্পণ করার জন্য ভিড় করেন। আর এরপর যে ঘাটের কথা বলবো তা হল নিশাদিন ঘাট বা ডেনিশ ঘাট। ডেনিশ আমলের ঐতিহ্যের সাক্ষী এই ঘাটটি এখন বেশ সুন্দরভাবে সাজানো গোছানো এবং স্থানীয়দের অত্যন্ত প্রিয় একটি ঘাট। আর এই যে বাংলার ক্যানভাসে সময় শেষ হয়ে আসছে, কত না ঘাটের কথা বলছি আমরা, সেই ঘাটের কথা বলতে বলতে বিভিন্ন ঘাট ঘুরতে ঘুরতে ভাবছিলাম কত না সুন্দর ঘাট রয়েছে আমাদের বাংলায়।
1: আর এই যে তুমি শ্রীরামপুরের উল্লেখযোগ্য ঘাটগুলোর কথা বলছিলে, সেখানে শ্রীরামপুরের পরিচিত ফেরিঘাটগুলো কিন্তু অন্যতম হচ্ছে যুগলাঢ্য ফেরিঘাট। গঙ্গার দুই তীরের যোগাযোগ এবং মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য কিন্তু এই ঘাটের একটা গুরুত্ব রয়েছে। আবার এটা কিন্তু সাম্প্রতিক ঐতিহাসিক গবেষণার জন্য ঘাটটার একটা মানে ইতিহাসও রয়েছে যেটা খুব তাৎপর্যপূর্ণ।
0: একেবারেই তাই, এবং সময় শেষ হয়ে আসছে, কিন্তু না, আমাদের তো অনেক ঘাটের কথা বলা বাকি, সেই সমস্ত ঘাটের কথা বলবো গানের ওপারে।

0: কলকাতার বাইরেও আমরা এমন বেশ কিছু ঘাটের কথা বলছি, মানে আমাদের বাংলার পশ্চিমবঙ্গের মধ্যে, যেখানে শুধুমাত্র গঙ্গা স্নান বা তর্পণের জন্য নয়, ইতিহাস, তীর্থ, সংস্কৃতি এবং রাজপরিবারেরও স্মৃতি রয়েছে, সাহিত্য এবং লোকজীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে সেই স্মৃতি। রেডিও অনুষ্ঠানের জন্য বিশেষভাবে এই সমস্ত যদি ঘাটগুলোর কথা আপনাদেরকে বলি, তাহলে না আমরা কোথাও যেন একটা কল্পনা তৈরি করি যারা এখনও দেখেননি সেই ঘাটগুলো। কারণ রেডিওর অনুষ্ঠানে হয়তো এই রকমই হয় যে আমরা যেগুলো বলছি সেগুলোতে কোথাও না কোথাও একটা কল্পনার চোখ দিয়েও আমরা আঁকতে বসি।
1: যে ঘাটের কথা এবার বলবো, যেখানে চলে যাব, তা হলো চন্দননগরের ঘাটগুলো। ফরাসি উপনিবেশের সুবাদে চন্দননগরের স্ট্র্যান্ড রোড এবং ঘাটগুলির সৌন্দর্য বিশ্ববিখ্যাত। চন্দননগরের রানীঘাটের কথা বলবো। চন্দননগরের স্ট্র্যান্ড রোডের অন্যতম সুন্দর এবং বড় ঘাট এই রানীঘাট। এর সুন্দর অলঙ্কৃত প্রবেশদ্বার এবং চত্বর মহালয়ার সকালে পুণ্যার্থীতে ভরে যায়। আর এরপর চন্দননগরের যে ঘাটের কথা বলবো তা হলো পাতালবাড়ি ঘাট। রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পাতালবাড়ির কাছের এই ঘাটে অনেকেই আসেন তর্পণ করতে। আরও একটা ঘাট যা চন্দননগরে বেশ বিখ্যাত তা হলো বড়বাজার ঘাট বা বিদ্যান ঘাট। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের তর্পণের জন্য একটি অত্যন্ত ব্যস্ত এবং ঐতিহ্যবাহী ঘাট হলো এই বিদ্যান ঘাট। এই যে চন্দননগরের ঘাট, শ্রীরামপুরের ঘাট, উত্তরপাড়ার ঘাটগুলোর কথা বললাম, এই সমস্ত ঘাটই কিন্তু মহালয়ার দিন একদম যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সকলে সুষ্ঠুভাবে তর্পণ করতে পারেন, তার জন্য স্থানীয় পুরসভা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, বিপর্যয় মোকাবিলার দল একদম কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে থাকেন। এই সমস্ত ঘাটের কথা বলছি, আরও কিছু ঘাটের কথা বলা বাকি।
0: যেমন নবদ্বীপের ঘাটের কথা যদি আসি আমরা, দেখো নদিয়া জেলার নবদ্বীপ ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন, মহাপ্রভুর যে জীবন, সেটা কিন্তু এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ইতিহাসের সঙ্গে জড়িত এবং এই শহরের একটা গভীর সম্পর্ক রয়েছে। মধ্যযুগে নবদ্বীপ সংস্কৃত শিক্ষা, ন্যায়শাস্ত্র এবং পাণ্ডিত্যের জন্য কিন্তু একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। আর এই যে ঘাটের কথা বলছি, মানে নবদ্বীপের ঘাটের কথা, এটা কিন্তু একটা গুরুত্ব রয়েছে, যেমন নদীপথে যাতায়াত এবং তীর্থযাত্রীদের পারাপার এবং ধর্মীয় আচার। আর অনুষ্ঠানের বিষয় যদি বলি, সেটা হচ্ছে নবদ্বীপের ঘাটে ঘাটে চৈতন্য স্মৃতি কীর্তন, বৈষ্ণব ভাব

0: ধারা ও নদী পাড়ের জীবন, এগুলো কিন্তু এই অনুষ্ঠানের মানে এই নদী পাড়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে। আর পুরনো নবদ্বীপ ঘাট, ফেরিঘাট, শ্রীবাস অঙ্গনের কাছাকাছি নদীর তীরের যে এলাকাটা সেটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ। এর সাথে সাথে আরও বেশ কিছু ঘাটের কথা বলবো, আপনাদেরকে শোনাবো।
1: এবং বিশ একটা ঘটনা ঘটেছে, কি বলা যায়, দুর্ঘটনা এড়াতেই আর কি স্পিড বোট নিয়ে গঙ্গাপক্ষে নজরদারি চালাচ্ছে সিভিল ডিফেন্স এবং চলছে মাইকে প্রচার, চলেছে আর কি আজকে সকালবেলা। মহালয়ার দিন ভোরবেলা কালনার ধাত্রী গ্রামে ভাগীরথী নদীতে কুমিরের আতঙ্ক ছিল এবং সেই কুমির তাড়াতে বন দফতরের তরফে জল বোমা ছোড়ার পর কিন্তু সকলে তর্পণ করেন। এবং এই সমস্ত ঘটনা ঘটে বিভিন্ন ঘাটে, সমস্ত কর্মীরা সুষ্ঠুভাবে যাতে তর্পণ করা হয় সে ব্যবস্থায় নিয়ে থাকেন। একটু উত্তরবঙ্গের ঘাটের কথাও যাব, কিন্তু তার আগে চলে যাই গানে।

0: ঘাটির কথা হচ্ছে এবং আস্তে আস্তে সময়ও কমে আসছে। তবে যে ঘাটের কথা বলতে হয় তা হল মালদার ইংরেজ বাজারের রামকৃষ্ণ মিশন ঘাটের কথা, যেখানে হাজারো পুণ্যার্থীর সমাগম। এই যে এই ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি পুণ্যার্থীদের ঢল নামে এবং মহানন্দা নদীর পাশে এই ঘাট যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্যে কড়া নজরদারি রাখা হয়। এই সমস্ত ঘাটের কথা বলছি এবং মালদার এই ঘাটের কথা বলছি, রামকৃষ্ণ মিশন ঘাটের কথা, তার সঙ্গে সঙ্গে বলি মালদার সতী ঘাটের কথা, যেটা ইংরেজ বাজারেরই আরেকটি অত্যন্ত প্রাচীন এবং ভিড়বহুল ঘাট। আরও এক ঘাট কালিন্দী নদীর ঘাট, যা রতুয়া ও হরিশ্চন্দ্রপুর এলাকার পুণ্যার্থীরা এখানে ভিড় করেন। এই হল মালদার ঘাটের কথা।
1: আর পূর্ব বর্ধমান জেলার কালনা ভাগীরথীর তীরবর্তী কিন্তু একটা ঐতিহাসিক শহর, আর এখানকার 108টা শিব মন্দির আর রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা মন্দির স্থাপত্য বিশেষভাবে পরিচিত। কালনার কাটিগঙ্গার ঘাটের কথা বলছি আপনাদেরকে। কালনার মন্দির রাজ ঐতিহ্য ও নদী কেন্দ্রিক এখানকার জনজীবন, আর মন্দির দর্শন, গঙ্গা স্নান এবং বিভিন্ন পুজো পার্বণ হয়ে থাকে এই ঘাটে। মন্দিরের শহর কালনা ও তার ঘাটের গল্প জানি ছড়িয়ে আছে অলিতে গলিতে।
0: আরও একটা ঘাটের কথা খুব ছোট করে বলে দিই, মুর্শিদাবাদের কল্যাণপুর ঘাটের কথা। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার এই গঙ্গার ঘাটে মহালয়ার ভোরে পিতৃপক্ষের তর্পণ এবং দেবীপক্ষের আবাহন অত্যন্ত নিষ্ঠার সাথে করা হয়।

সময় একেবারে শেষ, ঘড়ি বলছে। অনেক ঘাটের কথা বলা হলো না। লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট, যা উত্তরবঙ্গের শিলিগুড়ির খুব বিখ্যাত ঘাট, আত্রেই নদীর ঘাট, কুলিক নদীর ঘাট যা রায়গঞ্জে রয়েছে, তোরসা নদীর ঘাট যা ফাঁসির ঘাট হিসেবে পরিচিত, বা কোচবিহারের মদনের ঘাট, এই সমস্ত প্রচুর প্রচুর ঘাটের কথা, কিং সাহেবের ঘাট, এটাও কিন্তু একটা বিশেষ ঘাট, এই সমস্ত ঘাটের কথা আজ বলা হলো না, কিন্তু বলা হবে হয়তো অন্য কোনো দিন নিশ্চয়ই। কিন্তু আজ কিন্তু স্টুডিওর ঘড়ি বলছে আজ আমাদের একদম বিদায় নেওয়ার পালা বাংলার ক্যানভাস থেকে। একদমই তাই, এই কলকাতা থেকে শ্রীরামপুর, বেলুড় মঠ থেকে চন্দননগর, গঙ্গার এই দুই নদীর তীরে ছড়িয়ে থাকা প্রতিটি ঘাটেই রয়েছে একটা নিজস্ব ইতিহাস, রয়েছে নিজস্ব গল্প, নিজস্ব ঐতিহ্য। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা, কিন্তু নদীর সঙ্গে মানুষের এই আত্মিক সম্পর্ক আজও অমূল্য।

শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি দিয়ে আধুনিক গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে প্রাক্তন ছবির গান। প্রথম গানটি শিল্পী অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল।

শুনছেন বাংলা ছায়াছবির গান। প্রাক্তন ছবির পর এবারে শুনুন কণ্ঠ ছবির গান। প্রথম গানটির শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় ও প্রস্মিতা পাল।

কণ্ঠছবির গান শুনছেন। পরের গানটি অনুপম রায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনছেন। কণ্ঠ ছবির পর এবারে শুনুন অটোগ্রাফ ছবির গান। প্রথম গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল।

শুনছেন বাংলা ছায়াছবির গান। অটোগ্রাফ ছবির পর এবারে শুনুন শাহজাহান রিজেন্সি ছবির গান। প্রথম গানটি মনালী ঠাকুরের কণ্ঠে, পরের গানটি অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে।

অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া এই গানটি দিয়ে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

অনুষ্ঠান শুনছেন ডিডি ইজি বাংলা পরিষেবায়। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে রাগ প্রধান গান, শিল্পী শিপ্রা বসু।

গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে শুনলেন লোকগীতি। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

মণিপুর ছন্দা ঘোষের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মনোময় ভট্টাচার্য।

মনোময় ভট্টাচার্যের গাওয়া এই গানটি দিয়ে নানা রঙের গান অনুষ্ঠানটি এখানে শেষ হল। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

এখানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলাম খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রামকেলি। এবার শুনবেন সেতার, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ চারুকেশী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ চারুকেশী। ঘড়িতে 5টা বাজতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, শুরু হতে চলেছে তারপরেই আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবিবার ভোর 5টা থেকে। আজ 11ই অক্টোবর, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নম্বরে। একটা তো বিশেষ দিন গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে, দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, মানে আমরা প্রত্যেকেই শারদীয়ার আনন্দে মেতে উঠব। মনে মনে সেই প্রস্তুতি, বা যদি বলে যে কাউন্টডাউন, তা শুরু হয়ে যায়। কিন্তু আজকের এই দিনটি গতকালকে নির্ভর করেই এত সুন্দর একটা সংযোগ স্থাপন হয়েছে, ভাবতেও ভালো লেগেছে, বলতে তো ভালো লাগছে। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। দেবীপক্ষে শুরু, কন্যা শিশু দিবস, সব যেন মিলেমিশে একাকার। নারীর ক্ষমতায়ন, তার অধিকার প্রতিষ্ঠা আর নানান রকম বৈষম্য আর প্রতিকূলতা সম্পর্কে বিশ্ব জুড়ে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর 11ই অক্টোবর এই কন্যা শিশু দিবস পালন করা হয়। আসলে কোথাও একটা আমাদের পুরাণ বলে যে এই তো স্বাভাবিক ছিল, দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়ার এক অপূর্ব প্রকাশ। কখনো তিনি দুর্গা, কখনো কালী, কখনো উমা, কখনো পার্বতী রূপে পূজিতা হয়েছেন। পার্বতীর কাহিনী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের সঙ্গে তার বিবাহের গল্প নয়, প্রেম, আত্মবিশ্বাস, অধ্যবসায় আর নারী শক্তির এক অপূর্ব আখ্যান এটি। সেই জন্যেই গতকাল মহালয়া, তারই মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষে শুরু হয়েছে, আর আজ কন্যা দিবসের এই শুভ মুহূর্তে বারবার মনে হচ্ছে সবই তো থাকে, তবু কেন তা মাঝে মাঝে অমন আবছা, অমন ফ্যাকাশে হয়ে যায়। যা আছে, যা ছিল, হয়তো তেমনই থাকবে, আর এইভাবেই চিরপ্রবহমান সেই সত্য যা চিরন্তন সত্য।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শম্পা কুণ্ডুর গলায় এই গানটি। একই রূপকে কত রূপে দেখা হয়, দেখানো হয় পুরাণে গল্পে, কেন এই কেনটাই তো আমাদের জানতে ইচ্ছে করে, আর এই কেনটাই আমাদের কাছে গল্পর মতো হয়ে থাকে। আজকে যে গল্পটা শোনাতে বসব, বোঝাই যাচ্ছে কার গল্প শোনাব, কিন্তু সেখানে এই গল্পের ধরনটা কেমন, যা কিনা পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে এই গল্পগুলো চলতে থাকে। ঠাকুমা অন্নপূর্ণা নাতনি পূর্ণাকে বলতে বসলেন সেই গল্প, সেই চিরন্তন গল্প। বহুকাল আগে প্রজাপতি দক্ষের কন্যা সতী ছিলেন মহাদেব শিবের স্ত্রী। সতী শিবকে গভীরভাবে ভালোবাসেন, কিন্তু তার পিতা দক্ষ তিনি শিবকে পছন্দ করেন না মোটেই। তো একবার দক্ষ বিশাল যজ্ঞের আয়োজন করলেন, সেখানে বহু দেবতাকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু না, শিব এবং সতী অর্থাৎ কন্যা এবং জামাতা তাদের কাউকেই তিনি সম্মান দিলেন না। বাবার এই আচরণে সতী গভীরভাবে ব্যথিত হলেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি যোগ বলে দেহত্যাগ করলেন। পূর্ণা মন দিয়ে শুনছে ঠাকুমার কাছে সেই গল্প, শুনতে শুনতে ভাবছে, আচ্ছা এরকমটা তার মানে সব দিনই হতো, বাবার অপছন্দের মানুষকে বিয়ে করলে শুধু এখন সমস্যা হয় তা নয়, চিরকালই হতো। আচ্ছা তারপর তারপর তারপর কি হলো? সতীর অভাবে শিব তো শোকে বিহ্বল হয়ে পড়লেন, তিনি সমাজ সংসার

আর সমস্ত জাগতিক কর্ম থেকেই নিজেকে সরিয়ে নিলে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। এ কথা শুনে পূর্ণা ভাবছে, আচ্ছা সত্যি তাহলে পারস্পরিক ভালোবাসা বা অনুভূতিটা এরকম হয়? ঠাকুমা তখন জানালেন, তারপরে কি হলো জানো? সবে তো শুধুমাত্র শুনলে এইটুকুনি, এরপর কত কি ঘটে গেল, কেন ঘটলো, এই কেনগুলোই তো আমরা জানতে চাই, তোরা জানতে চাস, তাই না? তখন পূর্ণা মানে নাতনি, সে তখন বলছে যে হ্যাঁ কি হলো তারপরে, উনি তো চলে গেলেন আর ইনি গভীর ধ্যানে নিমগ্ন হলেন, কেন, ব্যাপারটার মানে কি? বলছি বলছি বলছি সবই বলছি। তো যখন শিব গভীর ধ্যানে নিমগ্ন হয়ে পড়লেন, অন্যদিকে দেবতারা বুঝতে পারলেন যে জগতের শক্তি আর চেতনার ভারসাম্য ফিরিয়ে আনতে দেবী শক্তির পুনরাবির্ভাব প্রয়োজন। কি বলেন, জগতে শক্তি যেমন প্রয়োজনীয় তেমনি চেতনাও প্রয়োজনীয়। সচেতনতা এবং শক্তি, এই দুয়ের ভারসাম্যই এই জগৎকে রক্ষা করে। কত সুন্দর একটা কথা! এবং এই গভীর দর্শন লুকিয়ে আছে আমাদের পুরাণের সর্বত্র। আমরা জানি কিনা, বুঝি কিনা, বুঝতে পারি কিনা এবং বুঝতে চাই কিনা, এই সব মিলিয়েই তো এই চিরন্তন সত্যের পরম্পরা চলতে থাকে। আর আজ সেই পরম্পরা, সেই পরম্পরার মধ্যে আরও কি গভীর সত্য লুকিয়ে আছে, আজও কেন তা সমানভাবে প্রয়োজনীয়, এই নিয়েই তো দুই প্রজন্ম, ঠাকুমা এবং নাতনি, তারা জানার চেষ্টা করছে, বোঝবার চেষ্টা করছে যে যা যা ঘটনা, যা যা গল্প বলে তারা শোনে সেগুলো কতটা সিম্বলিক, সেটা কতটা তার সার সত্য এক গভীর দর্শনকে উপলব্ধি করে বয়ে চলে প্রজন্মের পর প্রজন্ম, কি সেটা, সে কথাই আজ ওরা জানতে চাইছে। আর ঠাকুমা নাতনির গল্প থেকে আমরাও বেশ জেনে নিই সেই গল্পগুলো কি ছিল, সেই গল্পগুলোর মধ্যে কি বলা ছিল। অবশ্যই মাঝে মাঝেই ওই যে সতী যখন দেহত্যাগ করল, তারপরে কি হলো, তারপরেও তাকে ফিরে আসতে হলো এইরকমভাবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম শ্রাবণী ব্রহ্মচারীর কণ্ঠে। আর একটু আগেই বলছিলাম না, যখন জিজ্ঞেস করছে নাতনি পূর্ণা ঠাকুমা অন্নপূর্ণাকে যে কেন এটা ঘটল, কি হয়েছিল, তখন তিনি যখন বললেন যে জগতে শক্তি আর চেতনার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য দেবী শক্তির পুনরাবির্ভাব প্রয়োজন, এ কথা যখন তারা বুঝতে পারলেন, না হলে এই জগতের ভারসাম্য নষ্ট হচ্ছে। যে তারপরে কি হলো, তারপর দেবী আবার জন্ম নিলেন হিমালয় রাজ হিমবান আর রানী মেনকার কন্যা হয়ে। তখন তার নাম রাখা হলো পার্বতী। কেন না, তিনি যে পর্বতের কন্যা তাই তার নাম পার্বতী। পার্বতী বাবার অনুমতি নিয়ে শিবের ধ্যানস্থানের কাছে যেতে লাগলেন, ফুল সংগ্রহ করতেন, আশপাশ সব জায়গা পরিষ্কার রাখতেন আর ভক্তি ভরে শিবের সেবা করতেন। না, কিন্তু মহাদেবের ধ্যান ভাঙল না। তখন পার্বতী বুঝলেন শুধু বাহ্যিক সেবায় তার সাধনা সম্পূর্ণ হবে না, তাকে নিজের মনকে আরো দৃঢ় করতে হবে। তিনি হিমালয়ের নির্জন অরণ্যে কঠোর তপস্যা শুরু করলেন। এখানে একটা ব্যাপার আছে বলছি, প্রচণ্ড শীত, গ্রীষ্মের দাবদাহ, বৃষ্টি, কোনো কিছুই তাকে তার সংকল্প থেকে বিচ্যুত করতে পারল না। পুরাণের বিভিন্ন বর্ণনায় তার তপস্যার নানান রূপের কথা পাওয়া যায়। কোথাও বলা হয়েছে তিনি ফলমূল খেয়ে সাধনা করতেন, পরে তিনি পাতা খাওয়া পর্যন্ত ত্যাগ করলেন, এই কারণেই তার নাম হয়ে উঠল অপূর্ণা। তার তপস্যা দেখে দেবতারা বিস্মিত হলেন। এই যে ঘটনাটা কি না, বাইরের যে একটু আগে যেটা বলছিলাম, বাইরের সেবায় বাহ্যিক সেবায় তার সাধনা সম্পূর্ণ হবে না, তার মানেই হচ্ছে কোথাও যেন একটা সংঘাত দেখানো হচ্ছে প্রথম থেকেই স্পিরিচুয়ালিজম আর রিচুয়াল। আমরা বিভিন্ন পুজো আর্চা বা বিভিন্ন অনুষ্ঠানে দেখি অনেক রিচুয়ালস থাকে, অনেক রকমের আচার কানুন নিয়ম ইত্যাদি প্রভৃতি থাকে। বলা হয় যে না, মঙ্গল সাধনার জন্য এই সমস্ত নিয়ম পালন করা দরকার বা উচিত। কিন্তু সত্যি সত্যি কি শুধুমাত্র আচার বিচার পালন করলেই অভীষ্টে পৌঁছানো যায়? এই কথাটাই কিন্তু এখানে এই গল্পটার মধ্যে দিয়ে বলছেন যে না, শুধুমাত্র বাহ্যিক সেবায় সাধনা সম্পূর্ণ হয় না। এখানে আসলে এই যে বলছে যে অপর্ণা হয়ে মানে পাতা পর্যন্ত তিনি আর ভক্ষণ করছেন না, তিনি একেবারে কঠোর উপবাসে তিনি ধ্যান করে চলেছেন। এই যে গল্পটা, এর গভীর তাৎপর্য হচ্ছে পার্বতী নিজের শক্তিকে চিনতে শিখলেন। তিনি শুধু কারো ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করেননি, নিজের সাধনা নিষ্ঠা আর আত্মবিশ্বাসের মধ্যে দিয়েই নিজের লক্ষ্যকে তিনি উপলব্ধি করতে শিখলেন, যে তিনি কি চান, তিনি কোথায় পৌঁছতে চান, কি লক্ষ্য নিয়ে তিনি এগোতে চান। এই সমস্ত কিছু আজও কিন্তু যখন একজন কেউ তার ক্যারিয়ার তৈরি করে, তখন কিন্তু তাকে খুব স্পষ্ট করে বুঝতে হয় সে কি চায়, কি ভালোবাসে, সে কি সে দক্ষ, এই সমস্ত কিছু তার জীবনের সাফল্যের জন্য জানাটা ভীষণ জরুরি। আমরা হয়তো অনেকেই মনে করি হ্যাঁ এইটা হয়েছে, বাহ এই আমার বেশ আদর্শ, আমি এর মতো হতে চাই, আমি বড় হয়ে এইরকম হয়ে উঠতে চাই, তেমনি কোথাও একটা কপি। কিন্তু সত্যি কি কেউ কারোর কপি হতে পারি? প্রত্যেকটি মানুষ একজনের থেকে আরেকজন আলাদা, তাই না? আর সেই কারণে তার সেই অনন্যতাই কিন্তু তাকে একেবারে আলাদা করে গড়ে তোলে। সে কি পছন্দ করে, সে কি করতে পারে, এই দুটো সম্বন্ধে এবং তার লক্ষ্য তার ইচ্ছেটা কি, এ সম্বন্ধে যখন সে যতটা বেশি জানতে পারবে, যত বেশি সচেতন হবে, ততই কিন্তু তার পথ চলাটা সহজ হবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা হয়তো চলতে চলতে কি জন্য চলছি, কোথায় পৌঁছতে চাইছি এগুলো ভুলে যাই। তখন আমাদের চলার নেশায় আমরা ছুটে চলি, হয় না এটা? তো যখন নাতনি দেখছে যে আরে কি, এ তো আমার মনের কথা বলছে ঠাম্মা, তখন ঠাকুমা তাকে বলেন, চিরকালই তাই ছিল, আজ নতুন কিছু হচ্ছে না। মানুষের মনের গভীরে কি কি হয়ে চলেছে সেটা নিয়ে আজকে হয়তো বেশি কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু একসময় আমরা তাই করতাম যা আমাদের মন আমাদেরকে চালিয়ে নিয়ে যেত, মন আমাদেরকে দিয়ে করিয়ে নিত সেই কাজ। আমরা তাকে নানান রকমভাবে ব্যাখ্যা করি, কিন্তু আসলে হচ্ছে মন বলছে এই চাই, আর যদি চাও তাহলে তোমায় কি করতে হবে, তোমাকে কিন্তু গভীরভাবে নিমগ্ন হতে হবে আর তোমাকে সচেতন হতে হবে। বাহ, ঠাম্মার গল্প শুনতে শুনতে, পুরাণের গল্প শুনতে শুনতে পূর্ণা তো দারুণ একটা কিছু সন্ধান পেল। বাহ, আর এভাবেই যখন সে ধীরে ধীরে এই উমা হয়ে উঠল, যখন পার্বতী হয়ে উঠল, এবং এইভাবে সে আরও অনেক কিছু হলো, পার্বতী হলো, উমা হলো, গৌরী হলো, অন্নপূর্ণা হলো, অপর্ণা হলো, দুর্গা হলো, আমরা তার আগমনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আনন্দে মেতে উঠবো বলে অপেক্ষা করে আছি। কিন্তু শুধু আনন্দটুকু দেখলে হবে? তার পিছনের যে কাহিনী আছে, কেন এই কাহিনী, কোথায় এই কাহিনীর তাৎপর্য, তাও তো জানতে হবে। আর তাই সে কথা জানতেই মাঝে মাঝেই আমাদের সুরে সুরে ফেরা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হৈমন্তী শুক্লা এবং সহশিল্পীদের কণ্ঠে এই গানটি। গল্প শুনতে শুনতে পূর্ণার মনে অনেক প্রশ্ন আসছে, স্বাভাবিক। এখনকার মেয়ে, সে সব কিছুকেই যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে জানতে চায়। আর ঠাকুমা অন্নপূর্ণা, তিনি গল্পগুলো বলছেন আর মাঝে মাঝে সেই ব্যাখ্যাও করে দিচ্ছেন যে এই গল্পগুলোর মধ্যে আসলে কী কথা বলা হয়েছে। বলছেন,